আকাশবাণী বিলোনিয়া, আজ শুক্রবার, 19 জুন 2026 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 35 সেকেন্ড। শুরু হল আজকের অধিবেশন।

0: আকাশ বাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, অধিবেশনের শুরুতেই শুনবেন অমৃতবাণী। আজ শুনবেন শ্রী শ্রী মা সারদা মণির বাণী থেকে পাঠ।
1: যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ, তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার দায় দিয়ে কার্য করেন। ঈশ্বর বালক স্বভাব কি না, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠাকুর সবই মায়া। কালে আসছে যাচ্ছে, মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়, ছায়া আর কায়া সমান, ছবি তো তার ছায়া। মায়া কাটে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে, স্বামী বলো পুত্র বলো দেহ বলো সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মায়া ঢেরসের, ছাই বইতে নয়? যত বড় দেহখানাই হোক না কেন, পুড়তে ওই দেহসের ছাই, তাকে আবার ভালোবাসা? যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নেই, ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবেই প্রেম ভক্তি হয়। তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে, সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে

জ্ঞান করবে, তোমাদের আর ভয় কে? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়, ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে, পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মন না বসলো জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাও, নাম করতে করতে মন আপনি স্থির হবে। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখন ভালো কখন মন্দ। যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণা করে এলে দেহের ভোগটি সবই নিতে হয়, তবে তফাত। সাধারণ লোক যা কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে, মৃত্যুটা যেন খেলা। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? তাঁর শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যেমন যেমন দরকার তেমনি দেবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা, বিশ্বাস হলে হয়ে গেল। অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। শুধু পড়লে কার বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য, এটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। বেশি জিজ্ঞাসা করা ভালো নয়, একটা জিনিস হজম করতে পারো না, আবার দশটা জিনিস মনের মধ্যে পড়ে এটা না ওটা, কেবল এই চিন্তা। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে।

অমৃতবাণী শুনলেন, আজ শুনলেন শ্রী শ্রী মা সারদামণির বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি। আজকে শিল্পী সমর কুমার মণ্ডল।

অগ্নির দাহিকা শক্তির মতো যে শক্তি শ্রীরামকৃষ্ণে অবস্থিত, সেই সমস্ত বিদ্যা স্বরূপিণী শারদা দেবীকে

0: সুরঞ্জলি অনুষ্ঠানে শুনছেন ভক্তিমূলক গান। শিল্পী সমর কুমার মণ্ডল, অস্মিতা দে এবং রণিতা নাথ।
1: আকাশে বাতাসে পঞ্চবটি সেই পুণ্যতরুর শাখা পল্লবে ভবতারিণীর মন্দির প্রাঙ্গণে অবিরাম অনুরণিত ও ধ্বনিত হয় নররূপী নারায়ণের অমৃত নাম সুধা।

এতক্ষণ সুধাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন সমর কুমার মণ্ডল এবং অঙ্কিতা দে রণিতা নাথ। শেষ হলো সুধাঞ্জলি অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবরকের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং।

0: ಆಕಾಶವಾಣಿ ಆಗೋರ್ತಳ ಜೊತನು ಪುಂಕು ಚಂಗ್ ಜೊರ ನೀ ಖಾಕ ಹಂಗ್ಯ ಫರಿ ಚೆಂಗ ತಿನಿ ನೀ ಫುಂಗ್ ನಿ ಹಯುಂಗ್ ನಿ ಖರಂಗ್ ಪಾಂದ ಅ ಪಾಂದ ಆವ ಹಿಂಗ್ ತಂಗ ಶಾ ಶಾಯಿ ನೈರ ದೊಕ್ ಚಿ ಚುಕು ಕಿಲು ಹರ್ಸು ನೈರ ಥಾಮ್ಚಿ ದೊಕ್ ಫುಟಾ ಬರೈ ಮಿಟಾರು ಶಾರಾ ಶಾ ಫುತರ್ ದೊಕ್ ಮೆಗಾ ಹರ್ಸು তিনি নি শাল মারিং খা তিনি ফাশাল তালক্রান তালনি শাল নচি চুকু চিবরেইরা থামচি বা ত্রিপুরা বেশি জুন তালনি শালচি চুকু নৈশাই নচি দেওয়া ইংরেজি বেশি হাই নখরং পান্দ ফাইদি হাইকে সঙ্গ পুলান চ্যাংলাই নাই গান্ধীজি সালংমানি ক কাহাম রকডকি সেখানা মানে বিশুংতেই ও সালাংখা শাক শাক নাইতগি মান হাঙ্কে শাক নি বাকে ওয়ান সুইয়াওই বইনি বাকে সামু খালাই থানে শালব্রুম নাংমাও তিনি নিনি পাইথাক শাল হনে ওয়ান সুগুই নাহাতে চিত্রা ইয়াকলাপ কাউই নগ হাবমা চায়া হাই ন চায়া সিতরা ওয়ান সুমুং নব নি ওয়ান সুমুং নি বিশৃঙ্গ তুবুমা চায়া কেবেল লগ জেপ্রুপা ন কেবল নাকার ইমানিয়া নাকার মুং অংখা কাইসা ফান গনাং এবা ক্রাক সামুং শাক নি ফানিয়া খানি ফানছে ক্রাক ফান নং যে সামুঙ্গ নং যে নং যে ওয়ান সুগো নং যে সাও তে যে সামুং খালায় যত নি বিশুংতি নিনি খাক চাংমা ফাইনাই আনি ধর্ম কাইসা আর নি বিশৃঙ্গ খাজা গিয়া আনি ধর্ম অংখা হামজাকমা তেই যত নি যত বাই বুলাইয়া ওয়ালাইয়া ওই তঙ্ক চাংখে তংলাই মাসি বুনি সিতরা চাইয়া ওয়ান সুমুং ন আং আনি খাবি সিংহ নাহারিয়া এবার তুবুয়া হায়ং বরক রগনি নাংমানি গবং মা নাংমানি মানে রগ ন রেখা ফিয়াবা বরক রগনি অ হায়ং খা বরক রগনি লুপ এবার মান্না মুজং সুকমানি সিতরা আবনি বাকেয়া হামজাকমানো রিবি মান্নাই ফানংখা বুইনি সিক্রি কর এবার বুইন বুই তগুই মানমানি ফাননি সেলাই নাংকুকমানি তাই টংফ্লাইনাই ফান শালব্রুম ন কিসা সরং দি শালব্রুম ন শাকন কিসা সেলাই দি আশোক জোড়া সঙ্খনালাইখা সাকাম করাইনি কিসকাং খালাইনে নিশেগান খালাইকে সঙ্গ কক হামর ফাইদি হেকেতাবো সঙ্গ সাক হামক্রাই তে তিনি নি সাল রগ ব তামো তামো পাতি খালাই বমা রগ আব রগ ন কিসে নাই নাইলে আও তিনি
1: নি জুনতাল নি সালটি চুকু শাল তিনি নি শাল পদের পদ থাইও কবাংমা পাতিমুং নই দমরকম মৈতু মানো এবার মৈতু খাই জাগি দম আবরি নিসা খালাই শিখ রকনি গুরু আর রেমদক গুরু গুরু হর গোবিন্দ সিং নি আচেমানি শাল বিনি আচেমা শালো বেলে নহম দদম খিনো বিনি আচেমা শাল ন পালাইও তাই মৈতু খাই দমন আঠারোশো বাষট্টি এবার 1862 বিশিব মার্কিন যুক্তরাষ্ট্রের আমচাইনি লোকরকনি দাস প্রথা ও যে রায়দা দাস প্রথা নি অবন কাশ হই মানা খাই রাজাকনি শালহানিব

0: अब खापुनो सकमनानी चोबाबो आपनो करीबो नारिका थक बाई तै कावाजी आपनी नारिका थक फोत फोता रोई नाई आपनी लोगी कागुजी पुत इनो रोई नाई बखना याफोंगो फोलका हंके बो बेले नो हमको को बखना याफांग आपनो करीबो नीमबलाई बाईबो नीमबलाई नो रुगी नाई आती बाई बखना शुका हंके बो चीनी बखना नी याफोंगे बगे बेले का हम এবার খাপুনি বাকি বেলেগ আহাম আপনি কালি বুতং এলোভেরা জেল এলোভেরা জেল বাইব বকনাই ফং মেসেজ খাই কাহে আপনি আগলো শ্যাম্পু বাই সুখী কাহে আবাব বেলাই কাহাম কুগো অমা হাইকে চিং জাইকে নাইকানি খাই তঙ্কা চিনি বকনাই হামনাই তাই বকনাই ইয়াফাং যে খাপুই খামানি আবাব হামনাই তাই কেসে বেলাই নাম ককমানি কাহাই চিং অমা হাই নি তঙ্কাহাই এবার ইয়ে সিনে সিগাং ফানো চিং বুনি বেতরা রোগ বুনি দোয়ালি রোগ নোজ খায়া এবার সামুও ফানা হাঙ্কাই নাও তাই আবনো কারিব চিং চামু কাহাম সানানি নাঙো গবং কক পি কুটুম বাই বখনাই রোগ সুইয়া তংখা হাঙ্কাইন চিনি বখনাইনি বাকে চা কব আসু জোড়া সঙ্গ সা খামক্রাইনি কক খাপি খামানো রোগীনে কক থাইসা থানি খানা লাইখা ফাইডে হিঙ্কাই চিং তাবু কক্তুমনি বকাক থাংলাইছিওনা
1: কক্তুমনি চাই সিকাং ফাদে হেকে সং তাং বিতিনি কক বকি সে নাই নালে সং কবাং মম কি দং নচাও সং জামানে বিশং তুই নমো তাশং সাগা সিনি জামানে বিশং তুই সিনি খাবই রং বহাম হনে নে হেঙ্গে আবাহাই ন চিনি কবাং মম কি দং চিনি ইয়াগ নে বিশং ন তং ও শালব্রম জামানে বিশং ও আবন উংখা মুইরিমি এবা ধেরশ আবো চাখং কাই সং মুইকি দং সিমিয়া চং বনো কবংমা হেলথ বেনিফিটস রকম মানো আবংখা চিনি ডায়াবেটিস বেমার কন্ট্রোল খালায়ো তে কনস্টিপেশন রক নিয়া কাগ্রো তে এনিমিয়া বেমার রব কাশু ওয়েট লস খালায়ো তাই খালায়ো চিনি হাই ব্লাড কোলেস্ট্রল রক নব ব আব উম থাকরো তে চিনি ইমিউন সিস্টেম কাহাম খালায়ো মকল নুকথানি তে হার্ট রক নব ব কাহাম খালায়ো আবাহাই ন বেলাইকে নাং কুকমানি অ মুইরিমি এবার ধেরস সংবন বাজার হাতে রগ পায়ই নগণ সং কাহাম খালাইনাই বিথি বরাই রেজাইয়া পেস্টিসাইডস রেজাইয়া খালাই কাহামকা চাইমাম বিনি বাগৈ ধেরস কাইনা বাগৈ পুইলা হা এবার বাড়ি কাহামকাই মা সামনাই হা ন কাহামকাই মা তাংক্রুবনাই আবনি ইয়াগুলো বুচলি কাইফুরু কিসা হাসাল হাসাল খে মা কাইনাই বুচলি কাইমানে ইয়াগুলো কিসা তৈর নানি নাই তে দেড়শো বসা ইয়াফা খকসা তরি ফাইকাঙ্কা ইয়াফাঙ্গ কিসা হা একরবই রানি নাই বুফাং কিসা কিসা বুবা নুকজাগি ফাইকাঙ্কা ইয়াফাঙ্গ অর্গানিক ফার্টিলাইজার এবার কিসা মিসকির আগন রিমাং খেতে বোকাহাম এবার খুল রোগ রিমা খাঙ্কাই আপনার নখা নৈচি এবার নৈচি বা কেবেন কেবেন গই রিমাং খে বেলাইকে কাহামগো আবার হাইকে বুফাং নাইকানি খাইকাঙ্কাই দেড়শ বোথাই রোগ কাহাম মানে মান আসুক জরা তো সঙ্গ টাং বিদিন কক রোগ খানা লাগে ফাইদে হেকে তাবো কক থম বিশৃঙ্গ হাবলাই আনি আগত দো পি এম শ্রী স্কুল জহ নবোদয় বিদ্যালয়া গুমতি ডিস্ট্রিক্ট নি ত্রিপুরা ও আ জায়গা কিসা বুক চাচুক থাই রোগ তাবো বতং কহ নাই নাই বরক 2026-27 রং বিশিনি আপনি বাকি এডমিশননি বাকি বরক কমংলাই সানি দো আবংখা ক্লাস ইলেভেন রক এডমিশন অংনামুচংনাই রক বরক বরকনি বাকি ওয়েবসাইট বরি রখা www.na এবার www.nobodaya.gov.in ওয়েবসাইট নো বরক ওয়েবসাইট হাবইনাই বরকনি তেবো কাহামকে নাইমানো তে কয়মং বলাই রানি পাইথাক সাল বরক ও তাল এবার জুন তাল নি সাল নিচিবা জরা বরক হলগি রেখা নিব সাজাকা
0: আওয়ানি হও জব তাবু যে কপ্তম তমানি অবহঙ্গাঙ্গাই অনলাইনে মিশিং তুই কইলাই রিমানো যে বড় রোগ বিশিক নিবাগই ডিএলএড কোর্স খাইনানি উজং যাব বাকি ডায়েট তাই সিটিই কুমারঘাট

0: 2026 থেকে 2028 বেশিরভাগই নেই কুমার ঘাটনি ও থাইও অকর্স ক্লাইনানি সেপমানি মানো আপন কারিব গবাং মা জাগা মানো অবনে হাই সেপর জাগাই দঙ্গ ডায়েট আগর তলাও গানকাই বেবাগাই আচক থাই দঙ্গ 200টা এবা রানেই আপনি বিশিং আন্ডিজাব গানকাই 104টা এস টি রঙে বাগে 62টা তে এস টি রঙে বাগাই 34টা খাটে যা ডায়েট কাকড়া বন গাই বেগুলো সিট দঙ্গ 180 আপনি বিশিং খাতে জায়গা আর 94টা এস টি রঙে বাগাই ইংকাই 56টা তে এস টি রঙে বাগাই ইংকাই 30টা সিট দঙ্গ ডায়েট কমলপুর হুঙ্কাই আপন আচক খাই দঙ্গ 50টা আপনি বিশিং খাতে জায়গা 26টা এস টি রঙে 15টা তে এস টি রঙে 9টা কয়লা শহর নিবাগী হিঙ্গাঙ্কাই আচক থাই দঙ্গ 50টা আপনি বিশিং খাতে জায়গা 26টা এস টি রঙে 16টা তে এস টি রঙে 8টা সিটিই কুমারঘাট আচাগাও আচক থাই দঙ্গ 50টা আপনি বিশিং খাতে জায়গা 26টা এস টি রঙে 15টা তে এস টি রঙে বাগে 9টা আচক থাই দঙ্গ আপনি বাগে নাই আমি হানমানি ন 50% মার্ক মানা নাঙে হায়ার সেকেন্ডারি হব এবার ক্লাস 12 নিয়ে মার্কশিটও ফিয়া 5% রিল্যাক্সেশন তো নাই এস টি এস সি তে পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেটস রঙে বাগে নাই মুচুনাই ক্যান্ডিডেটস রক কয়লা এরি মানানো কয়লা এরে নানি চেংজাং মানি সালাঙানো পুস্কাং নাকার্তি কয়জাং মানি সালঙ্কা ও জুন তালনি সালচিনি সিমি চেংমানি অব পায়ানো তিনি নি বিশিঙ্গনো তিনি ন অবনি পাই থাক শাল তিনি নি বিশিঙ্গনো হর দামচি সাতামুই নাই বাচি চকু এবা সারা থাঙ্গাকে হর 12টার জোড়া নিবিশানো অনলাইন তে অ্যাপ্লিকেশন খাই মানানো অবনি পাই থাক জোড়া তাই কয়লাই রি পাই মানে ইয়াগুলো বহাইন যে বড় রক অনলাইন তে কয়লাই রেনাই বড় প্রিন্ট আউট খাই মানার নাই একনোলেজমেন্ট ভেরিফিকেশনই জোড়াও আপন তাই লগ ইন নাঙ্ক মানে যত অরিজিনাল ডকুমেন্টস তালাঙ্গি নাই মালাইনা নাংনাই ফিয়া অ জায়গা সাজাগ এস টি এস সি তে পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেট সঙ্গে বাগাই হিংকাই ফি নাঙানো 150 তাই কুমন্ডনি বাগে হিংকাই রাং 200 নাংনাই কয়লাই রেনানি বাগে আপনি করিব www.seertonline.tripura.gov.in ও ওয়েবসাইট অবনর কাকাই নাই মানানো
1: ত্রিপুরা হাপাং ককথুমতাই তাংলং হুকুম তাংলক নি বখাকতেই কাইসা সাকলাই মঙ্গ আর সাকলাই জাকা অগাস্তালে শালনচি শানিসমি শালনচি থাম জরা খোয়ায়াম জয় লোক আদালত আচক জাগান হানে সাজাখা ও আদালত অনলাইন এবা অফলাইন কাইনি বখাকচেনি লোক রত্ন মানজাগি মানান হানিব সাজাখা অবনি বাগেই কচাং কচাং খালাই লোক আদালত নি যত কিস রত্ন ন আদিনতি সাজাক নাই বিনিবাং হেল্পলাইন দজাখা 15100 তে ওয়েবসাইট দজাখা https://খয় trp.decodes.gov.in ওয়েবসাইট ন তেব কাহামকে সাইমানা নিবাগে ও ওয়েবসাইট নিবিশিং তুই লোকরক নর সাইমানা নিবাগে নাই মানান হনে সাজাখা তাই দঙ্গ পদ্ম সকাত নিবাগে কয়মং বলাই ইয়াফানা নিবাগে কবক মং ভারত হাকতনি যতনি সেলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা পদ্ম সকাত নিবাগে কয়মং বলাই সানজাগে দঙ্গ বিনিবাগে

0: পোর্টাল রাজাখা https://awards.gov.in ওয়েবসাইট তে কয়মংলাই রানাই ডকনি বাকি বরংনি অ কয়মংলাই ন ইয়াচাকনানি জাকনাই জুলাই তালনি সালথামটিশা নির্বিসঙ্গ নৈশাই নিজিতক ইংরেজি বিশিনি আশাল নির্বিসঙ্গ যতনে থানি কয়মংলাই ইয়াচাক জাগান হানিব সাচাক্ষা ফাইদে হেকে তাবো সঙ্গ সেবক তামো তামো আচক থাই রক সুপুং জাগাই দো আমরা কিচ্ছু নাই নাই লাই না তাম হন
1: আও সেবক বড় কালাম মানে গপ বুঝা যেত মানে আবঙ্কা আর আর বি নি ফাসিং তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নি বখাক তে টেকনিশিয়ান আচক থানি বাগাই কতাল খে অ্যাডভার্টাইজমেন্ট কাটি চাখা CEN 02/2026 अब आवाज क्लाइ जाखा ओ बिशिनी भारत नि रेल डिपार्टमेंट कायनी ग्रेटो बेकुली 6565 बुक जा आचो थायो बरो तालांग नि बागै साखलाय थ्या आबनि बागै काहाम का सैमाना नि हिंखाय অজুন তাল নি সাল নেই চিচুকো এবং 29 June 2026 নি অ্যাডভার্টাইজমেন্ট নাইমা নাই অনলাইন তুই কইলাই রানানি চেং জাগান জড়া অ জুন তাল নি থামচি এবার 30 June নিসিমি পাইথাক সালাঙ্গান 29 July এবার সাল নেই চিচুকো জুলাই নি হর 12টা নিবিসিংহ পাইথাক জরাঙ্গানে ক্যান্ডিডেটস এবার যে কয়লাই রেনাই বংনি উমর তাই রংমানি রংমানি মারি বংনি গ্রেড ন জুদাখলাই বাগজাখা আপনি বিশিং বয়স এবার উমর উমর রংসাগান ও 2026 নি জুলাই তালনি 1 তারিখ নিশিমি বিনি উমর নাহার সাকাই টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল নিবাগিনাই আচক থাই বেগুলি দঙ 323 এবা রাথাম নেইচি থাম রংমারি না নাঙ্গানে ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন বিএসসি ডিগ্রি নিয়াখেবা জেসা সাকলাই যাক জাগানি ভানো বিশেক থামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা নিয়াখেবা বিই বিটেক ডিগ্রি তমনানি নাংনাই উমরংনা নাঙ্গানো বিশি টিচারনি সিমি থামচি থাম বিশিনি বিশিং ফিয়া হাপাংনি রাইদানো রোগাইনাই নাংমানি জাগাবো উমর কিসাসক আকার যাব তঙ্গানে রাঙ্গি মানমারি পেলেবেল 5 নর রগি নাই 29,200 তাই লগি কুবন পাতর বড় যাক নাই টেকনিশিয়ান গ্রেড 3 নিবাগি নাই আচক থাই বেগুলি তঙ্গ 6,242 আপনি বাকি রিং মারিং না রাঙ্গানে মাধ্যমিক পাস লগি NCVT নিয়াখে বা SCVT নিগোসি যাক ইনস্টিটিউট নি সাকলাই যাক ট্রেড ও ITI সার্টিফিকেট তংনানি নাংকক নাই ইয়াকে বা কোর্স কমপ্লিট খাই যাক অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ খাই যাক তংনানি নাং নাই আপনি বাগিনে উমরনা নাঙানে বিশি চিচার নিশিমি বিশি থামসি রাংনিমান মারি পে লেভেল 2 ন রগি নাই কইলা বিনি রাংনিমান মারি গানে 19,900 নি সিমি তাই লগি কুবন বাতার উপর তংনাই ফিয়া কয়লাই রিনাই রক বরক নিবাগি নাই আমসক মুং মং নাই কম্পিউটার নি আমসক মুং নাই তাই আপনার কারিব মেডিকেল টেস্ট রক অং নাই
0: আশক জরাসং সেবক বরক তলাং মানে কগ্রখানা লাইকা ফাইদে হেকে তাব

আসক যারা গৌতম দেব বর্মানী খরঙ্গর চামুখানার জাকা আকাশবাণী আগরতলা অবিনী লগিন তিনি ফুঙে হাই খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বায়।

এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ুনি খরাং। আকাশবাণী বিলোনিয়া, এখন অনুষ্ঠান পরিচিতি।

শ্রোতাবন্ধুরা, একটু পরেই সকাল 7টায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী মন্দিরা দে সরকার। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8টায়। 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি করবেন বিলোনিয়া হলি স্পিরিট স্কুলের

চতুর্থ শ্রেণীর ছাত্র নিরুপম পাল। এই অনুষ্ঠানের পরেই দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগম। শিশুমেলা অনুষ্ঠান সকাল 8:30 পরিবেশনায় সারদা ললিত কলা একাডেমির শিশু শিল্পীরা। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান, 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:30 পুরাতনী অনুষ্ঠানে শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে পুরাতনী গান। সকাল 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুটোই দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ। 2:15 ধনধান্যে পুষ্পে ভরা অনুষ্ঠানে শুনবেন দ্বিজেন্দ্রগীতি। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা বাংলা গানের অনুষ্ঠান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনতে পাবেন, 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 জীবনের গল্প শুনবেন। এই অনুষ্ঠানের পরেই অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছায়াছবির গান, লোকসঙ্গীত শুনবেন 5:45। সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন সাঞ্জা কাহাম। এই অনুষ্ঠান 6:30 খেতে খামারে, অনুষ্ঠানে প্রথমে শুনবেন আলোচনা বিষয় PM কিষাণ মানধন যোজনা। এ প্রসঙ্গে আলোচনায় অংশ নেবেন উপ অধিকর্তা উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগ আম্বাসা ধলাই জেলার সুব্রত সরকার। এ অনুষ্ঠানের পরেই শুনবেন কৃষক বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার বিষয়ক অনুষ্ঠান, অংশগ্রহণে কৃষক দুলাল মজুমদার এবং কৃষক শিপ্রা সরকার। সন্ধ্যে 7:00 অনুষ্ঠান সূচি, 7:05 সারগাম অনুষ্ঠানে বাঁশুরিবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া। 7:35 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন লাইভ মনের মতো গান, 9:05 শুনবেন বাংলা গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, কবিতার আকার শুনবেন 9:30 শিল্পী পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। রাত 10:00 হারানো দিনের গান শুনবেন, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে আজকের অধিবেশন। অনুষ্ঠান পরিচিতি জানলেন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল বলে দেয় সারাদিন কেমন যাবে, আর সকালটাই হচ্ছে দিনের আয়না। তাই সকাল যেন ভালো যায়, সারাদিনের কাজ যেন ভালো হয়, তাই জন্য সকাল সকাল উঠে পড়া আর সকালবেলার কাজ

যদি প্রস্তুতি যদি ভালো হয় তাহলে দিন তো ভালো যাবেই। তাই আজকে যে যে কাজে বেরোবেন, যার যে কাজ রয়েছে, সবার কাজ যেন সফল হয় এবং দিন শেষে যখন বাড়ি ফিরবেন যেন হাসি মুখে ফিরতে পারেন, এই সফলতা এই শুভকামনার সাথে শুরু করছি আজকের আজ সকালে। আমি হরিপ্রসাদ। শ্রোতা বন্ধুরা, আজ 19শে জুন, ইতিহাসের পাতায় আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়, বিভিন্ন কারণে, ঘটনার দিক থেকেও বা বিভিন্ন মনীষী এবং বিশিষ্ট জনেদের জন্ম মৃত্যু নিয়ে। ফিরে দেখা যাক আজকের দিনের ইতিহাসে। 1464 সালের আজকের তারিখ, ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন। তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস 1621 সালের এই তারিখে। 1829 সালের আজকের তারিখ 19শে জুন, ব্রিটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় আজকের দিনেই 1862 সালে। অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসি দেওয়া হয় 1867 সালের এদিনেই। পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 1911 সালের এদিনেই। ব্রিটেনে আদমশুমারি হয় 1921 সালের এদিনেই। টেক্সাসে জাতিগত দাঙ্গা শুরু হয় 1943-এর এদিনেই। কুয়েত স্বাধীনতা লাভ করে 1961 সালের এদিনেই। ১৯৬৮ সালের আজকের দিনে পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি শুরু হয়। আজকের দিনে যাদের জন্ম তাদের মধ্যে জাপানের যুবরাজ মরিকুনি 1301 সালে এদিনেই জন্মগ্রহণ করেন, বিশিষ্ট সাংবাদিক এবং ব্রিটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভ্য 1896 সালে জন্মগ্রহণকারী রজনী পাম দত্ত আজকে দিনে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ রাজচন্দ্র বসু 1901 সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন। জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণ রসায়নবিদ অর্নস্ট বোরিস কাইন 1906 সালের এদিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী 1962 সালের আজকে দিনে জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লন্ডনের প্রাক্তন মেয়র বরিস জনসন 1964 সালের এদিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী 1970 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী কাজল আগরওয়াল 1985 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাঙালি সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী 1976 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে যাদেরকে আমরা হারিয়েছি তাদের মধ্যে সোগো নো ইনামের জাপানি পুত্র সোগা নো উমাকো 626 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। ইরানের শাহ এবং আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা নাদের শাহ 1747 সালের আজকের দিনে ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্তকে, মৃত্যুবরণ করেন 1907 সালের আজকের দিনেই। 1919 সালের আজকের দিনে আমরা হারিয়েছি 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অক্ষয় কুমার বড়ালকে। ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নলজাত শিশু
দুর্গার

সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায় 1981 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস 1982 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি রানী চন্দকে। রবীন স্নেহধন্য চিত্রশিল্পী এবং সুলেখিকা ছিলেন তিনি, মৃত্যুবরণ করেন 1997 সালে। ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক বর্তমানের প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত 2008 সালের আজকের দিনে ইহলোক ত্যাগ করেন। বাংলাদেশের প্রথম বাম হাতি স্পিনার রামচাঁদ গোয়ালা 2020 সালের আজকের দিনেই মৃত্যুবরণ করেন। ভারতীয় বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায় 2025 সালের আজকের দিনেই ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি খ্যাতনামা মার্কিন অভিনেতা স্পাইডারম্যান খ্যাত জ্যাক বেটসকে, মৃত্যুবরণ করেন 2025 সালের আজকের দিনেই।

শ্রোতা বন্ধুরা, আজ গুরু হরগোবিন্দ জয়ন্তী। গুরু হরগোবিন্দ জয়ন্তী শিখ সম্প্রদায়ের ষষ্ঠ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সাহিবজির জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়। আজকের এই দিনটিতে 1595 সালের তিনি অমৃতসরের ওয়াদালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিখ ধর্মের সর্বপ্রথম সামরিকীকরণের সূচনা করেন। মুঘলদের হাত থেকে শিখদের রক্ষা করতে তিনি দুটি তলোয়ার ধারণ করেছিলেন, একটি আধ্যাত্মিকতার প্রতীক পিরি এবং অন্যটি সামরিক শক্তির প্রতীক মিরি। গুরু হরগোবিন্দ জয়ন্তী উপলক্ষে সারা বিশ্বের গুরুদুয়ারাগুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। ভক্তরা একসঙ্গে কীর্তন শোনেন, লঙ্গরে অংশ নেন এবং গরিবদের সেবা করেন। আজকের এই বিশেষ দিনে সমস্ত শিখ ধর্মাবলম্বী শ্রোতা বন্ধুদের, একই সঙ্গে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আষাঢ় কবিতায় লিখছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে। দেখতে দেখতে বর্ষা এসে গেল, আষাঢ়ের সূচনা ইতিমধ্যে হয়ে গেল, চারিদিক বৃষ্টিতে বাদলায় ঝরঝর, প্রকৃতি যেন ফিরে পাচ্ছে নূতন প্রাণের সঞ্চার, সবুজে সমারোহে দিগবিদিক আন্দোলিত হচ্ছে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। শুনুন আজকের গান।

শ্রোতা বন্ধুরা, আজ সকালে শুনছেন আর গানটি শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে। তো বন্ধুরা, আকাশবাণী আপনাদের সঙ্গে রয়েছে। আকাশবাণী ভারতের রাষ্ট্রীয় জনপরিষেবা সম্প্রচারক। সারা দেশে প্রায় 500টিরও মতো চ্যানেল বা সম্প্রচার কেন্দ্র রয়েছে, যেই কেন্দ্রগুলোর মাধ্যমে প্রায় 23টি ভাষা এবং 179টি উপভাষায় খবর, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলো, বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়। দেশের প্রায় 92% অঞ্চল এবং প্রায় 99% মানুষ এ সম্প্রচার পরিষেবার অন্তর্ভুক্ত। রেডিও যন্ত্রের পাশাপাশি নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর নির্দিষ্ট ওয়েবসাইটে এই অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। প্রতিদিন শত শত জাতীয় এবং আঞ্চলিক স্তরের খবর সম্প্রচার করা হয়। সর্বশেষ আপডেট পেতে অফিসিয়াল আকাশবাণী সংবাদ ওয়েবসাইট দেখা যেতে পারে। আকাশবাণী আপনাদের সঙ্গে রয়েছে এবং থাকবে। শ্রোতা বন্ধুরা, ফিরে আসবো অনুষ্ঠানে একটি বিজ্ঞাপনের পর।

অবকাঠামো গড়ে তোলার একটি কেন্দ্রীয় প্রকল্প। এটি শিক্ষা সহায়তা প্রকল্প, প্রথম থেকে দশম শ্রেণীর জন্য প্রাক মেট্রিক বৃত্তি, উচ্চশিক্ষার জন্য পোস্ট মেট্রিক বৃত্তি এবং পেশাদার বা কারিগরি কোর্সের জন্য মেধা এবং আয়ভিত্তিক বৃত্তি প্রদান করা হয়। পিএম বিকাশ পূর্বে চালু থাকা পাঁচটি প্রকল্প যেমন শেখো অর কামাও, নেই মঞ্জিল নেই রোশনি এবং হামারি ধারোহর একত্রিত করে এই দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমূলক প্রকল্পটি তৈরি করা হয়েছে। NMDFC ঋণ প্রকল্প জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ কর্পোরেশনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বনির্ভর হওয়ার জন্য সুলভ মূল্যে এবং রেয়াতি হারে ঋণ প্রদান করা হয়। জিও পার্সি ভারতে পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা হ্রাস করার জন্য এবং ভারতে পার্সি সম্প্রদায়ের জনসংখ্যা হ্রাস রোধ করার জন্য এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখার উদ্দেশ্যে আর্থিক এবং চিকিৎসাগত সহায়তা প্রদানকারী একটি অনন্য প্রকল্প এটি। সম্পূর্ণ বিবরণ এবং স্কিমগুলির আবেদন করতে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যেতে পারে এবং ওয়েবসাইটেই অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে, সেখানে আবেদন করা যেতে পারে। আজকে শুনছেন

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক কর্মখালী। সারা দেশের বিভিন্ন রেল জোনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দেশজুড়ে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে বিশেষ করে দক্ষিণ পূর্ব মধ্য রেলেও এ ধরনের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 1,079টি, শূন্যপদ 1,079টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ITI পাস, বয়স অনূর্ধ্ব 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আজই, অর্থাৎ আজকেই শেষ হচ্ছে 18 জুন এই পদের জন্য আবেদনের তারিখ। মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র কল লেটারে জানানো হবে। অন্য রেলওয়ে অথবা মন্ত্রকের জন্যও অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কেবলমাত্র যে কোনো একটি ডিসিপ্লিন বা ট্রেডের জন্য অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে পারেন আজকের মধ্যে, অর্থাৎ অনলাইনে আবেদনের শেষ তারিখ আজই শেষ হচ্ছে। যদি কোনো প্রার্থী একাধিক ট্রেড বা ডিসিপ্লিনের জন্য আবেদন করেন, তার সমস্ত আবেদন বাতিল করা হবে। একইভাবে একাধিক ডিভিশনেও আবেদন করা যাবে না। অধিকতর পেশাগত যোগ্যতা যথা বিই, বিটেক, এমবিএ, এমসিএ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিবেচনা করা হবে না। সময়ে সময়ে প্রযোজ্য ভারত সরকারের নির্দেশাবলী অনুসারে ট্রেড এবং অবস্থানের জন্য প্রযোজ্য মতো প্রতি মাসে নির্ধারিত হারে স্টাইপেন্ড দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী পেতে পারেন ইন্ডিয়ান রেলওয়ে বা কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাবে। অনলাইনে আবেদন করার পদ্ধতিও পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। প্রয়োজনে ইমেইল আইডিতে অনলাইনে দরখাস্ত পাঠানো যাবে। কর্মখালী শুনলেন।

শ্রোতা বন্ধুরা, এবারে টুকরো খবরাখবর। বয়স ন্যূনতম 15 বছর না হলে ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া, এমনই ফরমান জারি করল সংযুক্ত আরব আমিরশাহী। আরব উপমহাদেশের প্রথম কোনো দেশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। ছোটদের মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া এবং অনলাইন অ্যাক্টিভিটিতে বেশি জড়িয়ে যাওয়া নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে। অনেক দেশের সরকারই ছোটদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করছে, এজন্যই এই পদক্ষেপ বলে জানা গেছে। ভারত সবসময় শান্তির পক্ষে কাজ করবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে এই বার্তাই দিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের এভিয়ান শহরে চলছে G7 শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার G7 শীর্ষ সম্মেলনের ফাঁকেই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। শ্রোতা বন্ধুরা, খেলার খবর। ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলে গতকাল অনেকগুলো ম্যাচ হয়, তার মধ্যে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে হারিয়েছে, ঘানা হারিয়েছে পানামাকে, উজবেকিস্তান কলম্বিয়া উজবেকিস্তানকে হারিয়েছে। এর সঙ্গেই শেষ করছি আজকের আজ সকালের অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক। যে যে কাজে বেরোবেন অবশ্যই যেন কাজের সফলতা আসে, এই শুভকামনা জানিয়ে আজকের আজ সকাল এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।

শুনলেন প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সড়ক

0: সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিও কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, অর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সেদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন।
2: প্রিয় মিত্র নরেন্দ্র, মুঝে বহুত খুশি উই আপকা নিস এভিয়ন প্যারিস মানবিসে সাথে দৌড়ে কে লিয়ে স্বাগত করতে ফ্রান্স ও ভারত কি দোস্তি আমার রায়।
0: এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদী এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদী মোদী ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেলে আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটি সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে রাজ্যের 1,10,00,000 বেশি কৃষককে বীমা সুরক্ষা প্রদান করা। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য, বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও

হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে 18,250 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে 2,115 মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে 990 মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রাইরংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিভিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডিবিটি বা সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে ইনসেন্টিভের টাকা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যগুলির নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের

10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় একটি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিভাটেক 2026 শীর্ষ সম্মেলনে ভারতকে উদ্ভাবন ও প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে বলেন, ভারত বিগত দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, টেলিমেডিসিন, কৃষি এবং আরও অনেক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছে। ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধলাই জেলার সালেমার টাউন হলে গতকাল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কল্যাণপুর শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের যুগ্ম অধিকর্তা বিইউ চৌধুরী, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা ভগৎ সিং যুব আবাসে গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের 3-দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মাছ চাষে মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ জেলা কৃষি উৎকর্ষ কেন্দ্র গতকাল পাটনার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ উদ্যানভিত্তিক চাষ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক এক্সপো উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পের জন্য একটি প্রদর্শনী। শ্রী প্রসাদ তাঁর ভাষণে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্পের জন্য সুযোগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর ভূমিকার উপর আলোকপাত করেন। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড 4-1 গোলে পরাজিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। কানাডা 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতারকে। এদিকে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলাটি আজ সকাল 6:30 শুরু হয়েছে। শেষ খবরে ফলাফল 0-0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 50.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লিক তালো কাইসা আলাইদা পান্দা ও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবসা খকনৈ সাই ব্রেরা রাজাক রাং চুবানা বাগৈ আফারানা কেন্দ্র তাইতে তাংতেই সামংমান থগ্রমুং মন্ত্রী ড মনসুখ মান্দাবিয়া সাকা থাংনাই বিসিনি আগস্ট তালনি সিমি পিএম বিবি আর ওয়াইও খবজা খড়ক দকজি থাম রাসায়নি সাইব গবাং সামং তাংনাই রক্ন সামংমান থগ্রমা ও খবজাখা আবনি বিসিংগ রাও খড়ক থাম চি সিক নব্রৈ বখুর সাকা ও সামংব তাংনি বিসিংতেই খকজি বা রাসায়নি সাইব গবাং সেবসাব মাননাই রকনি অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিসিংতেই ইনসেন্টিভ রাং রাজাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্যারিস বিবাটেক নই সাই নই চিত কুচুক বেরেমনি কুথুম লাইমাও ভারত ইনোভেশনস দে তাং সেপনি কাইসা হায়ুং বেরেমনি কেন্দ্র হনে খুরসাখা মন্ত্রীবক্রক মিয়াবিনি কক নারকমাও ভারত থাংনাই কবাংমা বিশিরমই তাং সেপ বাবায় স্লাইমুং।

0: সে বাই বসকাঙ্গই তঙ্গ হুনেই খরসাখা বর্ষাকা ভারত রাংথং মানজাক মুং রং টেলি মেডিসিন হুক বার্তায় জুদা জুদা দিখিল তাং সেপন সামুঙ্গ ফুনাঙ্গই তঙ্গ ভারত হায়ুংনি কতরকুক ডিজিটাল সিনিমুং সেপ্তাই হায়ুংনি কতরকুক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম নামকা হুনেই খরসাখা মন্ত্রী বক্রক কেন্দ্র রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি গতাল কুচুক বেরামনি পান্ডাও অজুন তালনি সিমি নৈচি সাও অংনাই নিট ইউজি আমজক মুং কুবুইতাই স্রাই স্রাই খাইনানি বাকি অফিসার রকনো দাগিখা পান্ডাও রংকক চংলাইনক হাস্তে হাপাং এন টি এ তৈ কুচুক রং মথানি চাকরা অফিসার রক মানজাখা আমজক মুঙ্গ আচুকনাই রক কাহাম খাইন আমজক মুং রুবই মাননি বাকি যত নামমানী সেপসাপ রানী হাস্তেনি নোডাল অফিসার রকন দাগিখা কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইয়াঙ্গ সালথাং ত্রিপুরা হাঙ্গ নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককটমা থুমনাই রকনি থুম শাখা ও তালনি নৈজিসা সালমারি হাস্তেনি কাইজি কেন্দ্র ও নিট ইউজি আমজক মুং নাহার জাগানো আপনি বিশিং ধলাই হাঙ্করো কাইসাতে সালথাং ত্রিপুরা হাঙ্করো কাইচুকু কেন্দ্র তঙ্গানো তঙ্কচাংতে স্রাই স্রাইতে আমজক মুং পাইডিনা নাহারে হাস্তে হাপাং গ্রাক নাইমথাংনি সেপ নাহারকা বর্ষাকা দিবর দামনৈনি সিমে শারীরিক দাম বা সতী চিবা জরা আমজক মুং নাহার জাগানো সালচি সালকা আরি আমজাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব মিয়া হাস্তে বেড়াইনা ফাইকা বমিয়া আগরতলা রেল স্টেশন ডেমু সেট ভারত বাংলাদেশ আরি আমচাইনি নিচিনপুর আরি আমচাই রেল স্টেশন সেকেরকুট রেল স্টেশন নামই টংমা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশননি ডিপুন বেড়াইনাইকা আগরতলানি সিমি দায়িত্বন চুং ফেরাংনি সেব গনাং ট্রেন এবা মেমু ট্রেন চলখাইনানি যুগালি মুং নতইব চেরেই নাইকা ব হাস্তে হাপাং হুকবার খাইনাই রকনি হামক্রাইন বসকাঙ্গ তনেবই সামুং তাঙ্গই তঙ্গ হুনি সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস বসাকা হুকবার খাইনাই রকন কাহাম মানমারি মান্নাও চুবানাও কতাল তাংসেপ সামুঙ্গ ফুনাংনা কাহামকুক হুকবার বসলে ইয়াফারনা তৈমান থগ্রমুং বাংরনাতেই ফ্রংমুং সামুং বুতাংনি সাকা আলাইদাকে ফানবক্সিনজাগৈ তঙ্গ মিয়া ধলাই হাঙ্কর সালে মাতাউন হল হুকবারতে হুকবার হামক্রাই নাইকুং ধলাই হাঙ্কর হুকবার শৈশিলাম কেন্দ্রনি চেতন বাই সংসারজা খেত বাঁচাও অভিযানতে প্রাকৃতিক চাষনতী সাই সালসানি ফ্রংমুং সামুং বতাঙ্গ মানজাগৈ মকনো সাকা ব বসাকা হুকবার খাইনাই রকনি হামক্রাইন কারী হাকতনি হামক্রাই অঙ্গিমায়া স্নামঘরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা মিয়া আগরতলা ভগৎ সিং শিকলা তংথাইনগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানি নখা সালথামরমৈ ফুনুক মুং তাই হুকুমু সামুং বতাং চেঙ্গেরেখা বসাকা খা তাই ফলান তংকচাং তনিনাও হুকুমুনি কতর বারজা তঙ্গ তে হাস্তেনি লাইবুমা রেগজা হুকুমু ন হায়ুংনি বসকাঙ্গ রমৈতিসানা চেতন নাহারনানি নাংথাই সিপিআইএম হাস্তে কমিটিনি সালনৈর মৈ ককচা পান্ডা মিয়ানি সিমি আগরতলানি দশর দেব মুকুমু ভবন সংসার জাখা পান্ডাও মানজাখা সিপিআইএম নি বেবাক ভারত তাঙ্করা এম এ বেবি পশ্চিমবঙ্গ হাস্তে তাঙ্করা মোহাম্মদ সেলিম পলিটব্যুরো আদং শ্রীদীপ ভট্টাচার্য হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী তে আগিনি মন্ত্রীয়করা মানিক সরকার নখবই বদলনি কুবুনি অজারক নৈসাই নৈচিদক ফিফা হায়ুঙ্কাপ জেকিয়াতে দক্ষিণ আফ্রিকানি ম্যাচ সাসা গোলনি ফেরবাই ড্র অংখা তে কাইসা থংলাইমাও সুইজারল্যান্ড ব্রৈসা গোলনি ফেরবাই মেচেনখা বসনিয়াতে হারজে গোবিনান কানাডা দক বুকসা গোলনি কতর ফেলাইমুংবাই কাতারনো মেচেনখা আবনকারীব তিনি ফুং দামদক সতী থামচি নিশমি চেংজাখা মেক্সিকো তেখি দক্ষিণ কোরিয়ানি বিশিং থংমুং পাইথাকক তুমা মানমানি বিশিংতেই মেক্সিকো সা বুকসা গোলনি ফেরবাই দক্ষিণ কোরিয়ানো মেচেনখা তাবুক নবাতিবারী ককটুমা বসকাং দাম নৈজিব্রী হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈবাতৈ ওয়াবানো হই হজাক মুংরেখা নবাতিবার নাইখুং আবনকারীব খুয়াই সালথাংতাই দলাই হাঙ্কর গবাং ওয়াতৈ ওয়াউই মানু হই হজাক মুংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি তুমারী সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিব তঙ্গৈ মানো আইচুক বুখাগো খামানি তুমারী তমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী 30 জরা আগরতলাও ওয়াতৈ ওয়াখা 2.2 মিলিমিটার কক্রক বাই ককটুমা পরিমুং তাবুক জরা তৈ অরণ পাইখা উল্লি কক্তমা ওয়াইঙ্গান তিনি সঞ্জা দামসিনি তামৈ সতী ব্রৈচি বাও
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মন্দিরা দে সরকার।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মন্দিরা দে সরকার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

এতক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন নজরুলগীতি। শিল্পী ছিলেন ফিরোজা বেগম। আকাশবাণী বিলোনিয়া। এখন শিশুমেলা অনুষ্ঠানে শুনবেন ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় সারদা ললিতকলা একাডেমি উদয়পুরের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: নমস্কার ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ।
0: আজ আমরা উদয়পুর সারদা ললিত কলা একাডেমির ছোট্ট কচিকাচারা তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক গল্প, গান, কবিতা। তো সবাই শুনবে তো?
1: হ্যাঁ।
0: তাহলে শোনো, আমরা এখন শুরু করছি আজকের অনুষ্ঠান, শিশু মেলা। প্রথমে আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে রিমসা সাহা।

খুব সুন্দর হয়েছে ছোট্ট বন্ধু, অনেক ধন্যবাদ। এখন একটা নজরুল গীত পরিবেশন করবে সঙ্গীতা মল্লিক।

সুন্দর হয়েছে ছোট বন্ধু, অনেক ধন্যবাদ। এখন একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে তন্মিতা বিশ্বাস।

খুব ভালো লাগলো তোমার গানটা, ধন্যবাদ। এখন আমাদের একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবে স্নেহা দেবনাথ।

বাহ, ভারী সুন্দর হয়েছে গানটা, অনেক ধন্যবাদ তোমাকে। এখন একটি নজরুল গীতি পরিবেশন করবে পুনম বিশ্বাস।

ধন্যবাদ ছোট্ট বন্ধু, খুবই ভালো হয়েছে গানটা। এখন তবলা লহরা পরিবেশন করবে মণিব্রত দে, আর হারমোনিয়ামে আছেন অধীর দাস।

লহরটা শুনতে দারুণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখন একটি সমবেত সঙ্গীত পরিবেশন করবে

ধন্যবাদ সবাইকে। আজকে আমরা উদয়পুরের সারদা ললিত কলা একাডেমির ছোট বন্ধুরা এখানে অনুষ্ঠান শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।

এতক্ষণ শুনলেন শিশুমেলা অনুষ্ঠান। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন সারদা ললিতকলা একাডেমি উদয়পুরের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

আকাশ বাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 9:20 আর সময় বলছে গান শোনার, এবং সেটা অবশ্যই হিন্দি ছায়াছবির গান। আর যারা আপনারা অধীর আগ্রহে গান শোনার জন্য অপেক্ষা করছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানে গানে অনুষ্ঠান। বন্ধুরা, গান মানেই প্রাণের কথা, জীবন কথা, আর সেই জীবনে রয়েছে অনেক চাওয়া পাওয়া। আমাদের প্রত্যেক চাওয়া, আমাদের প্রত্যেক পাওয়া, সেটা অবশ্যই আমাদের স্বপ্নকে ঘিরে। তাই জীবনের চাওয়া পাওয়া সবসময় কিন্তু পূরণ হয়, আবার যদি ইচ্ছে থাকে সেটাকে ভালোভাবেই পূরণ করা যায়। কখনো কখনো আমাদেরকে কিছুটা ব্যাগ পেতে হয়, কিন্তু সেসব দিয়ে নিশ্চয়ই পূরণ হয়। প্রথম গানে যাব, ছবির নাম আশিকি 2, শিল্পী অরিজিৎ সিং এবং পলক মুচ্ছল। শুনে তাহলে প্রথম গানটি, ছবির নাম আশিকি 2।

আর বন্ধুরা কথা হচ্ছে পথের চলার গল্প, যে পথে আমরা পাই অনেক আশার সন্ধান, আবার অনেক সময় পথের যে চঞ্চলতা সেটা আমাদেরকে অনেক সময় বিপথেও চালিত করে। সে কারণে মন স্থির রাখতে হয়। যাব পরের গানে। এবারের গান জিসম টু ছবি থেকে, গানের শিল্পী সোনু কাকর। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম জিসম টু।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গোলমাল রিটার্ন ছবি থেকে, নীরাজ শ্রীধর, আনভেশা এবং সহশিল্পীদের কণ্ঠে। তো বন্ধুরা, গানে গানে অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান আপনারা শুনছেন, আর সময় কিন্তু এগিয়ে চলেছে। একটু বাদেই হয়তো সবাই ঘর থেকে বেরোবেন, বা কেউ কেউ হয়তো ইতিমধ্যেই কাজের জন্য বেরিয়ে গেছেন, আর রাস্তার অবস্থা কিন্তু খুবই বিপজ্জনক। কারণ সোশ্যাল মিডিয়া থেকে বলুন, আর সংবাদপত্র বলুন, আর টিভি চ্যানেলের খবর বলুন, রেডিওর খবর বলুন, সমস্ত খবরেই কিন্তু একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা। তাই জন্য সড়ক দুর্ঘটনা ক্রমক্রমেই বেড়ে চলেছে। যদিও বিভিন্ন আমাদের যে ট্রাফিক দপ্তর রয়েছে, আমাদের যে সড়ক নিরাপত্তার যে দপ্তর রয়েছে, তারা কিন্তু অহর্নিশি চেষ্টা করে যাচ্ছেন যাতে করে দুর্ঘটনা কম হয়। সচেতনতাই পারে একমাত্র এই দুর্ঘটনার কবল থেকে আমাদের মুক্তি দিতে। আমরা যদি নিজেরা সচেতন হই, তাহলে নিশ্চয়ই আমরা রক্ষা পেতে পারি, সে চালক হন বা আরোহী হন, সবার ক্ষেত্রেই। যাবো পরের গানে, গানে গানে অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন দিওয়ানা ছবি থেকে, গানের শিল্পী কুমার শানু এবং সাদনা সারগাম। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম দিওয়ানা।

শ্রোতা বন্ধুরা শুনছেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। ঘড়িতে সময় সকাল 9:32 হয়ে 10 সেকেন্ড, আর সময় বলছে আমাদের জীবনের গতি কিন্তু বেড়ে যাচ্ছে। সময় যত এগোচ্ছে আমাদের চলার পথও কমে আসছে। আর যে গানটাতে যেটা শুনছিলাম যে সত্যি আমাদের জীবনে যদি এমন কেউ থাকে তাহলে হয়তো অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। যেই যে থাকবে সে হয়তো আমার অনুপ্রেরণা, হয়তো আমার উৎসাহ প্রদানে একেবারে হাতে হাত রেখে কাজ করছে, বা যিনি আমার প্রতিনিয়ত আমার প্রতিটি কাজে আমাকে পথ দেখিয়ে দিচ্ছেন সেরকম কেউ। তাই জীবনে যত ঝড়ই আসুক, যত বাধা বিপত্তিই আসুক, জীবনটাকে সুন্দর করে সাজাতে গেলে মনটাকে স্থির করতে হয়। আমরা যাব পরের গানে। এবারের গান শুনব ইশক বিশক ছবি থেকে, গানের শিল্পী সোনু নিগম এবং অলকা ইয়াগনিক। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম ইশক বিশক।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন জান্নাত টু ছবি থেকে। গানের শিল্পী ছিলেন মোহিত চৌহান। তো বন্ধুরা, দিনের শুরু যদি ভালো হয় তাহলে সারাদিন ভালো যায়, আর তাই জন্য রাস্তায় বেরিয়ে হয়তো খুব কাজের জায়গায় আমরা সবাই ছুটে চলি, এবং সকাল সকাল যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই অনেকেরই হয়ে থাকে সেটা হচ্ছে ভুলে যাওয়া। হয়তো কোনো কাজে যাব, কিন্তু কাজের ঘরের বা কাজের যে জায়গা সেখানটার চাবিটা হয়তো নেওয়া ভুলে গেছি, এমনটা হয় না? আপনার কি মনে হয়, আপনার কোনো কিছু ভুলে যাওয়া হয়? মানে আপনি কি কোনো কিছু ভুলে যান, মানে খুব যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন তখন হয়তো কেউ কেউ হয়তো ভুলে যাই আমরা, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটাই হয়। হয়তো তখন খুব ব্যস্ততাও থাকে, কিন্তু আবার সেই ভুলে যাওয়া জিনিসটাকে নিতে আবার ঘরে ফিরতে হলো। তো সেরকমটা অনেক সময় কিন্তু হয়, সেটা হচ্ছে যখন আমরা খুব ব্যস্ততার মধ্যে থাকি, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি তখন। তাই জন্য সকাল সকাল উঠে পড়া, এবং প্রস্তুতি মানে ওই যে কাজের জিনিস, যেখানে যাব সেই কাজের জিনিস সব কিছু গুছিয়ে নেওয়া সেটা। তো যাব পরের গানে, গানে গানে অনুষ্ঠানে। এবারে গান বাঘি টু ছবি থেকে, গানের শিল্পী অঙ্কিত তিওয়ারি এবং শ্রুতি পাঠক। শুনে তাহলে এবারে গানটি, ছবির নাম বাঘি টু।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গ্র্যান্ড মস্তি ছবি থেকে গানের শিল্পী ওয়াজিদ খান এবং ঋতু পাঠক। তো বন্ধুরা, যে কথা হচ্ছে যে কাজের জায়গায় গিয়ে মনটাকে স্থির রাখা অত্যন্ত জরুরি, আর মন যদি স্থির থাকে তাহলে হয়তো যে যে কাজ করবেন সে কাজ সুন্দর হয়। যারা অফিসে কাজ করবেন তারা নিশ্চয়ই কাজে সুন্দরভাবে সফলতা পাবেন, আর যারা অন্য কাজ করছেন, অন্যান্য কাজ, প্রত্যেকেই যে যার কাজে সফলতা পেতে পারেন। আর সফলতাই এনে দেবে দেশের সামগ্রিক উন্নতি। আমরা যাব সবশেষ গানে, গানে গানে অনুষ্ঠানে। এবারের গান শুনবেন বান্টি অর বাবলি ছবি থেকে গানের শিল্পী শঙ্কর মহাদেবন এবং সৌম্য রাও সহশিল্পীরা। তো শুনুন তাহলে সবশেষ গানটি, ছবির নাম বান্টি অর বাবলি।
1: गाड़ी प्लेटफॉर्म नंबर 12 के बदले प्लेटफॉर्म नंबर 36 पे आएगी।

এতক্ষণ শুনলেন গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ দেশবন্ধনের অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পুরাতনী অনুষ্ঠানে বাংলা রাগাশ্রয়ী গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ পুরাতনী অনুষ্ঠানে শুনলেন রাগাশ্রয়ী বাংলা গান। শিল্পী ছিলেন হৈমন্ত শুক্লা। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এফএম উজ্জয়ন্তীর কক্সবাজার অনুষ্ঠান।

খনা থাক হানো তুই হানি বড় রকম তুই ওয়ানসুক মানে কুথুক কাসের চাপমু যায়খা যে পানজানি চেংদ্রব তাবুক এলএম কুরং পান্ড খালায়ানো তাকুক বিরলাল জমাতিয়া খরকসা রেচাপ করুন ববাই কক সালাইমানি অব আগিব খনার জাখা তিনি তেউশা নরকন খনার জাগৈ দ

0: বেলায় খানা তো বো বিশ সিমেন চামু
1: অবশ্যই 87 রগং নাই না আং অমন ফার্স্ট ডে উরুসা মুন আং চিনি পাড়া রগ ফার্স্ট ডে রুসা মানে অবন উরুসা মুং ন
0: জরা অংখে বার দি অ তাম সাকা
1: অ জরা অংখে বাদ দিয়ে অ রজনী গন্ধা
0: তাম হনি সামান কলাকে অবদ
1: অব অংখে কাইসা বুড়ইন মানে জরাং সানি বার দি জরা ইয়াক জরানি সেখান বারই তং দি হাকে সিনং বংব্রাই ভাই কুসুব জানাই হমানি খবর তা
0: এ জরা অংখে না মানে তামনি সানাই ডাকতে ডাকতে জরা অংখে ন কাইজাক সিদ্ধি মানে আমা হেরক ডাঙ্কানা না জরা তংসিনি আমজাক দি নক নুফুং খাটে আমা হেরক ডাঙ্কানা আবু ভাই বপিনো
1: অব
0: তাম
1: হাইনি
0: মনসা
1: তা জরা চিনি আমা জরা তংখেই মা বার নাই বলে জরা তংসানি নগ নুকুম খানা নাংনাই জরা তংসানি সব কিছু মা খালাইনাই শুধু নগ নুকুম গাইসাইয়া জরা তংসানি মাওয়ান সঙ্গনাই জরা তংসানি যে ফানো হোক জানি খেব জরা নম্বরই ফ্রি মা জানাই তা
0: হ্যাঁ নাই আং দা বিরল আং সানো চাই আগিনু বাই তা বুঙি ফেলাই থাকলাই কেন ককথাই সীমা রোগ ককথাই রোগ নর চামু রোগ দাল মা রোগ অমা হাই তা বুঙি জ্বর রোগ কিসা বেবং ডাইরেক্ট ডাইরেক্ট সাজাগো রে তা আগিনি আজ রোগ নরকে 1987 নি সাগান আজ রোগে জ্বর বাই খুম বাইকে বমরা বাইকে আপুরকে সুজাগো সাজাগে তা ও চলা নেন ও বেড়াই নেন জ্বর তংসিনি হাই দি আবাই সাজাগে তা বলে তাবুলে সুজা ডাইরেক্ট ডাইরেক্ট বেব আংল লাইক খেলাই বা আংল পদর ভোট আছে আমরা অঙ্করো তামিন বসুক ফেলাই তামো ফেলা ফেলাই না ফেলাইয়া ভাই মা দৌ
1: ফেলাই তাম ফেলাইখানাই বা হানজাং মানে এসে যেন তোমার হনাই রেসা মং আগে খে সঙ্গে রেসা মং বাইসি সঙ্গ তে তে মানে খরক সানো খুনো তুই সিং সাউ কিন্তু বরক ন খুঁবেরি হাকে কক সালাই তা আংখিনে ডাইরেক্ট সাকা আংনন হানজাগ নং তিনি ফাইসি দি অব হাইরক সাউ অম হাইরক তা
0: নগে তাবুনি অ জ্বর রোগ বাই গতগ্রী নগ তাবুনি জ্বর রোগ লে রেসা মোরগ সের সিকেন আছে নগ হাইসাপন
1: ও তাক নি জরা বাইব সৈজাক তলে তঙ্গু
0: তে কব কক সালাই ন খানাই তংনাই রং সানম সুঙ্গ জরা তাকু ক বিরলাল জমাতে বে কক সালাই তংনাই ইয়াং সিলিগাটি কামি ইয়াং ফাইজাক উদয়পুর আম যাই ফাইসিং নরক সাইমন খানা তাই খানাই তংনাই রং বেলা বেলা খান হামবাই জরা খানাই তংমানি বাকি কবং তে বক কক সালাই ফিরন নরক খানাই তংদি তাই তিনি সিনে এলম গরং পান্ডান নরক এনজয় খাইদি কবং কক সালাই ফিরন নং তাবুক সাক জরা রসামুং তাং বুসু রক রসাব খানা এবা তাং বুসু সিকেনা
1: আনি রেসামং সৈমানি তো প্রায় 100 রকাফা কানাই আপা 100 কাফান পুরা রসা যাবি আর তংতা কে কেসেত খাইমানি হংকে ইকো প্রায় কাওয়ান বা ভাইনি 25-26 খান হলে খ্লাইজা খানা দেখে খ্লাইজা গিয়া তংখাতা
0: কেসেট রংনি রেসা মুন্ড নরকে কবাম কবাম কারিকে আবো কাইসা জ্বর বেলা বেলা কেন তান মিশানাই হিট অম হাই কেসেট বাই আফর রেসা

0: खानाव ताक तो मोबाइल मोबाइल मोबाइल बे
1: हाँ
0: खानाव ओके आ जागो बड फेलाय जाखाय मा दं जे ताबो का आफ्रो कैसेट बे ताबो को मोबाइल बे बाहाय बु जोरती फेलाय के ताबो
1: बाबा बेलासी फेलाय दा आइगेनि मै तानि बा अंके तांगनि रसाम रबो बा डायरेक्ट डायरेक्ट तो सालाय खानो अंके अवनि बिसि सानि आइगेनि कक्थाय सैमानि बायनि तांगनि कक्थाय सैमानि अनेक पार्थक्य दङो
0: তাবং নিজে খানা নাই রক সিকলা সিকলি নিজে বসং রক বড় বহ না নাই বাকজা বাকসা আগিনা আর সামুং কক থাই যে তং মানে কঠু কঠু আবরং খানা খানা নিন আর জামুন না হানা তামো জরা হানকা জরা আনকে বারদি খুমবার বংকা খুমবা তামো জরা তামো জর বাই খুমনি রসামুং সং খানা বলা নাই বাকসা বাকসা বুঝিয়া বং মানে তাবং জরা কম হেং থাকা
1: ও অব হংকে যারা আর সামুং হাফর তংমা এঁকে বরকে সাইমা নো যারা আর সামুং বাই কোনো মানে গানা করি হংকে বরকে কুতুক জানাই দা
0: নক নুখুং তাই ন ন কারি কেবল রসামনে রক আতর তংসা
1: ও আনি নক নুখুং এমনে আং হাইকে রসামান লেকে রে হাফান বড় বহাইনি কিসে কিসে রসাই মানু তার লগে রই রসামান তা হাফান আং হাইকে মানে আয়াং রো থাং রসালিয়া তা বাইরে থাং রসাইলিয়া তা বড় খেন
0: রেজামুং হাবরত নং বিসি কদং মা রমই রেজাবু জং কা রেডিও সেন্টার ও রেজাবু নি নি খরাং থাং ওয়াইং দেব রেজামুং নি জে নি না হাবর নং কাইসেসক বদল লোক বাই গদাল খা কাইসেসক বদল মথা রোগ বাই নং তংনি রেজামুং রক রেজাব কাম হে রক তর তংনি নি বদল লোক
1: সে আনি বদল হংখেন এমনে ইয়াপরি বদল হই তলে তঙ্গু ইয়াপরি বদল রোগ বাই আং থা থাং এই প্রোগ্রাম রক খাই দং রেসাবুতা
0: তাও ফোনটা তং খাবো
1: অব তাক ফাতলে তঙ্খ
0: ইনকে তাবুক ফানো দেন রেসাবু জং কা আর থাঙ্গিনি
1: আই ক তাব আং দেহার সরি কিসা অসুস্থ হই তা এক দুই বছর হতে আং রেসাই মাই আং তঙ্খা
0: দো তাবুক সং রেসাম খানা লাই ফিও নাই তাম রেসাম খানা নাই তাবুক খঙ্গাঙ্গে সাড়ে তাম জান ফোনো গরে খানো
1: ও আচ্ছা ওকে তাকনি তাকনি মডার্ন দে রসাই তাকনি যে চলই তমনি আং যে কেসেট খাই আং যে বুই বাই সিনি জাং মান দে রসানাই বন দে খানা রই নাইছি নাই ওকে
0: আবো নিনি মুসুং তেং নাই তাবাং ইয়া ফরক নিনি মুসুং তিন নং যে রসাম না মুসুং না আবো রসাবি খানা
1: ও আচ্ছা আং অমং কে কেন আং রসা মানে কেন এমনি ফিল্ম না রসা যা কতনি সাজুগো মন চলাবাই বুড়ি খে রসা মানে আং সাইসং রসাই খানা রসান
0: তো বরইলে সাব তো মানে নিন লগে রসাম
1: অব অনন্ত অনন্ত বালা জমাতিয়া হানে
0: ফিল্ম লে আবো তাম ফিল্ম আবো
1: ফিল্ম কে নে কতনি সাজক হানে অব আং কম্পোজ খাইমানি নে অসি নামা বাহিনে
0: সিনেমা নুং যে সামান আবলে নুক ইয়াকু বিয়াং মানথক বিয়াং নুক নাই আবো
1: ও আবো অংখেন নেডকারি নাই খেনখে মানতা
0: নেডকারি মানে
1: তাও নেড যুগ নেডকারি খে মানাই তা
0: দদ অংকে কেবা মা সঙ্গে রসা মুখ না লাইনতে কক কক কেবা মতে মুখ না লাইনে সিন ইয়াকু কেবা মা জরা তংকে তাবো খাইনা হাই বিনি মুসুং তে তাই তাংসার রসা মুখ না লাইনে দোসেং দিন কে দা বিরলাল
1: দাদা ইয়ে স্কুটার কা

নাই, চাকথক বুচালাই নাই, ও যাদু চাকথক বুচালাই নাই। সারি ছালহা লঙ্গ রূপ শিব সিনামা নাই অর কিছা করাই থাকবাই কথা অবে একচুয়ালি রচাইয়াবো দুঃখ থাকা হংখান খেয়ে তাম কাইসং থাকা সারি সালহা লঙ্গ রূপ শিব সিনামা নাই এই তংথাই নাই রাজা খর হুতেল নই খে ফটু তিসা নাই নই খে।

0: নাই লাই নাই চা কথক বু চালাই নাই, ও জাদু চা কথক বু চালাই নাই।
1: বৰ বিচাৰিছে মানে অবলে
0: অব অংকে না এইটি 2000 অব অংখানা বর,
1: এইটি দুই
0: হ্যাঁ
1: হাজার
0: 2000 এইটি হজাম মানে বলংখা 2000 অব অংখানা তা
1: 2000 অঙ্কে কতাল কুক রসা মুং নোয়াবো তাবো কি
0: আবার তাম কতাল কুক নংখা।
1: রসা মুং তো নং চেং খা ক্লাস 7 ও তংপুরু নি সিম নো ল আবন ইয়া গুলো তরক তরক কাই জাখা বর জাখা বেবং নো নিনি লাংমা বাই গদাল বাই খা নিনি লগি সংরক এবা নিনি তাবো কা নিনি সেরাই বতঙ্গ বসারক দংবাই যতন নিনি রসা মুং রসাব থিনি রগো থাং দিন ফাইতি রং নিনি লৌই সং রং নি সুবা সুলে বসক জর তৈ দং
0: ও চুবাচু ওংখেনে মানো আনি লগে নি চুবাচু মাই এংখে তো আং আসে ফাতার ও থাং মাই এংখামো ববু আনো চুবাচু রগো ওংখে যখন চেরাই হাই আফা ওংখা ওংখেনে ব বনন বন সাক সাক সামলেগে আনো থাঙি ফাইদি হাকে রই রহগো তাক জরাতই আনো কাসয়া কথা আনি লগে বাহাইনে।
1: দা বিরল নং তো রসা মুং কবা মা রসা ফ নং সাও তা থাসিং 100 খান সক খানা সেই মানে আবার রসা মানে নি নি যে নং সাক সাক সনা মানে আম হাই সারে গামা রক নর ক বাহিক আইডিয়া মান সারে গামা রক সরং জাক দ তং না সরং এ ফ আইডিয়া তং কিসা মিসা
0: ও ছারি গামা হংকে না আং একচুয়ালি সারাই ফাংশনি ছারি গামা রক সরং জা গিয়া সরং এ ফনা আং উক আং সরে সরংকা 2 মাস সরংকা আবনি পরে ইংকে না যে আনো ফরংনে মাস্টার ব থই থাংকা কে আংতে আপন কিতে সরং জাক লিয়া তা।
1: গতাবো ক নং যে তাল নেই সরং মান বাইন নং তাবো সাক জরা আইডিয়া খাই নেই রসা বই দং
0: হাই কোনো রকম তাই এত বেশি তো উমাইয়া সরং যাইয়া বা কোনো বসিয়া তা হাই ফানো মোটামুটি হাই মানে সাক সাক কম্পোজ খাই রসা বান্দ্র রসা মু বানক বান্দ্র অংতং তা।
1: যে রসা মোরক সিমেন আবোকে বাইকে সিনানি সরং খানা বাইকে রং খানা গাবো
0: রসা মু সরং মান সৈমানি মানে বানক মানি হংকাং খেনাই কাইসা তাবো চিনি জরাও যদি যে চলেই তংমানি অম হাইর খে মাওয়ান সগু গে তাবো পারাও যে কোনো কাইসা মানে চরাই বে চরাই ফান হাজাংলাই টঙ্কা হাজাংলাই টঙ্কা আংখে নব কাইসা নালিয়া মানে বনম্ব হামজাংলিয়া অভারুন তুই মামাওয়ান সব সৈতা
1: আবো যে মকল বাইথং নুক মানে আবো নং গাঙ্গে নং বাইছন রসা মুঙ্গ দাইখি বৃ রে গা
0: আবো ন
1: প্র্যাকটিক্যাল লং খাতা আবো গাঙ্গে নং যে নুক মানে নিনি বাইথং গ নিনি নক নুক এবা দ ফাও যে নুগুই তো মন আবো ন তিনি নিং বানো গইনে সি কিবৃ রে গা ইংকে নং রসা মুং তো সিও রসা মুং কবাং কুক বপতেই নং সি কেনা
0: ও রসা মন কবাং কুক সৈমানে বলতে আং এমনি রোমান্টিক্স বাহাই না গবাং সেলে শিখা
1: রোমান্টিক হামজাক লাই মানে
0: হামজাক লাই মানে দং না
1: গবাং কুক রে দে বাক্সা বাক্সা তং টক্সা তমিলি ন তুই মল ন তুই সিউ হান ল বি সিউ বাক্সা সুরি মানে লব মানে আমাই সিউ গবাং কুক নি হিঙ্গা বেম ন খাও নাং নাই জাত
0: হাওয়া লব মানে ন বাং খলে খলাইকা
1: তাং বসুক দং হান ল বি
0: তং 6-7 খানসে তং না
1: ক্যাসেট তিখলাই জাগ রেকর্ড খাইজাগ আব হেলে তাম
0: অব হাইলে
1: সুতং নিনি
0: হাওয়ার লব মানি নদে ও
1: নিনি
0: মানে
1: জে
0: থং
1: রসাম
0: পরে তা থং পরে ক্যাসেট খালাই যা কাঙ্কে আনি প্রায় এক রেডিও সেন্টার ন বাদ্রসি নাই এমনি ক্যাসেট কারি মানে কে 20 রকাওয়ান তা 20টা রকাওয়ান
1: আবন বিশং যতন ছিলে পপুলার রংখা জে রসাম বই যতন ছিলে খানা তক জাগ বাইকে আবা হে রসাম ববং খানা নি না জে রসাম রং বিশং
0: অব তো আং তো থুপ্রি না খানা তো হিমা বই বাবা বই নি বইসি সামাসি নাই বমন বড় খানা থকজাক বাইখা আব তো বইসি সামাসি নাই
1: নন কেব সানে
0: যে
1: করে
0: খানা
1: দিবা
0: না মানে ও কাং তাবো রসা মানি রং দাদাই হামার নন আনে বস কাং খেন বড় রসাই থাং বাইতা
1: ওয়াইসু সু সাজা এদো নক সানো গানা নি আরিন বড় রই ফোন ফোন আনি না রসামলে খানা টক বকাও না গাম হে রক ইং এদো বাবা ওয়াইসু
0: আবার তো ওখানে
1: দো অঙ্কে সঙ্গ খানালাই নেতে বিনি রসাম খানাই তোমায় রং না সানাম সঙ্গ আনি লগি তঙ্গ বিরলাল জমাতে আং দিনী ইয়াং শিলগাটি কামিও ফাই সব ফেজাক বিনি নগ আসবলাই তাবো গা কক সালাই তোলাই মানে রসাম সঙ্গ তেব খানালাই না রসাব নাই বরক বা রসাব নিয় খানালাই তিনি কবাং কক খানাই নাই সাকা পুইলাবো গা আংবো সাকা ই আংবো তিয়ার তঙ্গ রসাম খানানান বাগাই তাই খানা দিন নরক বেশি লগি তঙ্গ রসাম গো থালাই পিওয়ান হাই হাই খানা তো তো রসাম তাই তাংসে খানানো মুসুং কিছিসা হানো লবজাক রসাম আং খানানা মুসুং নাই তাবো
0: ও দে আং অব হাওয়া লব বই সেমানি নয় খানার নাই আচাই মাসিনিহা তং থং মানি আচাই মাসিনিহা তং থং মানি खुम्बु बार बाखा सालक चाक पाखा।

0: वाह, बेलाय बेलाय खन खना तो खा हानो लोबे रे समु हा तांग साओ बेलाय खना तो किसे खनाई तो नै रोंनोर वो साइमंग खना खोरंग जरतिले बेलाय बेलाय खन कहाम ताम ने मुंगसा फनो किसीसा जागा फनो तेरेजा का किसीसा ताम जनी उदुर मुदुर रोंग जक आमा हेरोग्ला करै खोरंग सराय सराय नरो गा खना खना ओमा हाय बोरो रोंनो नो एलम गरंग खनो मारे यंग बबो हे ते बक बम कोक सलाय न नरो लोगै दोंदि ओर समुले बो जोरानि खना ओ बो बिसि रोग सिमानि खना बो
1: ও হানো লবই যে আং কম্পোস্ট খাইমানে কেংখে বেশি বালগে কব এক দুই তিন বছর কাখানা তা
0: দো নং রেডিও বোর সাবো হনি সাকা নং রেডিও বনি খরং ওরা মরম আওয়াই থাং তং আরো বথং নি নং রেকর্ডিং রো খাইউ নি নসা মুরং নো রেডিও খডা খনা সাগরি দো আং সিংলাম সো আং যতন নং সিংবা বলে
1: তা খেন ওক রেদু রক রি খাম খেন খনাম জাগলি এটা আগে খেন আং ডেলি ন রসা মু আই খনাউ চিনি কক বরং থং চিনি রেডু হংকে নাং খবর আকন পুরা সাং খনাই দং তাবং খেন রেডু রক বকরি বাই খাংকে খনাম জাগলি এটা
0: তাও বড় খানা গাঙ্গে রসমুরো
1: ও তাবো হংখে নুক মোবাইল যুগ বা মোবাইল সি খানা যাক দংসি গ
0: মোবাইল গিল কাইসা পাইমানো রসম খানা না বাগে রেডিও কাইসা পাইমিয়া রেডিও তো মান থুকু তাখনো
1: রেডো বুনু খানা ও ক মোবাইল রেডো এফএম রব তং বলে গে আরো ন খানা ওতা পয়সা ও সিং খেন জরা মান খাই কি খানাই নাই ওতা
0: হাইনো দংপুর রগো নিনি সামনো গরাই জেপুর হাইনো জরা লাইর নানি আপুর তামরো খাইনে নং নিনি জরা নো লাইর না টাইম পাস বাইকে খাইনা
1: ও আপুর খে না আং জরা জরা খে সাগ নমা ওয়ান সগো আনি ওক লাইফ তোমাকে থানে আবর ন তুই আং কি সামিসা মানে রসাম রব তুলক তুলক সইয়ো মানে জরা মান খাইকে রসা মনো সই তং
0: দরসা মুনো কারিনাই নং তাই তাম তাম নি নি মুসুং মানি তং এবা তাম তাম নি নি তাই মান মানি তং জে নং আরো রঙ্গো করং হঞ্জাগো
1: অব তো
0: থং মুং পো নং থং
1: অ অ
0: তাম মুং পো নং থং জাস পো নো
1: থং মুং হুকে আনি আনি তো স্পোর্টস নি বা আং মাইনে থং মুং তো থংই ন তং থং রাই ন তং ফরং হই ন তং আব তো
0: তামো
1: আব আনি কাবাডি ইভেন্টস সংকে কাবাডি র খলাই রগু অ্যাথলেটিক্স রগু খলাই রগু আবার তাকে যুগার আকর খাই তংরতা
0: তো কাবাডিও খরক বসুক তং থাকনানি প্লেয়ার
1: কাবাডি তো তং তাবং নি এং সাতজন এং সাতজন আকে তং কে এক্সট্রা দুই দুই খের রজাকতা
0: কাবাডি থিংপুর বড় রকম তাম খাইনে সঙ্গা মনে হনো খয়াদা সিটিং খাইয়া দাবুই সঙ্গা কি সারা পুরো কাবাডি কাবাডি কাবাডি হামা মা থাকিয়া তিপু বড় না হামা থাকিয়া কাবাডি কাবাডি সিমুন হিতং ইয়াং হামা রহর হিতং আমায় রকদান সাগরি তো কাবাডি
1: আবহ কাঙ্ক্ষে তাবস আগে খানে যে চিনি যে রাং

0: মা তং সঙ্গে কাবাডি কাবাডি হি সঙ্গে তঙ্গ তাবং খে তে কাইসে ফাইফি খাওয়া তোমালে শুধু নি উচ্চারণ খাইছে কাবাডি
1: কাবাডি
0: কাবাডি কাবাডি
1: হামা
0: নাসাই তঙ্গ হাফান অর বেশি নি তাবো এক মিনিট বেশি যদি থাকা হংখান খেয়ে বখে আউট খাই পাই যাগো তা
1: তাবো কে জরা খাই রাজা
0: জরা খাই রেখা তা
1: এক মিনিট
0: এক মিনিট নি বিশিং বাইরে থাকা খে আরো যাগো কাবাডি হি রাংমা নাহাও ফাই তং ফানো এক মিনিট নি বিশিং তং খান বখে আউট খাই
1: এক মিনিট নি বিশিং গো হংখান এক মিনিট কাই আসা জরা খে কাবাডি হিঞ্জা ফোন আরো থাঙ্গি নে তাঙ্গি রকম মানে হাই দাঙ্গা
0: আবো কাবাডি তো মাহনা আং কাবাডি থং তং কে কাবাডি তো জে কে ফানো মাহনা
1: আবার টামনি বগে আবার কাবাডি কাবাডি মাহানা কাবাডি কাবাডি হিনা আমি অন্য ফোন কনভার্টি কনভার্টি ফোন হিনি মামলে আবার তাম কাবাডি
0: আবার তো খেলা নিমু সে কাবাডি কাবাডি কাবাডি হম কথা
1: কাবাডি বিয়াং বিয়াং নি আবার থাকবো অর নি দাঁড় খানা না ফাদার নি সাবো পুলে আবো তিখলাই কেন কাবাডি নো
0: কাবাডি তো তা সারা অল ওয়ার্ল্ড থং যাক তং মামবা বাইরে নে ফালে ফাইয়ো আপনে সং তিন টিপরা বু সলাই তং তা ইভেন্টস
1: না আংখানা মানে বাক্সা বাক্সা সানাই রাখছে সব কাবাডি কাবাডি মানে আবার কনবাই দি কনবাই দি মানে শিপো সঙ্গে থাকি কনবাই দি কনবাই দি টাঙ্গা নাই দেবা টাং যা খাঙ্গা কে আবার থেকে ফাতার মাং খং লাই আবার হাইপো রাই দে
0: হাইয়া হব যে কক মুনি কথক সানাই রং কক সাবকে কনবাই দি হমবা
1: হাই দে দো গাঙ্গা কি কাবাডি কাবাডি নি থাঙ্গিনে এই খরচ খরচ কে টাঙ্গি কে ফিকাং কে টাং যা কি যে পাই থাঙ্গা গাঙ্গা যে টাং যা তোনে বদল গাঙ্গা কপলাই নি থাঙ্গো হাই সঙ্গে
0: ও তাংজাক তুমি এটা বড় বন বুবো সুখ্রী নারায়ণ নাই নেতা ভাই তাংজাক তুমি এটা
1: কাবাডি নাবুকে ফরঙ্গি দো আবো তো আবনো তিন সামুং গানকে আমি রসামুং থাকি মানে রসামুং চিনি তিপ্রা হাসিও রসাম নাই রং বিশং যতন ছিল সামনে খরং নং হামজাকু
0: আংখে যতন শিকা হাম হাই মাতং তা জানি মানে কাইসা তুন বাই বনি একজা সঙ্গে তে কাইসা তুন বাই বনি একজা সঙ্গে আং যত নসি হামিয়া হমাইয়া দা
1: না হাইমি হানি মেয়া তা আবো তো যতন সাবা কত যতন সাবা পিয়া কাহাম বিশুং কাহাম যতন ছিল বিনি হিঙ্গা কিসা খাওয়া নো বিনি খে কিসা আমি ওয়ান সুগু বিনি হিঙ্কলে যতন ছিল কিসা জুদানো আমার হেরো কিসা ওয়ান সুগ মানে তল তঙ্গ যতনই ছাগো নো
0: আবো তো তঙ্গ না আইফা না আংখে তাকছি নি কক বড় নি বিশিং যে রেসা মানে আনি বেখান কিসা কসাং রই তঙ্গ এংখে আং ওক সঞ্চিতা দেব মন
1: সঞ্চিতা
0: সঞ্চিতা ন
1: সামনে খরং যতন ছিল রোমান্টিক রেখাবি টান সালে সালারং সামনে তো
0: চেলা রগ অংকে আগে নি তাক নি ও তো সামাইয়া আগে নি ও তো বিশ্বনাথ ন চলে যাক তো তা আংকে নি বনা খানা থক যাক তো
1: বিশ্বনাথ তো আগে নি ব টাবু বটংক বিশ্বনাথ
0: টাবু বটংক
1: দ অংকে বিশ্বনাথ নি এবা সঞ্জিতা নি সাগরি দ সঞ্জিতা ন কিসা নং সাকাং কইলে সাগাবা সঞ্জিতা নি বোর সামং নং যতন ছলে খাও নাং যাক যতন ছলে নং আবো ফেভারিট নং যাগো হামজা কোগো
0: বনি রসামং কে অ হলং কক সাদি নং আপতি রং খেনে বনি আনি খেনে বখান নাং তা
1: ওয়া
0: অহলং কক সাদি নং আবার কাঙ্খে মকল মুক্তি ফাইমা হাই সাসি মা দং তাবো দং খানা খাওয়া কাঙ্খে
1: ওমা হেরি রেসামুং রেসাব না ইতুর তং যে নং বিনি রেসামুং রং আগে ফলো খাইকা বিনি রেসামুং রং নং সরঙ্কা এবার বন নাসিগি নাই কিসা মিসা নং ইয়া পিরি সেকা আম হাই নং সেসাকাং রেসাম নাই রং বিসং তুর তং খরসা সেক রেসাম নাই
0: আবো নলে গরি হাই মানে টং নাই তামো টংয়া খানাই বা আং তো হাকে বড় নো ফলো খাই রেসা মানে আনি আনি ও গরি খতা তাক জরা
1: নিনি বাই নং হাই নো সাইজুং সাকাই সাং গই দং হাই তা জে মুজুং মানে খাই দং হাই তা হ্যাঁ দা
0: জে মুজুং মানে
1: দো নং ক্লাস 7 ও সেনকা রসাম রো কাপ্রু তো রসাম মানে সেনকা কিসি সা উমর নো ক্লাস 6 5 রো গতং পুরো আজর রো গ নং সামনে রসাম রো খানা না নং সিনি তিব্র হাসতে আপু
0: আপ্রো সিনি তিব্র হাসতে ও আং যখন ক্লাস 7 তং খাংকে ন দাসি রকুমার নি হাইরক মা তং তা
1: আজর বরকে পপুলার হাইতা
0: আ
1: তাই সব সব তং
0: কে তে মাস আং কেন কেন ও ক ছত্তরঞ্জন দেব বর্মা আপ্তিরনি রং রসাম খানাই মা তং তা কে আং থানা ফরো কে বতাকা দি আপ্তিরং খেন কমন হাইং তং তা বতির রসাম রকে
1: দো কবা মা কক সালকে রসাম বকক থলাই ফিরন আসে জরাং নালিয়া তাম হলে তাবুক দি বর জরা দি বর কিরিং কিন কিসে কলমানি ব মুজুদাং ই দংখা রসাম পাইথাক খনালাই সিন নি নি রসাম আং তাই তাংস তিনি নি পাইথাক খনানা মুসুং বাই বপতি রসাম খনা নাই তাবু কিসে রোমান্টিক আবাই তাই নি কিসে রসাম খনা দি
0: গে অব ভাই নে তাব কেসত খাই যাং ন রোমান্টিক্স বলতে রং নাম্বার হাইটা
1: রং নাম্বার হ্যাঁ তো তাবু নিছে বেলাই নাঙ্কু মানে খানা তাবু জরানি রং নাম্বার হ্যাঁ মোবাইল হাফাইকা মোবাইল নি উলনি জরানি রেসাম খানা चाहिँ दिङ के दो रसम खनालेन
0: ऊ अरङ अरङ नम्बर भएन अब सराइमङ बयो रेक अब खाइजा
1: सराइमुङ
0: सराइमङ
1: फिल्म निमुङ
0: फिल्म निमुङ सराइमङ हनै टङ्गो
1: कुसु बाले बाङ खना नि फिल्म रङ नि रसम रङ
0: दके खनाइन लियान
1: दो दो
0: अरङ नम्बर नों बात मास हालां साका

0: ওয়া বেলাই খানা তো রং নাম্বার হানি নাই রসং তাই তাংসা খানা রে রেখা পাইথাক রসাম কিসা জুদা হাইমা তো দাব দুলাল রসাম তো নং খানা রং নাম্বার হানি নাই অবডা নং মকল বাই থাং নুগুইনে সিমানি রসাম খানা রং নাম্বার হানি নাই তাম নি নি লগি দাম হাইরো কার সাগরে তো কিসা
1: আনি লগে তো ইয়া হাইফান আং যে চিনি পারাও অম হাই খে যে চলাই থাকা রং নাম্বার ফাই রং নাম্বার মাল হা মা ওই হকা কিনে বউ রং নাম্বার বাই চলাই তোমার আপদের নাই খালাই ফিখাতা
0: আবাহিব নুখা নাং
1: নুখা দাম নুগিয়া ও যুগ সিং খাংখে
0: গবং গো খনা রং নাম্বার ওই থাকে উলো হঙ্গা কে মাস মা খার পো থাং মানুষ ফাইমান সে দো আবাহ রক অনেক খানা বাহাই নংলা আবাহ রক তো সারি ইনকে ক বরক সিমিদার সাম নং হিন্দি রক রে রা রসাব ত্রং
1: হিন্দি রঙকে প্রোগ্রাম কিসে মিশা আর চাগুতা
0: হিন্দি রব বড় চাব ইনকে হিন্দি আং ন সাজাকলে হিন্দি রব খাই মা কম আং আন ইয়াক বাই একে আবু খাই তুং ইসারা খাই তুং রসাব গলা কানে তো ইনকে রং নাম্বার আবু খানাকা তাই হিন্দি বড় সাব গ্লাক আবু হাইনু রে তে রক ইনকে পাইথাক ফাইসিং সিং থাংলাই সিনা আং সিং নাম সঙ্গ ফিয়া তাবু নি অজর রগলে তাম খাই তুং রসাম রগ সনামৈ দতং কতাল এবা বসকং নি বাগৈ
1: ও তাবো ওখানে আং রেসা মং কিসা সেলে সৈ দা রেসা মং সৈজা ওখানে ফিল্ম কাইসা খালাইনে হেনে বাবুরাই বই হেন কাইসা আং সৈ দো
0: বাবুরাই
1: বাবুরাই
0: ও হো বেসক জরতে আবো বেসকাং সইয়া
1: অব এমনি মানে বনি হিস্টোরি কে পাই যা নকে যে কসার কসার কিসা মিনি কমেডি হাই আকর কে কিসার খাই যায় কথা
0: বাবুরাই যে ফিল্ম নি মং বহুরু চেংনাই আবো শুটিং রো
1: অব তো বুসকাং ও সিলে চেনাই হাফানো বফর মানে চেঞ্জাং নাই আবো তো সাইমিয়া গা হাফা সৈনার দম খাতা
0: নায়ক নায়িকা রোগ সাব রোগ দম
1: নায়ক অব না সিলে খাই যে এখন নায়ক নায়ক যদি জরা আবো রং খেবা কথা খেবে ননফা নাই মানুতা
0: তাবুক আবনো তিনি নেঙ্গে কবাং কুনি নি সামনো খলাই দং তাই আবনো কারাই নি নি কতর নাহর মংরো গাতাম দং না রসা মরো ন তিনি বসুক জরতি তে বনো বসকাং ফেসিং তালং নাই না আসুক বেনি পাইখা রখনি ওয়ান সুই দং

0: আসুক তো পাই রইয়া আসুক ভাই পাই রইখে আং যে পাই রাই পাশে পাই রইয়া মানে যে থিয়া সাই আং রে সামু হাফার তিন থাকায় আনি কসু কফার বাহাই হাখে থাকবাই দিহেন আং ফরং দঙ্গ পারা রাও বাহাই মানে মানে তোমার হনাই ওক যেন থেমানে ওলফানো নিরক ফানো যে অমন নারক দি সঙ্গে চামানি ন নারক দি যে তামুং চামুং নিরক সরং নারক ফিরে কাহান রক নারক দি আপ তিরক আং বার রক সাই মা তামু তা যেন মাতামু তংবা যেন মা তিনি তংখে খানা গরি আবহাই কে নিরক সি চরাই বয়স বড় ন মা মাসা গতা
1: যে কতাল চালাই রং নং অমাই কে মাসা
0: আবহাই মাসা গতা
1: বাবরাই যে ফিল্ম আরো নিনি তাং বসে গলে চামু
0: অর তাং বসে রসামু বলতে আং তাং নই সে রসাবা নহি তংতা
1: সিনাইলে সাবা আজে কথমা সিনাই
0: কথমা আংন খাইও আংন সুইও
1: নং নো
0: আংন সুইও
1: দ খনাই তং নরা আং সানমু সুঙ্গা নরগো নুগানো তাবুক তো কবাং কুক জরা সং নেট বো নাইমানা নাইমা তং যে ফুরু বাবরাই ফিল্ম অংখরা নো বো সাকা বাবরাই ফিল্ম বিনি টাং নে রসাং আবো সং খনাই মানা নে যে ফুরু আবো চেঙ্গি নাই মুন সুই থাং না ফ্রং কাং সং খনাই মানা নো নাইবো মানা না ফিল্ম নো কবাং কুক সামু তাবু তাঙ্গি দঙ্গো বুসং বাগৈ কিসি সাপন আসু বিতং গ্যা রসাব নাই বরক বাইকলে রসাং নো কারিনাই তং মানাই অ লাংমা অম হাইনো যত খাই তো রং আং সামু সঙ্গে নাই নরং বিশুব অম হাইকে ঐ দোকানকে নরম তাই আকার দি বাকসা করে দেবা কিসে মিসে রাজাবা আবুনি আগুলো স্যালারি থাকো এবার বাকসা বাকসা হাই হিনি ওয়ানসুক আসুক নাকা আবুনি সে বারা তাই ইংলি হানাই আবাই কে তা ওয়ানসুক দি কবং মা লংমা তো কবং মা লামা তো সিনি যে বিসকাঙ্গ সঙ্গে তেব তরু তরু খেতলাং থাকমানো হাইকে না তেবো নিনি মূ নব নং তেব সিন মূ মানে মানাই তাই নিনি মুকুম রং নং নারগে মানাই তাম হিন দাবি রাল
0: আবো হাই না
1: দে তিন বাকে আসং বেলা বেলা খেয়ে হামাই মারো দাবিলা নিন কিসে জরমান বাকে হামাই নো
0: আং ভাই হামবাই নিরক যে এফ এম আনার ফাই আনি যে ককটমার আনি যে ইতিহাস নিরক সিগুই মানে এফ এম আনা আওয়াই খাই রমা বাই কক সানি চান্স রমা আং নিরং যত হামবাই মারগো
1: হামবাই
0: খাই হামবাই
1: খাই তো খাই তা খুকাতে বুক শুনে বেলা বেলা খেয়ে হামবাই মারো জরা টিউন খাই খাই তোমার বাকে সারা চাপন মেঘার এফ এম উজ্জয়ন তিনিন বাকে আসন অনসিদং এলাম গরং পান্ডা যত নো বেলা বেলা কেন হামবাই খুলুম বাইকা

to usu uram uram no wati phai tongo sal brum brum se wati phai tongo o wati phai mane jara wo angkha chungo norok jotono kaham karung na tong baine hanai tamni hingkai a chungkisha yang yang mokol khunjukai ma tong lainai o jara wo kisha kolum kasa unani a shep tongo अंगी फानो मानोता गाय कंग्राई चराय रोकनो ओ वाती रोगो कबांग मानजक रिया हुई तो नी ताई वाती मानजक हंग गाय जे ताबू कामी आमचे रोगो वाती नीति फाइमनी बागी हाँ कबांग मा बैक्टीरिया रोक फायो जे चीनी बसागो बीमार रुई मानो अब नी बागी जों दैनो फिल्टार खालामो नंनानै नांनाय दै अबनि लगे लगे दै फिल्टार खालामाया हांगाखाय जों दै मुथुङै नंना नांनाय जेसेक मानसाक जों दैनि अ जे यं रक्तं माने बेक्टेरिया भाइरास रक्तं माने नब्बथारै जों नंना नांनाय हांगा जों साखाहाम तङै माने दै नकनि यां यां जत गानागिनि गोचों खायतना नांनाय tabuk cibuk sindrai bokisa akar mani jora tamhke bolong tabuk bolong kutuk mani jora bolong hamsama jora ta wate kabang mani bagai kai nokbara bari chung bopang wapang jabra kabang khanga borokno hogui kachung khai tonna nangnai tai nok chung kachung khlai tonna nangnai jeni sakka ham tongnani bagai खापंगी दाखुते पुखुक संगते कसे कक सानने कलायो बिस्कांग नै जि सा जुलायो हंकाय हायुं योगा शाल आ शालो जो तो हायुं गनांगै नो योगा शाल नो पाले लैने योगा जिनि साखनि बाकि बुसु काहाम तामनि बाकि काहाम बाहेके काहाम आमर रक्नति जों ककलाम खना लायनाय ते आबो नति सिचार रमंग रजाकनाय তাই অবনতি ন যিনি ওয়ান সুখ মং তাই যিনি থাং সুখ নি লংমাও যেন যোগা খেলাই বাহাইকে সাকাহাম গ্রং টং ইমান আবন সালাই যাকাই আবন বাকি নিনি অ পান্ডেন বিশিংতে বেন সাও অ সাল সা সিমিয়া যেন সালব্রম যিনি লংমা বাই যোগানো গ্রং রুই টংখানকাই যেন যোগা খেলাইনানি লয় টংখানকাই যিনি সাক নো যেন কাহাম গ্রং টনি মানো যিনি সাক নো বিথি বারাই মাং চানানি নাংমানি আবনি ইয়াকনি যেন গবাং মানো কাতিরে তনি মানো অবন বাকে খাপনি তাকুতে বুখুক সং নরক নগ সাক কাহাম তংনানি বাকেই কিসিসা জরা সাপুং শালনি জরা কিসিসা সাকনি বাকেই সাইনা দি যোগা খাইনানি বাকেই তে সাক কাহাম করং তং দি হাইকে তাকুতে বুখুক সং চিনি তাবুক জরা অংখা তাবুক সাক জরা তিনিনি ককপরক ককত মানে কক বক্র রক ছানানি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি প্যারিস বিবা টেক নুইসাই নুইচি দক কুচুক বেরেমনি কুথুমলাই মাও ভারত ন ইনোভেশন তাই তাংসেপনি কাইসা হায়ুং বেরেমনি কেন্দ্র হনে খরচাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতাল কাইসা নাংকুকমা পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবজাক খকনি সাই ব্রেইরা রজাক রাং চুবানা বাকি ইয়াফারানো কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি মিয়া দিল্লি কতাল কুচুক বেরেমনি পান্ডা ও অজুন তালনি শালনি চিসা ও উংনাই নিট ইউজি আমজক মুংন গুবুই তাই সেরাই সেরাই খালাইনা বাকি অফিসার রক্ন দাগিখা সালথাং ত্রিপুরা হাংখর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককতমা থুমনাই রকনি থুম শাখা অ তালনি নেচিসা শালমারি হাস্তিনি কাইচি কেন্দ্র ও নিট ইউজি আমজক মুং নাহার জাগানো শালচি শালকা আরি আমচাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার যতন কুমার শ্রীবাস্তব মিয়া হাসতে বেড়াইনা ফাইকা হাসতে হাফাং হুকবার খেলাইনাই রকনি হামক্রাইন বসকাঙ্গ তনই সামুং তাঙ্গই তঙ্গ হনে শাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস স্নামঘরদের বানিয়া মন্ত্রী সান্ত্বনা

চাকমা মিয়া আগরতলা ভগৎ সিং শিখলা তংথাই নগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানী নখা সালথামর মুই ফুনুক মুংতাই হুকুমু সামুং বতাং চেঙ্গি রেখা নৈশাই নুইচি দক ফিফা হায়ুং কাপ চেকিয়া তাই দক্ষিণ আফ্রিকানী ম্যাচ সা সা গোল নি ফের বাই ড্র অংখা তাই কাইসা থংলাইমা ও সুইজারল্যান্ড ব্রেসা গোল নি ফের বাই মেচেন খা বসনিয়া তাই হারজে গোবিনানো কানাডা দক বুক চা গোল নি কতর ফেলাই মুংবাই কাতার ন মেচেন খা বস্কাং দামনি চিব্রিও হাস্তে ও যত হাঙ্কর ফেরাং কগৈ ওয়াতি ওয়ানু হনৈ হজাক মুং রেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নুইচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও টঙইমানো হাকে আসুক জরা খানা লাইখা তাবুক সাক জরানি তিনি নি ককতমানি কক বখরক্র

kuwa sangne kolam kaya me jano na khulasano.

খোলাসানো।

খাপাকি তাকুতে বুকুক খালাই টংলাই মানে মায় লক্ষ্মী দেববর্মানী খরঙ্গ জাদুনি রচাপমুং খনাথক রচাপমুং খানাখা যুবইন জরা জরাও যাকে রচাপমুং রক কক থাই বসে খানাথক তাই অবনী লগে ও বি কক হলমানী বি রাগিনী আমসখে খানাথক গুবইন চিনি বখানো সরং রুইতলাঙ্গো যো কাসা জুদা হাফারও সগৈর যরা জরাও সাবইমানী যে মকলনি মুক্তিব সেরিং সেরিং খাই কলাই থাঙ অবহাইন যারি খানা গাহে ও জাদুনি রচাপ মং রুবিন বখানি সিমি ফাইজাক রচাপ মং হাইন হাই রচাপ মং খানা লাইন জাদুনি রচাপ মং বিশ্বরাই দেববর্মানী খরঙ্গ

ए कुछ लोग बातें पर आजा सामने नहीं तू मामा नौकर

마 파니 상네 캐라 코트마 타 보사자 콩코 나라 홀로 야카라 야치 타이 마리 보다 타이코 모 나니

kapangni takute bukhuksa khachongonorok chini tinini opanda jatuni khorang go khana thothok jatuni rachap mung khana ramani nok khana tok cha khana hane kubino chini jatuni rachap mung bising te kabang ma kok biti chachakmani wathi wa raja chamani kok thai ching khana ka বিশ্বরাই দেবর মানি রচাপ মুনি বিশিং দেব বিনি রচাপ মুনি বিশিং খানা খা বুখুক নিরক তুই তুকনা থাংতানি ও খুমপুই খলতানি ও খরক সাকুলুক মানি ও মাহাই রক গবাং মা কক থাই রক জং খানা থথক খাই চিনি কক বরক কক থাই খানা থক খাই খলজাক রচাপ মুনক জং খানাই মানুষ

চিনি ও হুকমু রকন যে খাওয়াই ফাইকা এবার যে খাওয়াই দো আমার রকন চিনি বসকাং বসং রঙনি থানি কলাঙ্গি থাকি এবার বরকন ছিনিরি রানি অবো চিনি যতনি খাই অবনি বাকি নিনি লোহাজিমা বাকসা বাকসা হানি মানো সেলেরো খানা মুচুঙ্গে খানা থগিয়া হানি ফিয়াবা অবো নিনি আরং অবন খানা নাগো অবন সিনে নাগো তামনি হঙ্গায় নিনি আরং নিনি হঙ্গায় নিনি সিনি মূসে দংলা

Okay, chung tabuk berekri ni panda wo chung thang lai nai. Berekri wo chung tini khana lai nu Mizoram no ti ekoklam. Chung joto ni semono chini o north east eba salgra sal atam nai shalyakshi. O chini o north east do যে হাস্তে রতং মানে কাশা কাশা যত্ন নাই থক তাবুক নি উ কুতুং জড়াও চিং ত্রিপুরাও তঙ্গি চিনি অ হাস্তেও তঙ্গি যে তুং জাগলাই চিং আয়ুক মুয়ুকলাই তঙ্গ ও জড়াও কিসি সাচিং মিজোরাম নাগাল্যান্ড তাই মেঘালয় আবহাই হাস্তে রব থাঙ্গা হাঙ্গাই দেখি সাচিং কচাং মানে ইয়াকি কাতি মানাই তিকিচা চাংদ দরবয় রচিং টংই মানাই তে বখানো বচং সরং রুই মানাই তামনি হিনবা আর নি হাফুং হাতাই আর নি বলং ওয়ালং তিমা তৈসা আমরক ন নাইখাঙ্কাই বখাও যে সুক চিনি লেংমা তঙ্গ বখাও যে সুক বানামা তঙ্গ আবরক কমাউই থাঙ্গু চিনি বখাতি উইসা কতাল হঙে থাংসাউই ফাইও আবনি বাকি ন জরা জরাও বড় রকনি লাংমাও বেড়াইনি এবার কতাল ঠাই নাইনি অব বেলাইকে নাঙ ফাইহিংকাই হা কচাপ মানবিং চিনি ও বেড়াইখ্রি পান্ডাও হাবলাই

hai ching wang sama hai ku bin no jeng ma be le khang kai jin bakha dong thogo aba hai khlai no jeng jini o tripura wo kabang ma be rai jak nai nai jak nai thai rok jeng anukha jeng nai lai dong go pya ba baksa baksa ta bu phano gana ni kacha nai thathok thai no nugya ko aba hai rok botong abon bagi no phai deje pro jora mano kisi cha jora na wei jeng jini bokhani je hilik jak poja jini bokhawo je wana jak tong mana mo rok no nori phai phai deje হাফানি নাইথক নাচাক লাইন ও নখা বসুক নাইথক ও তৈমা বসুক নাইথক ও হাফুং হাথাই বসুক নাইথক আমন চিং নাইলাই আবাই খাইন চিনি হাস্তে নিশিমি ফাদার থাঙি বং নাইথ নাইথক থাইন চিং নাইমানো তিনি চিং মিজোরাম কখনো খালায়ন চিনি মিজোরাম চিনি ত্রিপুরা নি গানানি আরি নি কাইসা হাস্তে নিং দাম ছড়াতে থাকা কাইক মাল খুঁড়বেন থাঙে মানো পিয়াবা যিরখং বাই থানাকে আগরতলাও ফাই বিরখং গাওয়ে মিজোরাম আইজলো যাঙে মানো আরও থাঙে যামু তামু নাইমান মিজোরাম তো বি গখরাং মূ নি বাকেন বেলাইকে সিরে যাকো তামুকে বুফাং ওয়াফাং বেলাই নাইথক নাইথক তাই আরও যে তৈসা রক্তং মানে তৈ নাইথক নাইথক তৈ তাক নাইথক নাইথক দো তাই ব্রক নি আরও যে টংনাই রকনি ব্রকনি হুকুমুনো তি ব্রক টংমানি হুকুমুনো তি ব্রক যে সিচা যাক ব্রকনি কান মূ জুমু ব্রকনি চামু আবরক ফিয়া চিংন সতনো যে বেড়াইনা মুচং

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা

0: হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হর দেশ এসে সাথিও কি তালাশ মে হ্যাঁ জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচির নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রায় যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রায় যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
2: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past six decades.
0: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি

0: কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100-এর বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

আসুকজারা মানিক তাই বারমানি দেবর মানে খরাঙ্গ ও শালবা ও রেচাপ মুখানা রেচাখা খাবাংনি তাকুতে বুকুক সং নরকনি কামিও বা ওয়াতি দা ফাই তং সেমিয়া ফিয়া ওয়াতি ফাই তংখানকে ওয়াতি নি জরাগ ও খনাতক খনাতক রেচাপ মুখানা নানি বেলাই নু খনাতক আংখে ওয়াতি নি জরাগ ও রেচাপ মুখানা নানি বেলাইকে হামজাক গবং বরক না বহাই হামজাক নাই তঙ্গ আংখাচঙ্গ নরক বহাই নিনি সাল তো আসে খামথায়া যত ফাইচিং ওয়াতি ওয়াইয়া ফানো বাক্সা থায়ো ওয়ানা বাক্সা থায়ো তো ওয়াইয়ানা হাই ফানো তিনি অ খনা তো খনা তো রেচাপ মুখানা ওই নরক খাবাং সেরং জাগাই তংখানা হানে হাইকে তে তাংসা রেচাপ মুখানা লাইয়ানো নীলিমা দেবর মানে খড়ঙ্গ

আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

ধন্য ধন্য পুষ্পভরা অনুষ্ঠানে শুনছেন দ্বিজেন্দ্র গীতি, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী সিফাহেত উল্লাহা মুকুল।

দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠান ধনধান্য পুষ্পভরা আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। অনুষ্ঠানে এবারের শিল্পী প্রমীলা চক্রবর্তী।

দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠান ধন ধান্য পুষ্পভরা। এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, সবশেষ শিল্পী ছিলেন ঝুমা খন্দকার। দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠান ধন ধান্য পুষ্পভরা এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে আজ শুনবেন সুরমালিকা অনুষ্ঠানী বাংলা গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আমিনারি অনুষ্ঠানের সুরমালিকা পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আমিনারী অনুষ্ঠানের সুরমালিকা পর্বে শুনছেন বাংলা আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আমিনারী অনুষ্ঠানে সুরমালিকা এই পর্বে শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আমিনারী অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ, এরপর বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

वक्त जैसे ठहर गया है यही, हर तरफ एक

এতক্ষণে রেলওয়ের সমানো হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করতে এখন সময় বিকেল 5:10 হয়ে 42 সেকেন্ড। শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন স্বাস্থ্যকর্মী সুকান্ত সাহা।
1: নমস্কার, আমার নাম সুকান্ত সাহা। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে ধন্যবাদ জানাই জীবনের গল্প অনুষ্ঠানে আমার জীবন সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সদস্য। 2019 ইংরেজিতে আমি দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। তারপর 2011 সালে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। তারপর বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করি 2015 সালে ত্রিপুরা কলেজ অফ নার্সিং থেকে। তারপর ত্রিপুরা আইএলএস নার্সিং ইনস্টিটিউটে ফ্যাকাল্টি ছিলাম, 1 বছর কর্মরত ছিলাম। 2017 থেকে 2019 ইংরেজিতে পণ্ডিচেরি থেকে এমএসসি নার্সিং ডিগ্রি অর্জন করি। এই ডিগ্রি অর্জন করার পর একজন সিএইচও হিসাবে মাইচরা পিএসসির অধীনে গার্দাং আয়ুষ্মান আরোগ্য মন্দিরে নিয়োগপত্র পাই। কর্মজীবনের 1 বৎসরের মধ্যেই মহামারী করোনার মুখোমুখি হই। সেই এক বিচিত্র অভিজ্ঞতা। পরিবার পরিজন থেকে দূরে থাকতে হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোভিড টেস্ট করতে হতো। সারাদিন পিপি কিট পরিধান করে থাকতে হতো। তারপরও কর্তব্যের প্রতি ছিল নিষ্ঠা। 3 মাস বাড়ির সদস্য থেকে নিজেকে দূরে রেখেছি। এখন হাসপাতালই ছিল আমার বাড়ি। নিজের জীবনকে বিপন্ন রেখে মানব সেবায় ব্রত রেখেছি। মনে মনে ভাবতাম, কখন এই মহামারী শেষ হবে, কখন আবার এই পৃথিবী স্বাভাবিকভাবে তার নিজ ছন্দে ফিরে আসবে। এই মহামারী করোনা আমাদের মতো স্বাস্থ্যকর্মীদের অনেক শিক্ষা প্রদান করেছে। তবে আমি ব্যক্তিগতভাবে শিক্ষা পেয়েছি যে আগে মানব সেবা, পরে পরিবার পরিজন। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি লাইন বলেই এখানে আমি আমার কথা শেষ করছি। কবি বলেছেন, এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার।
0: জীবনের গল্প অনুষ্ঠানে আজ ছিলেন স্বাস্থ্যকর্মী সুকান্ত সাহা। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠান শুনবেন আজ একই হিন্দি ছবির গান, ছবি ইমানদার। ছবির গানগুলির গীতিকার প্রকাশ মেহরা এবং সুরকার কল্যাণজি আনন্দজি। প্রথম গানটি শুনবেন সুরেশ ওয়াতকার এবং আশা ভোসলের কণ্ঠে।

আপনারা শুনছেন একে হিন্দির ছবির গান, ছবি ইমানদার, গীতিকার প্রকাশ মেহরা এবং সুরকার কল্যাণজি আনন্দজি। এবারে গানটি শুনবেন সুরেশ ওয়াদকার, আলকা ইয়াগনিক এবং সাধনা সরগমের কণ্ঠে।

0: Apple Watch tracks your health, and iPhone.
1: এতক্ষণ পরিবেশিত হলো অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে। আজ শুনলেন একই হিন্দির ছবির গান, ছবি ছিল ইমানদার। গীতিকার ছিলেন প্রকাশ মেহরা এবং সুরকার কল্যাণজি আনন্দজি। সুরেশ ওয়াতকারের কণ্ঠে গানটি প্রচারে বিঘ্ন ঘটায়, আমরা দুঃখিত। আকাশবাণী মিলনীয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, পরিবেশনায় গোষ্ঠগোপাল দাস।

0: এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে, পরিবেশন করলেন গোষ্ঠগোপাল দাস। শেষ হলো লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সানজা কাহাম। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খতলবাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সানজা কাহাম পন্দা খানাই তুংনাই যত খাপং শোনো সানজা জরণী বেলায় বেলায় খাখচুং খা হম্বাই আফার হনু আং খা খাইও অনেক খাপং সং যত অজরা কাহামনা তংপাই না হেনাই তে কাহামনা তংপাই থন অপন আং কাইথন থানে সুরি হনু খাপং সং আং বাই মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জমালাকে সাহর দিন ধরে ওয়ান সুজা কক যাদের পথ তাংমানি তুইমানি খুলমানি লোভমানি ওয়ারমানি চিরমানি নগ্নখং খাতিমানি রুংমানি সুরুংমানি ককতাং কথমা কক লক আমতিরক তাই বানিয়া খাইমানি কক দেব সাহর দি অ পান্দাব খাপাং সং ওয়াতি মলত সপেক্ষা ওয়াতি তাবক রূপ রূপে অং এফন ওয়াই তঙ্গু তাবক তাই প্রিং প্রে অংলিয়া জায়াং ওয়ায় আয়াং মজমন ওয়াতি ওয়াই তঙ্গু তাবক হকচং রগ মাই মুখুদং থাইকুদং মকাদাম খকলিং অমতিরক খরং সাই ফাইকা থাইসুম রক্ত থাইখা হিনি হিনজাক সিনাই তাই কিসাসু গুলো হংকে বাজার হাতে অংখারানো মকাদাম রক বহাইনু বোয়ার রক বাড়ি ফেকেরা হিনি খাখলাই আং অজরাব পৈলা সাবং খা নাইগারনা হ্যালো লামসাগো হ্যালো লামসাগো সবংখা মুং তে নিকমো শহর দি কয়াই ফং কামিনী সব শহর কা মুং শহর দি
1: শিবশাসী ত্রিপুরা
0: শিবশাসী না সব্যসাচী বব
1: শিবশাসী ত্রিপুরা
0: সব্যসাচী ত্রিপুরা
1: অবরক্ষক
0: আচ্ছা বেলাই হামবাই অবহেকেন তং দি আনি পান্ধবাই মানজুই নাই কে তিনি তামা সানার মুচুং ও সানজা কাম পান্দা অনু
1: আমি সানজা নিয়ে কবর খানান দে
0: না নুং তামা সানার মুচুং ও সানজা কাম পান্দা বো
1: সানজা কাম নিয়ে পর ই তোমা ন সব না খাওয়া বনে সব ন খাদি গলে খাদি গলে
0: না নুং সি শহর দে নুং তামা সানার মুচুং ও পান্দা বো ও পান্দা দন্দ নি পান্দা ন শহর দে তামা তামা সানার মুচুং ও পান্দা ন খাইনে বহাই নজা খা নং তামা ওয়ানসক নং নি নক নুখু পারা কামি নি থিনাং তামা ওয়ানসক আবার শহর দি নং আচ্ছা নি খেতাগ্রী তামং খেতাগ্রী অং নি আবার শহর গাদে না না তোমাঙ্গি গ্রী অং আবার শহর দে আবার তোমাঙ্গি গ্রী আবার সাদে নুঙ্গ না নিনি খেত তোমাঙ্গি গ্রী অং
1: খেত না ফারক আমি ব্রহ্মা নাই

0: 아보노 아이게토 지니 보송네 버럭노 지니 하스테오 동고 하이디바 지니 하스테보 지니 보송네 버럭노 동고 랑카마 캬토 판토라 하타이 하풍 샵토 지니 버럭노 하이디바 하그 부니 보송네 버럭 페마 보숙도 커바 그러니까 버럭 발만이 또 70 71 시용 불레나 হ্যাঁ কে আং যদি 50 91 বছর সঙ্গো বুড়ক তো ফাইমেন লগে লগে তো খ্যাত পান্থর তো পাই নাই বা সেগি নাই বলে না এনকে তো বুড়ক নিনি উমর তাবু বসুক আচ্ছা 35 বছর এনকে নিনি মা ফা সং নিনি মা এনকে বুড়ক তামঙ্গুই খ্যাত পান্থর নারগিয়াং জংদো লাইতে সাকে ন খেতা পান্থ নারগি মানু
1: বাউ কেতর পাছ বাউ আগিন উকরা দাও বা কেতর পাছ বাউ সঙ্গা সে বা মেন তো গো বা
0: হুম হুম আচ্ছা কে নিনি মা ফা খেতা পান্থ নারগলিয়া তাবো নিনি খেতা পান্থ করি ইয়ং থাকা না কে নুং নিনি বছান তামা ইয়া ফান্নাই নুং
1: আমি বছান তো মিয়া পারনে তিনি মা ফা তো আউ তো কলাম মিয়া কে বা আউ না তো মা কলাম তাই
0: নিনি মা ফা দনো কলাম মালিয়া কে নুং তো নিনি বছান কলাম থাই বাড়ি বলে না নুং বাইকে ক্লাং নাই নিনি বসারো
1: ভাগে ক্লাং নাই রে গলে ও ওরা বার তো বার অপশন কোন সব ক্লাং নাই গলে যে ফারি জামান
0: অবন তো দরামা চিনি বরগনি ওয়ান সুকমা চিনি বরগনি ওয়ান সুকমা বারানি বাগাই তো অব হাই দশাঙ্গ চিনি ওয়ান সুকমা কলক হিংকে তো হাইনান ক গিয়া চুং তো বলং নিছে বলং বিশিং হব বলং নিছে বলং বিশিং হব হ্যাঁ দিবা কে লাহার গ্রেই চুংফ্রেং ক্রৈ রং নক ক্রৈ সাকপে কাম নক ক্রৈ কে তুই কে হাম্মান্থ গিয়া বেমার বাই ওয়ান লাই শেকলাই টাংলাই একে টংজং নাই আপনি বিশৃঙ্গ তো চিনি ওয়ান সপ্তাহে বাড়ি দোক যে চুং বহাই কে বন ইয়াক ইয়োগ নাই তাবক সে রাবার ফাং রাবার বাক ফাইয়ুর ফাংসা ফুংসু কাই চাই মানু আবো তো আগে তো আবো বক্রেই কে অবনী বিশিং তুই তামখ রং খাতিনে নুনি নিবসন নং খেত পান্থর কলাং মিয়া ফনো রাবার বাগ ফান ফাংসা ফাংনই কলাং থাংনাই আমতি রক্ত মা ওয়ান শক নুং নুং ওয়ান শক দিন কে নুং তাঙ্গি খাই দি ওয়ান শক খাই দি বুনি তো বুনি বসনে নুগো যে মা ফা বিগ্রা কোনো ফানি করে কিন্তু বনি বসা খাই পাইও হ্যাঁ দেবা নিনি নিনি বুসকাং নুগো চং নুগি তুঙ্গো নিনি বুসকাং আনি বুসকাং নুগি তুঙ্গো মানে বুফানি কোনো ফানসি কে রই কিন্তু বসা খাই পাইও এনকে দিনি নিনি মা ফা কোন ফান খাইমালে একা নুং তামং খাইমি আংবা নু তো খাইমা খামলে না না মা ফা খ্লাংমালিয়া রম খা মা ফা খ্লাংমালিয়া ওয়াং মা ফা আসুক ওয়ান সুকলিয়া না মা ফা আসুক ওয়ান সুকলিয়া ওয়ান সুকমালিয়া আইগেনি বরক এনকে নু তো তাবুক তাবুক জরানি বরক বলে ন নুং তো তিন তাবুক জরনে বড় কিন্তু নিন তো মন সময় তো নিনি বয়স 35 বছর সে নুং তাবু শিখে আছি ইঞ্জেক নাই কে অ জরব নুং তাম ওয়ান সুগি বাহাই কে নিনি বসানো কমসে কম নক থাই ফান হপসা কলাং নাই নুং আবার তাম ওয়ান সক কে নিনি পারা কামিরগ যে হিমনাই রাজনীতি পার্টি খাইনাই আমতিরক বুরুং নি থানে নুং থাংয়া দে না বা বুরুক ফাইয়া দে বা বুরুং থানে নুং ইয়াকসুরমা মায়া দে
1: বেশ মানে বা আনে পারাকে ইয়া তারং কানি দো তারং কানি
0: কদিন আবার নিশ্চয়ই এডিসি এলাকা মুই
1: দেশের কাকানি গাম বুকলে আন্দ্র বাজার এডিসি তো
0: আকো নি রাবো এডিসি ভিলেজ না বলে না হ্যাঁ তাম তাম মনসে নুং এডিসি নিসমি নি
1: না তো মানে
0: আচ্ছা নুং আবো কাইখা আচ্ছা বসু তোর কাছে তাবো মানে রাই রাই মাইয়া খো রানাই হাইতা রানাই বসকঙ্গ আচ্ছা ও আচ্ছা কেতেবো কমতে বিশিক থাম নাই আজকে নিনি বসা খরা বসুক খরকতাম তাকুতাম বুড়ি মাসা চলা মাংনাই
1: লামাকথাম
0: চলামাকথাম বুড়িমাশা।
1: বুড়িমাশা।
0: আচ্ছা কে নুং তাঙ্গুই তুই সি মানে নিনি মা ফাবো কোনো ফান ক্লাংমাইয়া কে নিনি বউ কোনো ফান গ্রই অবন বিশিঙ্গ নিনি বসা খড়ক বুড়ি একে নিনি বসা খড়ক বুড়ি নুং ভাইকে চালাম নাই বানু আশোক বসা কাবাং ন বনি বনি রি রি নংনাই চুম নংনাই হ্যাঁ হ্যাঁ বিথি নংনাই ওয়াথি নংনাই রুংবাড়ি নংনাই মানে বই নংনাই খাতা নংনাই নুং ভাইকে রে সাব ন নিনি নক নখং চিকন হিংকা তো চাখাম বলে না নিনি বসা খড়ক নি হিংকা তো নুং রিবাং খামু নুং তাক বসা বসা খড়ক বুড়ি নুং ব্রনি রি রুনাই ব্রনি চুম রুনাই ব্রন চালনাই নুং হাইয়া চাই আমরা নুং ব্রন বান্নাই ইংকা নুং নুখং নতুন কত থাকাবা নুং তো আইগেন দিন বড় গেবলে না আইগেন দিন চিন মা ফাঁসে সিয়েন বা গেলে নুখং কত থাকিও ইংকা নুং তো তাবুন জিন বড় ইংকা ও মানে নুংবো সামুং তাঙে জানাই নিনি বসাবো সামুং তাঙে জানাই হাইলে না নিনি বসার নুং কাহাম কাছে সেরা মসুং দিবা নিনি নিনি বসা রুংবাড়ি মানথুন কাহাম জাগা থাংতুন সেবক মানথুন নুঙাবো মানসুক দিবা নুং সামুং তাঙে জানাই নিনি বসাবো সামুং তাঙে জানাইকে বাহিক নাই বাবো না না নিনি মা ফা নুন সাইকেল খা যে নুং বসা কবাং খাই দিহিনি নিন মা ফাদ নুন সাইনা বলে না বসে নুং বসা কবাং খাই দিহিনি নাই একে নুং চারি সে মানিয়া খা নুং তেন বসা কবাং খাই গাবা এই আরো যিনি ওয়ানসুক তাই বাড়ি খুলে নুং আনো হামিয়াতা ওয়ানসুক দি যিনি ওয়ানসুক তাই বাড়ি আরো নো চুং ওয়ানসুক গিয়া শিখা চুং জরাতুই নক নি পালা সলাই আনি বাকি যিনি নক বাই থাঙ্গু হ্যাঁ দেবা বেমার কিসা তংসপুর চুং পিথি চাইয়া পেকাম খাই আনি বাকি অল্প বেমার বাঙি থাঙ্গু হ্যাঁ খ্যাতনি আইল চিকন সাবাইফ্র চুং থেইনার গিয়া খেলা অল্প কত রং থাঙ্গু এই যে চিনি ওয়ানসুক মা করিন বাগে চিনি অদশা অঙ্গ হ্যাঁ দেবা কেঁচা বি ফাইও চুং বুইনি বসা নো বুইনি জাতি নো বুইনি গোসি নো হাইছে ওয়ান নাইসলে বলে চুনো ফরাই যাও হনই চুং তাম ফর যাকবা তোমাকে চুং ফর যাক হেন সালা না চুং চুং ফর যাক মতো অঙ্গ ফর যাক বলে না আং সিয়াকে তো বইয়ানো ফরনে বলে আপন বলে হ্যাঁ নিনি আরো নিনি এডিসি ভিলেজ নিনি তো এডিসি তো রং কমা ফাইও মান থাই কমা দ হুম লাহানি ফায়ু নকনি ফায়ু নুখুংনি ফায়ু টকনি ফায়ু ওয়াকনি ফায়ু বিথি ওয়াথি চারানি ফায়ু হ্যাঁ অন্নপূর্ণা অন্তদয় থেকে আরম্ভ করে কমানো লামা তঙ্গু হুম রাবার বা খাইনি রং ফায়ু মানে ফল ফকরা খাইনি বাকি বা রং ফায়ু মানে মানম তিরক সুংদি নিনি নিনি আর যে নেতা তোমার ব্রহ্ম সুংদি যে পার্টি হিমনে ব্রহ্ম সুংদি হ্যাঁ হুক নি তো মাসি দিয়ে খুঁজছিল মানান কক মানে মানাম তো রেগানি সামুদে মান রেগানি সামু নুম বিপিএল দে না অন্তপূর্ণ না অন্তদয় নিনি কাট বিপিএল কেন তোমার অন্নপূর্ণ গেবা নুম নিনি কোন ফান্সি কিনি কেন অন্নপূর্ণ বা অন্তদয় না কক বলে না নুং সাথে সামকা বুঝিন থানে না না নুং সাইনাকে বড় বড় নাইবা নন হ্যাঁ নুং সান কাছে মানাম বলে না নুং সাইনাকে বড় মানাইবা হ্যাঁ কে সান্দি নিনার যে পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিলে যা তোমায় নিনি ভিলেজ কাউন্সিলের যে অফিস তোমায় আর থাং সান্দি হ্যাঁ মানে আং তো কক কবাং সাইবে খেয়া নুঙা না হামিয়ানি খা খাওয়ানো কক কবি তো অবন ফাইবলে না হামবাই হামবাই বেলে হামবাই আনি বাদ মানজমাবাই দো খুলুমখা খাপাং সং নাইদি চিনি ওয়ান সুকমা করিনি বাগে চিনি তিনি অ জাগা চুং সক পাইখা চুং বুইন হামিয়া হনু বইচুন ফরই চাও হনু বইচুন কসবি চাও হনু লামসাগো লামসাগো চিন্তা নোয়াতে বাহাই দোসে খাফাং আচ্ছা নিনি গরজি নিবো জাগা নক
1: গরজি
0: ও আচ্ছা লাহার গানার দে ও আং তো থাং ফাই আংটি মাঙ্গো আংটি লাহার হামি বাকি না নিনি আংটি মা থাং ফাইও খানাবো থাং না ইয়াং পারাও আচ্ছা আচ্ছা সাহরে তামাশা নামো চুং নুমো পান্দাবো

0: साहबमा निकलाइदिने नि क काम खानाबुइ नै का मोटामोटी एकदम ठिक किन बरामे दिसिमको आछले कबुइ नि होन सुने नि रिङया ताक थन टंगको ना
1: ता टंगो
0: नै मोटामोटी आं जेनि नि क खानाबुइ नै खुब माने बरामे बुजक नै खानाबुइ नै खुब एकदम माने 100% खामजा खा माने चिनि बरामे दिसिङ आछले ताक थन दिसिङ एमन चिनि दाबिनो सुन
1: আগে বল ভালই চালাই তব মানে ট্রাইবেল ওয়েলফেয়ার তাই রাবার বুট মিলকি নাই রাবার বাগ খাই রেখা আটচল্লিশ জন বেনিফিসারি হ্যাঁ আটচল্লিশ জন বেনিফিসারি নি বিশৃঙ্গ আটজন ইয়াগত তংখু বাগানাং সাইমাইয়া না তে বসে কমঙ্গান না তাই তাই চল্লিশ জন ইকু রিখা তামংখা বুফাং কিসা তৈরি ফেলা হয় কেন ফালি পাইখা বন্ধ বন্ধ রি পাইখা লিজ রি পাইখা অব অংখা যে কিসা তরুক মানে অব রামানে অলো হংকে নক টানার মুচুং লাহা তুই ক্লাইউ নক টানার মুচুং লাহা তাম খাইনাই দুইশো আড়াইশো রাবার বুফাং লিজ রি পাই লাহা নক তামানে অলো হংকে ও মানে বুরমান নাই আরে ইয়ানে আর ফাইদি না ফাইদি যে বাগান লিজ না খা বনো মানি রেখা বনো আরো বকবাং না রক্ষা বজাচাই নাই এবলে তিন দিন দাম বসুক জলই নি দাম বসুক বজাচাই এবলে আরে তেলাং থাংডি আং টংগো মানে ক্লক ইয়া খাং টংগো
0: মানে ও যে রোজাগনে দোয়ান থাকু যে আনলে মার হরো কিন্তু তোমানি বাগিন না মার
1: হ্যাঁ হ্যাঁ এই অংলা হা নক টাং পাইলা হাঙ্কে বসা বড়ি খগিতে বলা হা এই সাজক খগি থাংলা হা তাও বলে কাইনান থাংছে কে আরে তাও তো আনি টংবলে কিসব হহম দদম খাই কায়ানো হ্যাঁ কেনা থাকাতেও মানে একশো দেড়শো বা দুইশো রাবার ভাঙ রি পাইলাম খোয়া বুঝলি লাগে আরে নুন তো মানে হাই নাই তোমার বাইসাইকেল নাই ব্যাগ ব্যাগ ছেড়ে দিই আরে তোমার নুন চিকন কালার টিভির নাই বা কতর ছেড়ে দিই বরমান নাই আরে আং দম বলে তামা দম বা রি পাইলা হা হহম দদম খাই চারি পাইলা হা ডেকোরেটর ছেউই নাই ক্যাটারিং খাই চারি পাইলা হা কুলক লিয়া হাঙ্কে তাইব কিসব বুফং রং রক্ষা আলো হাঙ্কে বসু দংসি নাই দুই আড়াইশো তিনশো তো রক্ষা শেষ হ্যাঁ অলকে বসা মাংনি মাক থাম বন বাকলা হাঙ্কে বসু তো নাই বুফং পঞ্চাশ ষাট বাগ হ্যাঁ পঞ্চাশ ষাট বাগ কলাইখা নিনিব হাই বং লিয়া ও হাই বং লিয়া আনি ক আং রাবার বাক অংখা রাবার ফালিনে নখা বিশা আং ওয়াতি ক্লাইথং তাম দংবা নখা বিশা রাংন মজগি নাই আং হাতিও থাঙি নাই কবংমা আং ফালনক থাঙি নাই তিন্ন বুবনি বুসুক বুবন দাম নাই নাই জলাইনি বুসুক বুফাংনি বুসুক মিস্ত্রি বুসুক আং যাচাই খাই নাই নখা বিশা ওলো তাংখাই তাম দংবা আনি আং আশুক সাল কলংমালে যে ওয়াতিও সিজাক ফাইমানো তাও কিসা সিজাকা তাম দংবা কিসা যে ওয়ানসুক মানি দেরা মানি আরো সিচুং দেরা লাই অবন বিশুঙ্গই বসাংলাম হ্যাঁ বাবু আনো বাইক পাই মার নাই অব অংলাং খা এই যে ওয়ানসুক মা যিনি কে সিরি সিটি সিমিনু চুং থক জাগি ফাইগা তাং বা চুং থক জাগনাই অঙ্গি সি চুং থকর হবলে না হ্যাঁ নুন আনো তামুং থকর গুমি আংবা হ্যাঁ এই অবকা কে চুং নাই তাবো রাজনীতি পার্টিও থাকলাই বহাইনি অবস্থা কতর কতর নেতা তঙ্গু হেই তঙ্গু সেই তঙ্গু হ্যাঁ ব্রক চুন থক যাবো আয়ং থাকলে ব্রক থক যাবো চিনি ব্রক

0: হাতে পদ কত মানবা, মান মান খাও থাকছো তোরা।
1: আরে কাইসা কক মানে মিনি কগ্ন তলা তামছো মাছি মানব মানে হ্যাঁ কাইসা কক মানে মান সবই নেই মানে চিন্তা কই নেই মানে বা নুব বানি মকল বই নুব মানে রাজনীতি খলাইবা যে কোনো খলাইবা দুই নিবসা আঙ্কলাই মানে কিসার লেখা পড়া কেন করে কিসার ফট ফটর না চিনি চিরাই চিনি বড় রকম আঙ্কলাই তেমা খলাই যারা পড়া লেখা শিয়া চালাক জ্ঞান শিয়া বড় আঙ্কলাই তেলাঙ্গের এই অরণ্য ঠকবজা দিশা খাক
0: ঠকজল চাও মালকম বুক দি আরে অব অংখা বই বই হামিয়াছি সিনজাক বলে দেবেন হামিয়া সিনজাক বলে তাবক যদি চিনি হাসতে বতো হ্যাঁ এস আই আর তো সুরং খাবলে না দিয়ে চিনি বরক বসুক নি গসিমং বলাই করি তোমায় না দিয়েছি তাবক সি চিনি আচাইমা বলাই করি গসিমা বলাই করি হ্যাঁ রং নকনি সিনেমং বলাই করি অবহায় কবং মা সিরি সিদি তো ইক যে দম্বর নি ঘটনা যে দম্বর অংমানি চিনি বরক খারাপ সুমংখা রাঙারণি মাইয়ানে কবং কম্পোজিশন মাইয়া বলে যে মাসাবংনি তংনাই বা কেসা ককরুং রং ক্রুক সিজাক বরখাই তামা তামাখাই খাই পাইখা বরখাই মানখা তাই কবনকে মানলিয়া কারণে হাইয়াক বুসক কবনি কবনি মা ফাইকা ই অংখা চিনি বরক তাবো বুতং কংমা চিনি যে নাকা চিনি যে
1: যে বুকুং বারা যতন কইনানি মুসুক যে রেডিও খুনাই তোমায় বা অন্যান্য মানে অন্যান্য কলাম খুনাই তোমায় অন্যান্য কয় যে শিয়ার ইয়াতান কয় দি ভবিষ্যৎ নিবাবে ওয়ান সব দি বসাবতই নিবাবে ওয়ান সব দি বসাবতই নিবাবে ওয়ান সব দি ওনিয়া নুন আবার তো ফ্রি গত আমি বিমান সব নাই যত কিছু দিছিয়া উকল ইয়া সাকা খলাই দেখেন কামে আগে নি পুরা বুদ্ধি কক বুসকাঙ্গ ইয়া টিং নি কাদি অমুহ মানে হাই মানে ওয়ান সব চলে কয় দি নি নাই যতন মা কয় তা
0: তাই কেসা সানান নাগু আংহাই যারা সেবক খাই নাই সেবক বরক থাকে আচক খাবর আচক থাইও চিনি বরক থাকলা আখাই কিভিল নাইয়া কবাং দুং কবং মা যে ইয়াখলি রমইনে সইনে বড় থাকে মাননাই অব ফুরংনানসে বড় উফিয়েলিছি নাইয়া হ্যাঁ বইনি বরক খায় কিন্তু বড়ত মানায় বাহায়ং নাই বেসের বেখ্রাব নাই তো কি খাইরু চিনি চিনি বড় খায় কক সে সানা নাই খাইনালে বড় কক সে সানান নাইয়া এনকা চিনি হ্যাঁ আংবো অঙ্গি ফেজাক আংবো অঙ্গি ফেজাক হ্যাঁ এই কো তা কক সইন সানা নাঙ্গো আং তাবুক যে সেবক খাই ও সেবক নি মানে মানি নাই আঙানি ডকুমেন্টস যে সইনি বাকি থাংমানি রান সাইয়া আং আং আং নুন সিনিয়া বাইকের নাইন ছাও আরে আনি আগো আনি সার্টিফিকেট দু আনি ডকুমেন্টস দু নাই না হ্যাঁ মানে আনি কোনো কুড়ি অঙ্গিতে আনি এলএম কুড়িতে অঙ্গিতে মানে ভারত সরকার আর সেবকও দাবা হ্যাঁ রান সাইয়া অলপ বই নিবেশন রিমা খাইল আং হ্যাঁ এই অংখা চিনি বরক অরব কেসা দেরাম দু যে কাসালাইমেয়া সচালাইমেয়া চিনি না তারাবো দু বাহাই সচাই তলাঙিয়া তলাঙিয়া ফুরুংিয়া হ্যাঁ বড় মানথাই কোনো কোনো যারা কে বড় বসিয়া তামতং সিবানসি বাগান সইয়া হ্যাঁ তুই ফেলাকে কিষানি বিষয় বড় হতে আর নেই মেখাগু হ্যাঁ দেবা এনকা তাই তাম মানসি দেবা নুং আং তাম মানসি নেবা হ্যাঁ দেবা এই অংখা দেরামুং আপন যুং যদি আপন সিলাইয়া হেঙ্কাই তাই চালাইলিয়া হামবাই তো কক কবাং সাকা কে দারামুং ফাইও হয় দেবা কাপাং সন্দ্র খাই তো আকাশবাণী বিলনিয়া কেন্দ্র নিয়ে কক বড় খতল হয় আবাইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা কম্পান্দা ওর সাহন দিন্দ্র নিয়ে মঞ্চ কক ও পান্দাব তাই কেসা মন তোমার সকল খা নাইগ্রেন আর সবতম হাম্বাই শহর দিতে আমার সানা মজুম খাপাং

0: Asal dia rapatkan rumah apa. Ni nanti tanya ke kubur kain mana.
1: মানে ল্যাপসনো চুং বাইকা খকসা খাইনাই অবনো মাসক তাই বাড়ি চিনি ইকা চুং অবনো মাসক লাইয়া তামা হিনাই ইক সিকলা শক সই আছেন সিকাংসি কাজাগানি মজং লাগ ফাইলা হাই লা দিবা কাজাগি পাইলা হাঁকে বেশি খুঁজে সিকাংন বুয়া ফং থাং খা ইকা তে বড় ওয়ান শক্তি নেব তে হাই দিবা আনি মা ফাবু অব হায়ন ফাইকা আংবো হায়ং খা কে আং বসাম তামাক লাইবা আনি বসা তুই সুঙ্গা কে বাবু নুয়ানি বাকি তামাক লাখা আন সাদি কে তামা সানাই আং আবু নুং বা হ্যাঁ কে থক জাগি তো নাই না চুং বা তাই সব বকলক সে বাসা নাই হ্যাঁ আবু নো আবু নো হা হা হা হামবাই না যে আং সাইফর খরকসা বরং নুখা ব টাঙায় ফানো চুগু কিন্তু ব তাঙ্গু ব ফুঙ্গ তাঙ্গুঙ্গ থানা সাকাং নক নি মানে খুনি মিখুতুং থাইকুতুং বফাং বফাং বথাই আমতুন বখ্রগ হজুরিনে হাতি ওতলাং ফালুয়ু ফালমারি পাইলা হাঙ্কাঙ্কে ব সামঙ্গ থাঙ্গু সামঙ্গ থাংপুর বনি লগে পাত তুমাই হায়াকে ওয়া দৌনাই হায়াকে কমন মানি দৌনাই অবহাই তেকাশা মানজুমনা খানা হ্যালো লমসাগু হ্যাঁ সঞ্জা খাম সাবং খামুং তেনদিক মশাওয়ার দি বেলায় বেলায় বেলায় হাম ভাই সাওয়ার দিতাম সালামচুং অপান দাবো না আবু যে সাবান বুনেতা নাইছিল দিদাক যে হা নো চিনি হা নো চিনি মা নো নাইছিল তো কখালে মেয়া হ্যাঁ তাবক তো অনলাইন অনলাইন ফর্ম ফিল আপ মাখলায় অবো না দিয়ে নাইসলমা কুকসলমা জমা খিবলাইনাই খরকসর তাই খরকসর নুকলা খামা ইয়াকসুদনাই হামিয়া জোড়া কাহাম জোড়া মা থাংলাইনাই মা সালাইনাই কোনো মা ইয়াকা জং কক কাহাম সাইফেন মা তোলাইনাই আং অবো না দিয়ে আনি সানজা কাহাম পান্দব চিনি যারা শিকলা চালাই তোমায় যারা বরক জাক সুরুংবাড়ি সুরুমি দো বরক যদি আনি পান্দা মালাই খাঙ্কায় বা মানজু খাঙ্কায় জ

0: নমস্কার কৃষক ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় পিএম কিষাণ মানধন যোজনা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজ উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের উপ অধিকর্তা সুব্রত সরকার। নমস্কার সুব্রতবাবু।
1: নমস্কার।
0: কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় পিএম কিষাণ মানধন যোজনা, তো আপনার কাছ থেকে প্রথম জানব আসলে এই যোজনা বা প্রকল্পটা কি?
1: নমস্কার। এটি কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা একটি কৃষকদের জন্য একটি পেনশন যোজনা।
0: আচ্ছা।
1: এটা একটি স্বইচ্ছাকৃত এবং সহযোগদান, অর্থাৎ নিজের যোগদান দিয়ে কৃষকরা নিজের পেনশন নিজেরা চালু করবেন, এই ধরনের একটি পরিকল্পনা কেন্দ্রীয় সরকার দ্বারা চালানো হচ্ছে, যেটাতে কৃষকদের আমরা নিবন্ধ করছি।
0: আচ্ছা।
1: তো এখানে এই স্কিমটাতে 18-40 বছর বয়সের যে কোনো কৃষক এই পেনশন স্কিমে, যেটাকে বলা হচ্ছে PMKMY, পিএম কিষাণ মানধন যোজনা, এটাতে ওনারা শরিক হতে পারেন বা পেনশনের আওতাভুক্ত হতে পারেন।
0: আচ্ছা।
1: তো এটাতে 18-40 বছর পর্যন্ত ওনারা যেভাবে আমরা বিভিন্ন পেনশন প্রকল্পে আমরা নিজেরা প্রিমিয়াম দিই, সেভাবে প্রিমিয়াম দেবেন 40 বছর পর্যন্ত, 60 বয়স পর্যন্ত ওরা আওতারভুক্ত আসতে পারবেন এবং 60 বছর পর্যন্ত ওনারা প্রিমিয়ামগুলি দেবেন। 60 বছরের পরে ওনারা পেনশন পেতে শুরু করবেন যতদিন জীবিত থাকবেন।
0: আচ্ছা। তাহলে আপনি যেটা বলছেন, যেহেতু 18-40 বছর বয়সের যারা কৃষক ভাই বোন রয়েছেন ওনারা এর আওতায় আসতে পারবেন, ধরুন তাহলে 40 বছর বয়সের যদি কোনো ব্যক্তি যদি এই পলিসিটা করে থাকেন বা স্কিম যদি করে থাকেন, তাহলে উনি 20 বছর ওনাকে প্রিমিয়াম দিতে হবে।
1: প্রিমিয়াম দিতে হবে।
0: আচ্ছা আচ্ছা।
1: আর যদি 18 বছর বয়স থেকে উনি শুরু করে দেন, তাহলে ওনাকে 60 বছর পর্যন্ত আপনাকে দিয়ে যেতে হবে।
0: আচ্ছা। তাহলে এখানে নিশ্চয়ই এমন একটা ব্যাপার হয়তো আছে, যাদের বয়স 18 তাদের প্রিমিয়াম অনেক কম হবে, যাদের বয়স 40 তাদের প্রিমিয়াম হয়তো বেশি হবে।
1: হ্যাঁ। এই প্রিমিয়ামটা 55 থেকে শুরু করে 200 পর্যন্ত বা প্রতি মাসে। যেমন যদি কেউ 18 বছর বয়সে উনি এই পেনশন স্কিম নিতে চান, উনি প্রত্যেক মাসে 55 করে দিতে হবে, উনার বয়স যদি 18 বছর হয়। যেমন যদি 19 বছর হয় তাহলে উনি দেবেন 58। এভাবে যদি উনি কোনো কারণে 40 বছরের মাথায় গিয়ে এই স্কিমে আসলেন, ওনাকে 200 প্রতি মাসে দিতে হবে। এইভাবেই ক্যালকুলেশনটা হয়। যত টাকা উনি দেবেন কেন্দ্রীয় সরকার পেনশন ফান্ড থেকে, তত টাকা ওনার অ্যাকাউন্টে দেবেন।
0: আচ্ছা।
1: এটা পেনশন ফান্ডে জমা হতে থাকবে, যখন ওনার বয়স 60 বছর হয়ে যাবে উনি এবার নিয়মিতভাবে প্রত্যেক মাসে 3,000 করে পেনশন পেতে থাকবেন।
0: আচ্ছা। তাহলে 18 বছরের যিনি করবেন উনিও
1: 60 বছর।

0: পর্যন্ত প্রিমিয়াম দেবেন, কিন্তু ওনার প্রিমিয়ামটা যেমন 55 টাকা করে শুরু হবে, আর যদি কেউ যেমন 38 বছর বয়স হলো ওনার 180 টাকা হবে।
1: আচ্ছা,
0: এইভাবে ক্যালকুলেশন
1: পাবেন কত করে মাসে?
0: মাসে প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন।
1: 3000 টাকা
0: প্রত্যেক মাসে 3000 টাকা করে পাবেন।
1: আচ্ছা, তাহলে এখন এখানে এই যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আসতে গেলে আমাদের কৃষক ভাই বোন কোথায় যোগাযোগ করবেন, কিভাবে এর আওতায় আসবেন এবং কিভাবে কোথায় প্রিমিয়াম দেবেন, যদি একটু বিস্তারিত আলোচনা করেন?
0: যেটা আমি বললাম, এটা স্বেচ্ছাকৃত এবং নিজের যোগদান দিয়ে যে পেনশন স্কিম, এটা উনি নিজেই এটার আওতাভুক্ত হতে হবে। সেজন্য কেন্দ্র সরকার একটি ওয়েব পোর্টাল চালু করেছে, যেটা হচ্ছে www.pmkmy.gov.in। এই পোর্টালে গিয়ে উনি নিজের রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা উনি যে কোনো সিএসসি কমন সার্ভিস সেন্টার, যেটা আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গাতে আছে কমন সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে উনি ওনার এই স্কিমের অন্তর্গত উনি রেজিস্ট্রেশন করাতে পারেন, অথবা আমাদের যে রাজ্য সরকারের পিএম কিষানের যে নোডাল অফিসার, আমাদের ত্রিপুরা সরকারের যে নোডাল অফিসার পিএম কিষানের, ওনার মাধ্যমে উনি রেজিস্ট্রেশন করাতে পারবেন।
1: আচ্ছা,
0: এখন রেজিস্ট্রেশন করাতে গেলে ওনার কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, যেমন ওনার আধার কার্ড, ওনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, যদি না থাকে চলবে, আধার কার্ড, প্যান কার্ড, আর সঙ্গে ওনার নাম, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এইগুলি যেটা আমরা নর্মাল কাগজগুলি দরকার সেগুলি দরকার, বিশেষ কোনো কাগজের দরকার নেই। এবার উনি এটা কমন সার্ভিস সেন্টারে গিয়ে এগুলিকে আপলোড করে দিলে উনি যেদিন থেকে আপলোড করবেন সেদিন থেকে এই স্কিমের আওতায় এসে যাবেন।
1: আচ্ছা, এখানে কোনো ইনকাম বার বা কোনো পরিবারের ফ্যামিলি ইনকাম কোনো?
0: হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। এই স্কিমটা করা হয়েছে মার্জিনাল এবং ছোট, স্মল এন্ড মার্জিনাল ফার্মার্স, যেটাকে ছোট এবং মাঝারি বা প্রান্তিক কৃষি বা কৃষক বা সীমান্ত কৃষক যাকে বলি, ওনারাই এর অন্তর্ভুক্ত হতে পারবেন। যারা লার্জ ফার্মার, বড় কৃষক, ওরা হতে পারবেন না। এখন বলবেন যে ওনারা কারা? ওনারা হচ্ছেন, এই স্কিমটা চালু হয়েছিল September 2019।
1: আচ্ছা,
0: এই হিসাবে যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ওই বছরের অগস্ট মাসে 1 তারিখ পর্যন্ত যাদের জমি, যার নামে জমি যদি ম্যাক্সিমাম 2 হেক্টর পর্যন্ত, 2 হেক্টর মানে 13 গানির মতো যদি জমি থাকে, ওনাকে প্রান্তিক কৃষক ধরা হবে। এর থেকে কম জমির মালিকেরা সবাই এর আওতায় আসতে পারবেন। ওনার যদি শুধু একটা ছোট 1 ঘন্টার জমিও থাকে উনিও আসতে পারবেন, আর ঊর্ধ্বে 2 হেক্টরের বেশি যদি থাকে ওনারা বড় কৃষক ধরা হবে, ওনাদেরকে এই স্কিমের আওতায় আনা যাবে না।
1: আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, তো এখানে আপনি তো জমির সীমা নির্ধারণ করেছেন, অনেকে নিজেদের জমি নেই কিন্তু বরগা চাষ করে, কিন্তু ওনারা কি স্কিমের আওতায় আসতে পারবেন?
0: এখন আমি
1: কৃষক,
0: আমি বলি যেটা আমি বললাম, 1 ঘন্টা জায়গাও যদি থাকে এবং সঙ্গে 2 হেক্টর, এখন যদি বরগা চাষী হয়, ওনার বাড়ির আশেপাশে উনি ক্ষেত কৃষি করেন, আমরা এটাকে কৃষক বলেই ডিফাইন করি, ওনাকে জাস্ট একটা জমির বা জায়গার একটা ডকুমেন্ট জাস্ট ইয়ে করতে হবে, যে উনি বা কৃষি দপ্তর ওনাকে সার্টিফাই করতে হবে যে উনি কৃষক, অতটুকুই। জমির কাগজ সেখানে আপলোড করতে হয় না। তো সে যদি বরগা চাষী, আমরা বলছি বরগা চাষী কখন হচ্ছে, আমি ছোট জমি আছে একজন বেশি জমি চাষ করতে চাই তখন করছি, কিন্তু তার তো নিজের আধা ঘন্টা হলেও আছে, উনি ওটার আওতায় আসতে পারবেন।
1: আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, ধরুন আমাদের তো জীবনের কোন, আমাদের সোজা লাইফের কোন আজকে আছে কাল কিছু থাকবো এমন কোন বিশ্বাস নেই, কিন্তু ধরুন কোন কৃষক ভাই বোন যে পলিসিটা করেছেন, পলিসি চলাকালীন উনি মারা গেছেন, তাহলে পরবর্তী সময়ে কি হবে?
0: হ্যাঁ, এটা টোটালি আমি আপনাকে ডিটেইলস এখন বলি। এটা খুব সুন্দর যোজনা, যেটা কৃষকদের সামাজিক সুরক্ষার চিন্তা করে প্রধানমন্ত্রী চালু করেছেন। আমি 60 বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার উদ্দেশ্যে, ধরুন আমি 20 বছর বয়সেই রেজিস্ট্রেশন করালাম,
1: আচ্ছা
0: 20 বছর বয়সে রেজিস্ট্রেশন করানোর 10 বছরের মধ্যে যদি আমি ভাবি যে আমি আর চালাবো না,
1: আচ্ছা,
0: তখন আমি এই টাকা ক্লেম করতে পারি সেই পেনশন ফান্ড থেকে। ক্লেম করলে আমি 10 বছরের মধ্যে যদি করি, তাহলে আমি যত টাকা জমালাম তার যা সুদ, সুদ সমেত আমি পুরো টাকা ফেরত পাবো
1: 10 বছর পরে,
0: 10 বছর মধ্যে। আমি যদি বলি আজকের থেকে আমি শুরু করলাম, 10 বছরের মধ্যে আমার ভালো লাগলো না, আমি আর জমাবো না, তখন আমি পুরো টাকাটা সুদ সমেত ফেরত পাবো। এবার আমি শুরু করলাম, শুরু করে 10 বছর নয় 12-13 বছর চালালাম, তারপরে 60 বছরের পর্যন্ত পুরা করলাম না, তখন আমি পুরো টাকাটা সুদ সমেত অথবা যে টাকাটা জমানলাম প্রত্যেক বছর সমপরিমাণ টাকা, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে পেনশন ফান্ডে দিচ্ছে, পেনশন ফান্ডে যা টাকা দিল আমি যা টাকা জমালাম দুইটা মিলে যা হয় অথবা যে টাকা জমালাম তার সুদ সমেত যা হয় তার মধ্যে যেটা বেশি সেটা আমি নেব।
1: আচ্ছা,
0: মানে দুইটা দুইটা হবে যে সুদ সমেত যা টাকা হলো বা সুদ থেকে বেশি যা টাকা হলো সুদ আর প্লাস পেনশন ফান্ড দুইটা মিলিয়ে ওইটা যদি বেশি হয় তাহলে ওইটা নেব না হলে এটা নেব।
1: আচ্ছা,
0: এবার যদি আমি এই টাকা চলাকালীন আমি যদি আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি সেম পদ্ধতিতে দিয়ে চালু করতে চালিয়ে যেতে পারে অথবা উনি যদি মনে করেন আমি এটা এখন বন্ধ করে দেব উনি ওই সেম পদ্ধতিতে টাকা ফেরত চাইতে পারেন এবং টাকা ফেরত চাইলে উনি সেই পরিমাণ টাকা আবার ফেরত পেয়ে যাবেন যেটা বেশি হবে। এবার যদি আমি আরেকটা পয়েন্ট হলো যদি আমি এর সময়ে পেনশন চালু হওয়ার পরে আমার মৃত্যু হয় তাহলে আমার পত্নী বা যদি ওটা মহিলা কৃষক হয় তাহলে পতি উনি 50% মানে 1500 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন যতদিন বাঁচেন, যতদিন বাঁচেন পেয়ে যাবেন। আর যদি উনি ভাবেন যে না আমি পেনশন নেব না তাহলে পেনশন ফান্ড প্লাস উনি যা জমালেন সবটা মিলিয়ে যেটা বেশি হয় সুদ আমি যা জমালাম তার সুদ এটা একটা অঙ্ক আসবে আর আমি যা জমালাম গভর্নমেন্ট যা দিল ওটার মূল মোট যা হলো যেটা বেশি হবে সে টাকাটা আমি নেব।
1: আচ্ছা,
0: আর যদি একটা আরেকটা পয়েন্ট আছে যদি দুইজনেই আমরা কৃষক দুইজনেই পেনশন ফান্ডের জন্য স্কিম চালু করলাম কিন্তু তাহলে আমি মরলে আমার বউ পাবে না কারণ ওনার একটা আলাদা পেনশন পলিসি আছে আর একজন চালালে একজন পেয়ে যাবে। আর যদি দুইজনেরই কোনো কারণে মৃত্যু হয় তাহলে এটা আবার পেনশন ফান্ডে ব্যাক চলে যাবে।
1: ওনাদের যদি কোন ছেলে মেয়ে থাকে
0: না ওনারা সেটা আর পাবেন না।
1: আচ্ছা,
0: যেটা পেনশন ফান্ডে ব্যাক হয়ে যাবে।
1: আচ্ছা,
0: মানে ওটা নিজে যতদিন বাঁচবেন আর সঙ্গে ওনার ফ্যামিলি মানে পত্নী তো ওনারাই পাবেন। এখন পত্নী যদি 100 বছরও আছেন 100 বছর পাবেন, উনি নিজেও 100 বছর পারলে 100 বছর পাবেন। আমরা একটা হিসাব দিয়ে বলতে পারি এটা খুবই সুন্দর যোজনা। আমরা যদি 18 বছর বয়সে আমি এই পেনশনটা স্কিমটা নেই আমি প্রত্যেক মাসে 55 টাকা দেবো।
1: আচ্ছা,
0: 55 টাকা দিয়ে আমি 12 মাসে 1 বছরে 660 টাকা দিচ্ছি।
1: আচ্ছা,
0: সেম 660 টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে দিচ্ছে আর 22 বছর মানে 18 বছর যদি চালু হয় 60 বছর পর্যন্ত আমার 22 বছর টাইম, 22 বছরে আমি টোটাল দিচ্ছি 14,520 টাকা গভর্নমেন্ট ইন্ডিয়া আমাকে 14,520 টাকা পেনশন ফান্ডে দিচ্ছে। এবার 61 বছর বয়স থেকে আমি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবো তাহলে প্রত্যেক বছর কত টাকা পেলাম 36,000 টাকা পেলাম। এভাবে যদি আমি 60 বছরের পরে 10 বছরও বেঁচে থাকি তাহলে কত টাকা পেলাম?
1: ঠিক তাই,
0: একদম সম্পূর্ণ একটা সুরক্ষা আমার কৃষক ভাইদের একটা জীবন সুরক্ষার এটা হয় আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার সঙ্গে LIC কে যুক্ত করেছে।
1: আচ্ছা,
0: আরেকটা পয়েন্ট আছে যেটা আমি বলিনি সেটা হলো যদি যেহেতু এটা LIC এটার সঙ্গে যুক্ত করে দিয়েছে আমরা LIC এজেন্টের মাধ্যমে এটার নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করাতে পারি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: তো এইভাবে এই যোজনা খুবই লাভদায়ক এবং কৃষক আমাদের যারা চাকরি বাকরি করি সবাই পেনশন পাই, কৃষকও যাতে ওনার যে সময় উনি কাজকর্ম ঠিক মতো করতে পারবেন না যাতে মাসিক একটা ইনকাম আসে মাসে মাসে যাতে উনি কিছু একটা পান তার ব্যবস্থা এখানে গভর্নমেন্ট করেছে।
1: আর একটা ব্যাপার হচ্ছে তাহলে আপনি যে কথাটা বলছেন খুব সুন্দর প্রকল্প, যেহেতু আমাদের কৃষক ভাই বোনরা অনেকে বলছেন বা অনেকে ভাবেন যে আমরা তো কোন সরকারি চাকরি করি না কিন্তু আমাদের কোথায় পেনশন হবে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কথাটা বলছেন কিন্তু কৃষক ভাই বোনদের কিন্তু একটা সুন্দর একটা পেনশনের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এখানে সর্বোচ্চ 3,000 টাকা
0: পাবেন, ব্যাক পাবেন প্রত্যেক মাসে।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কেউ যদি মনে করেন আমি আর বেশি টাকা করে জমাবো আর বেশি পেনশন নেবো তাহলে সেই ধরনের কোন সুবিধা এটার মধ্যে নেই?
0: না, এটার মধ্যে আপাতত নেই। এটা এখনো অনেক নতুন নতুন ইয়ে চলছে, হয়তো ভবিষ্যতে করা হবে। প্রিমিয়াম দেওয়ার সময় আরেকটা জিনিস আছে, আমরা PM কিষান পোর্টালের সঙ্গে এটাকে যুক্ত করেছি। PM কিষান যেটা আমরা প্রত্যেক ইয়েতে সিজনে প্রত্যেক
1: 2,000 টাকা
0: করে পাচ্ছি, ওইটার জন্য একটা অ্যাকাউন্ট সবার আছে। আমি যদি মনে করি এই যে 55 টাকার প্রিমিয়ামটা বা 60 টাকা যেটাই আসছে এই প্রিমিয়ামটা যদি আমি মনে করি আমার ওই টাকার থেকে দেবো তাহলে আমি ওই ইয়ের থেকে অটো ডেবিট একটা ফর্ম আছে, অটো ডেবিট সাইনের একটা ফর্ম আছে জনাদেশ, এটার নাম হচ্ছে অটো ডেবিট জনাদেশ, এই ধরনের একটা ফর্ম আছে, এই ফর্মে যদি আমি সাইন করে দিই এটা অটোমেটিক প্রত্যেক মাসে আমার ওই অ্যাকাউন্ট থেকে ডেবিট হতে থাকবে, মানে আমাকে আর প্রিমিয়াম জমা দেওয়ার জন্য চিন্তা করতে হবে না।
1: ঠিক তাই, আবার যখন ওনারা পেনশন যখন পাবেন, পেনশন যখন চালু হবে তখন ওই অ্যাকাউন্টিং টাকা ঢুকবে,
0: অটোমেটিক টাকাটা আসবে, প্রত্যেক মাসে মাসে টাকা আসতে থাকবে। মানে এটার জন্য কাউকে বলতে হবে না যে আমার টাকাটা আসেনি কেন, যেভাবে আমাদের পেনশন ঢুকে যায় এভাবে পেনশন ওনার ঢুকতে থাকবে।
1: আচ্ছা, আর এছাড়া এখানে এই যে এই প্রকল্পের আওতায় আসতে গেলে কোন পঞ্চায়েত লেভেল বা কোন আধিকারিক লেভেল কোন কি বলবো কোন বাছাইকরণের কোন
0: কিছু করতে হবে না? আমরা যেটা আমাকে আমি বলে দিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েব পোর্টাল আছে www.pmkmy.gov.in, এই পোর্টালে গিয়ে আমি নিজের রেজিস্ট্রেশন নিজেই করতে পারি। আমার আধার কার্ড চাইবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে IFSC কোড, যে MICR যেটা কোড হয় এটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। একটাই শর্ত, মোবাইল নাম্বারটা আমার সবসময় আমার থাকতে হবে।
1: আরেকটা ব্যাপার হচ্ছে এখানে, যে কথাটা যেহেতু মোবাইল নাম্বার কথা বলছেন, মোবাইল নাম্বারটা কিন্তু আধার যে আধার কার্ড রয়েছে
0: আধার লিংক আধার লিংক হতে হবে,
1: একদম একদম আধার লিংক সাথে লিংক থাকতে হবে।
0: এটা এখন সবাই সব কৃষক ভাইদেরই মোবাইল থাকে এবং মোবাইলের সঙ্গে আধার লিংক থাকে, আর যদি কেউ কোন কারণে নিজের নামে মোবাইল না থাকে আধার লিংক মোবাইল, সেটা করে নেওয়া কোনো ব্যাপার নয়, সেটা করে নিলে মোবাইলটা থাকতে হবে, কারণ মেসেজও মোবাইলে আসবে, আপনার টাকা যে ঢুকলো সেটাও মোবাইলে আসবে, সব ইনফরমেশন আপনার মোবাইলে আসবে।
1: আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনাদের কৃষি দপ্তর থেকে কিন্তু কৃষক ভাই বোনদের একটা পোর্টালে ওনাদের জায়গা জমির বা কতটুকু জমি আছে রেজিস্ট্রি করার জন্য বা ইয়া করার জন্য, এটা কি জেনে বলেন আপনারা?
0: এগ্রিস্টেক যেটা হচ্ছে এটা রেজিস্ট্রেশন আমাদের অ্যাকচুয়ালি দপ্তর আমাদের কৃষকদের কৃষি জমির পরিমাণ এবং সঙ্গে আমাদের কৃষি কাজের কি চিত্র, কোন সিজনে কোন ফসল ফলাচ্ছি সেটা একদম পুরা বর্গীকরণ, মানে ম্যাপ বানানো হচ্ছে আমরা, যাতে একদম পোর্টালে বসে আমি যদি বলি আজকে বিলুনিয়াতে কি ফসল চাষ হচ্ছে সেটা আমি জানতে চাই, বা কোন সিজনে কি ফসল জানতে চাই এটা আমি জানতে পারবো, এবং কার জমিতে আমি যে বেনিফিশিয়ারি দেব, আমার আমি সুব্রত সরকারের আমার কি এককানি জমি আছে না তিনকানি জমি আছে সেটা এইভাবে রেজিস্ট্রি হচ্ছে, এবং সেটাতে তো আরো মানে ইয়ে হয়ে যাবে, প্রেসাইজ হয়ে যাবে যে আমি আমার 2 হেক্টরের বেশি আছে নাই, সেটা এখন আমার ডিজিটালি সেটা আমার কাছে উপলব্ধ হয়ে যাচ্ছে।
1: আমি বলছি এই কারণে, এই যে পিএম কিষান যে মানধন যোজনা এই প্রকল্পের আওতায় আসতে গেলে আমাদের কৃষক ভাই বোন কি ওই পোর্টালে কি রেজিস্ট্রিকৃত হতে হবে নাকি না হলেও চলবে?
0: না, এখন আপাতত না হলেও চলবে, কারণ এটা 2019 থেকে শুরু হয়েছে, 2019 থেকে সেটাতে কোন বাইন্ডিংস রাখা হয়নি, এবং বিভিন্ন স্টেট এটাতে খুব এগিয়ে গেছে, আমি ত্রিপুরার ক্ষেত্রেও অনেকেই করিয়েছেন, তবে আরো আমরা আশা রাখছি অনেক তাড়াতাড়ি খুব উৎসাহের সঙ্গে মানুষরা আসবেন এবং এটাতে যুক্ত হবেন, যেটা একটা সামাজিক সুরক্ষার বিষয়। আমি যখন কাজ করতে পারবো না, যখন আমি ইয়ে করতে পারবো না, তখন মাসে মাসে 3,000 টাকা পাবো বেতনের মতো পেনশন স্কিম, সেটা সবাই চাইবে এবং এভাবে চাওয়াই বাঞ্ছনীয়।
1: এখানে তাহলে কিন্তু আমাদের কৃষক ভাই বোনদের কিন্তু কি বলবো, একটার সাথে সুবিধার সাথে আরেকটা সুবিধা জুড়ে যাচ্ছে। যেমন প্রথম সুবিধা হচ্ছে যে কথাটা বলছেন, এখন যারা যেসব কৃষক ভাই বোন যে কিষাণ সম্মান নিধি যোজনা যেটা আমরা একটু আগে আলোচনা এনেছিলাম যে 3,000 টাকা করে পাচ্ছেন, এবং পরবর্তী সময়ে আমাদের কৃষক ভাই বোন যখন এই যে পিএম কিষাণ মানধন যোজনার প্রকল্পে যখন আসবেন সঙ্গে পাবেন 3,000 টাকা, তাহলে কিন্তু উনি মোটামুটি
0: স্বাবলম্বী জীবন যাপন করতে পারবে।
1: কৃষিক্ষেত্রে আমরা অনেক কৃষক ভাই বোনের সাথে যখন সাক্ষাৎকার নিতে যাই, ওনারা কিন্তু বলছেন যে ওনারা যে 3,000 টাকা পাচ্ছেন অনেক সুবিধা পাচ্ছেন, কিন্তু বিশেষ করে সার ওষুধ এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো সাহায্য পাচ্ছেন। এছাড়া যেহেতু পিএম কিষাণ মানধন যোজনা যারা করবেন,
0: টোটালি পেনশন, একদম আমি পেনশন হোল্ডার হয়ে গেলাম, আমি আমার ফ্যামিলি, আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলিও চিন্তা করতে হবে না, 1500 টাকা করে উনি পাবেন, যদি আমার মৃত্যু হয় উনি 1500 টাকা করে পাবেন, যেটা একজন কৃষক আর ওনার পত্নীকে দিয়ে যেতে পারেন না। এই যোজনার মাধ্যমে সুদূর প্রসারী চিন্তা গভর্নমেন্টের, যে আমি আমার পত্নীকেও কিছু একটা জিনিস দিয়ে গেলাম, যে মাসে মাসে 1500 টাকা পাওয়া এটা চারটিখানি কথা না, এবং সে সামাজিক সুরক্ষার জন্য ধন্য হয়ে কোথাও ঘুরতে হবে না।
1: আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন কোন কৃষক ভাই বোন চালু করেছেন কিন্তু মাস পথে ধরুন 2-1টা দিতে পারেননি, কিন্তু পরবর্তী মাসে উনাকে এটা কি বলবো, যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফাইন দেওয়া হয়, এই ধরনের কি কোনো
0: এটা এটা যদি কোনো কারণে কোন ল্যাপস হয়ে যায় রিমাইন্ডার আসবে, কিন্তু কৃষকদের জন্য এটা আরো একটা বেনিফিশিয়াল জিনিস আছে যেটা আপনি তুলেছেন, ভালো হয়েছে, কোনো ফাইন দিতে হবে না, আপনি শুধু পরবর্তী মাসে ওই টাকাটাই আবার দিয়ে দেবে,
1: খুব সুন্দর,
0: এবং কোনো ফাইন টাইন লাগবে না, শুধু এই মাসে কোনো কারণে মিস হলো পরের মাসে ওটা দিয়ে দেবেন। এবং এই জন্য অটো ডেবিটটা সুইচ চালু করেছে, অটো ডেবিট হলে আপনার মনে না থাকলেও চলবে, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে এটা চলে যাবে, আর টাকাটা একদম কম। আপনি যদি মনে শুধু মনে এটা রাখেন আমি 60 বছর পরে আমি শান্তিতে জীবন যাপন করতে চাই, তাহলে এই মাসে আমি 55 টাকা দিয়ে দিই, কি আছে, 55 টাকা আমি টিফিন নেওয়ার থেকে দিনে এর থেকে বেশি করতে হয়, তো 55 টাকা 60 টাকা 65 টাকা খুব কম প্রিমিয়াম। আর যত টাকা আপনি দিচ্ছেন মনে রাখবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার অ্যাকাউন্টে তত টাকা দিচ্ছে। আমি যেটা বললাম যে আমি মাস পথে যদি উইড্র করি, আমি যে টাকাটা আমি জমালাম আর যে টাকাটা পেনশন ফান্ড দিল, দুটোটা মিলে যা হবে, অথবা যে টাকাটা আমি জমালাম আর সেটার সঙ্গে সুদ যেটা পেলাম, এই দুইটা অঙ্কের মধ্যে যে অঙ্কটা বেশি সেটা আমি নেব।
1: আচ্ছা,
0: তো এটা যদি ওইটা হয় পেনশন ফান্ডের টাকাটা আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন।
1: এখানে বেশি যে কথাটা বলছেন এটা হয়তো অনেক কৃষক ভাই বোনের মনে মনে হয়, বেশি কথাটা যদি আমি একটু ক্লিয়ার করে বলুন,
0: বেশি
1: বলতে এখানে বেশি কি করে হবে, আমার মনে হচ্ছে ধরুন আমি
0: 55 টাকা
1: তাহলে আমি 55 দিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 55 টাকা
0: 110 টাকা দিল,
1: ঠিক আছে
0: 110 টাকা হলো।
1: আচ্ছা, তাহলে এবার এর সঙ্গে যুক্ত হলো ইন্টারেস্ট,
0: ইন্টারেস্ট।
1: আচ্ছা,
0: তাহলে এবার ইন্টারেস্টটা কত বছর চললো?
1: আচ্ছা,
0: এবার এটা আর ইন্টারেস্ট মিলি, ইন্টারেস্টের যে টাকাটা খুব একটা বেশি হয় না, কিন্তু পেনশন ফান্ড আমি যত টাকা দিলাম ঠিক তত টাকা পেলাম।
1: আচ্ছা,
0: আমি 55 টাকা দিলাম 110 টাকা হলো, কিন্তু এই 55 টাকা সুদ 110 টাকা হবে না।
1: আচ্ছা, না
0: তাহলে ওই ওই অংশটাই আমি পাবো।
1: আচ্ছা,
0: মানে পেনশন ফান্ডটা সহ যেটা মানে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে এটাকে পেনশন ফান্ড বলা হচ্ছে, সেটা সহ অ্যামাউন্টটা আমি পাবো।
1: আচ্ছা,
0: তাহলে মূল কথা ওই অঙ্কটাই আমি পাবো, কিন্তু সেটা বলা হয় না যে ডাইরেক্ট ওইটাই পাবেন, আপনি ইন্টারেস্ট সহ এটা পেতে পারেন অথবা এটা পেতে, যেটা আপনি অপশন দেবেন সেটাই পাবেন।
1: আচ্ছা, অ্যাকচুয়ালি আচ্ছা এই যে ক্লেমগুলো যখন যে মাস পথে যে ক্লেমগুলো করবেন কোথায় করবেন ক্লেমগুলো?
0: এই যে ওয়েব পোর্টালে গিয়ে আপনার ক্লেমের অপশনও আছে।
1: আচ্ছা,
0: এখন আপনার যদি আমি মোবাইল চালাতে জানি না, ইয়ে করতে পারে জানি না, কমন সার্ভিস সেন্টার আছে আমাদের, সিএসসি যেটাকে আমি বলি, আমরা বিভিন্ন কাজের জন্য যাচ্ছি, প্রতিনিয়ত যাচ্ছি, এই কমন সার্ভিস সেন্টারে গেলে আমি আমাকে সবকিছু কাজ হয়ে যাবে এবং ওরা করেও দেবে, এবং ওরাই রেজিস্ট্রেশনের জন্য ওদের অলরেডি ম্যান্ডেট দেওয়া আছে এবং ওরা গেলেই রেজিস্ট্রেশন করে নেয়, করে করিয়ে দেয়। এখন লোকালি সিএসসি সেন্টারগুলো হয়তো কিছু একটা ফিস চায়, আমাকে 10 টাকা 20 টাকা 25 টাকা ফিস দিন, এটা ওয়ান টাইম, এটা চাইবে, ও কাজ করছে হয়তো চাইতে পারে, কিন্তু ওটাও চাওয়ার কথা নয়, ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে ওরা যে রেজিস্ট্রেশন করাচ্ছে তার জন্য ওরা পাচ্ছে, কমিশন পাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো সেটা লোকালি ব্যাপার, সেটা আমার বলা উচিত না, কিন্তু হয়তো এরকম একটা ঘটনা মাঝে মধ্যে হলেও সেটা আপনি তো একটা স্কিমে ঢুকছেন, সেই জন্য একজনের হেল্প নিচ্ছেন।
1: ঠিক তাই, ঠিক তাই। তো সুব্রত বাবু, সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের পিএম কিষাণ মানধন যোজনা এই যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য এবং কৃষক ভাই বোনদের কিভাবে এর আওতে আসবেন বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ ভেরি মাচ।
2: কিষাণবাণী অনুষ্ঠানে এবারে শুনবেন, সাক্ষাৎদান করবেন উত্তর সোনাইশুরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুলাল মজুমদার এবং শিপ্রা সরকার। বন্ধুরা, প্রথমে শুনবেন উত্তর সোনাইশুরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দুলাল মজুমদারের সাক্ষাৎকার।
3: মাটির কাছে মানুষের মাঝে এই পর্বে কিষাণবাণী অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আজ উপস্থিত হয়েছি ঋষিমুখ ব্লক এর অন্তর্গত উত্তর সোনাইশুরি গ্রাম পঞ্চায়েতে। আমরা এই পঞ্চায়েতে এসে দেখতে পাচ্ছি অনেক কৃষক ভাই বোন খুব সুন্দরভাবে চাষবাস করছেন, বিভিন্ন চাষবাসের কাজে যুক্ত রয়েছেন। কথা বলবো একজন প্রগতিশীল কৃষক বন্ধুর সাথে। আপনার নাম?
4: দুলাল মজুমদার।
3: এই যে আপনি চাষবাস করছেন, কতদিন ধরে চাষবাস করছেন?
4: জন্মসূত্রে
3: জন্ম থেকে চাষবাস করছেন। আচ্ছা, এখন জমিতে কি কি আছে?
4: এখন জমিতে কিছু হসকেতি আছে, কুমড়া আছে, তারপরে যাই
3: আলুর আগে বা মিষ্টি কুমড়োর আগে কি চাষ করেছিলেন?
4: ধানের চাষ।
3: ধান চাষ

0: করছেন। আচ্ছা, এই যে ধান চাষ করেন, হ্যাঁ, আপনারা বিভিন্ন ধরনের চাষবাস করেন, এই যে হসকেতি করেন, এই যে বিভিন্ন ধরনের চাষবাস করতে গেলে আপনাদের অর্থের প্রয়োজন হয়, ঠিক আছে,
1: হ্যাঁ
0: আপনারা সে অর্থের যোগান আপনারা কিভাবে পেয়ে থাকেন বা অর্থের যোগান কোত্থেকে পান?
1: প্রত্যেক দোকান ভাই সরকারে কিছু আমাদের বছর 6,000 টাকা করে দিই।
0: আচ্ছা
1: এটা আমরা যথেষ্ট খুঁটি হয়।
0: আচ্ছা, খুব ভালো যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এই
1: এটা
0: যোজনা
1: মধ্যে মধ্যে আমরা শুনি।
0: আচ্ছা,
1: এটা যাই মধ্যে মধ্যে আমরা
0: হ্যাঁ হ্যাঁ
1: শুনি।
0: আচ্ছা আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনার আপনি এই টাকা পান?
1: হ্যাঁ ভাই।
0: আচ্ছা আচ্ছা, কত বছর ধরে পাচ্ছেন?
1: পাচ্ছি সরকার তো প্রায় 700 বছরের জন্য ইতিহাসে।
0: আচ্ছা
1: বছরে
0: আচ্ছা, শুরু থেকে পাচ্ছেন?
1: শুরু থেকে।
0: আচ্ছা, এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনার অন্তর্গত হওয়ার জন্য আপনি প্রথম কোথায় শুনেছেন, কিভাবে যোগাযোগ করেছেন?
1: যোগাযোগ করেছি টিভির সামনে, আমাদের
0: মোবাইলের
1: মোবাইল
0: বা রেডিও
1: রেডিও এটার সামনে আমরা যাই।
0: হ্যাঁ
1: অনুষ্ঠান হলে লোকেরা কয় এখানে যাইলে শুনি।
0: আচ্ছা, তা আপনি বিশেষ করে আপনি মোবাইল বা টিভির মাধ্যমে আপনি সেই যোজনার কথা শুনেছেন? শোনার পর কোথায় যোগাযোগ করেছেন?
1: কৃষি দপ্তর যাই, আর দ্বিতীয়ত পঞ্চায়েতের সঙ্গে, বিডব্লিউ এর সঙ্গে আমরা যোগাযোগ থাকি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে পঞ্চায়েত অথবা বিএলডব্লিউ, বিশেষ করে যে আপনার তো 5 বছর আগে নিয়েছেন, আপনি বিশেষ করে হয়তো পঞ্চায়েত বা বিএলডব্লিউ ওনাদের সাথে যোগাযোগ করেছেন, যোগাযোগ করে আপনি সেই এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আপনি এসেছেন। আচ্ছা, এই যে এই যোজনা যে আপনি যে বছরে 6,000 টাকা করে পান, এতে আপনার কেমন লাগে?
1: আমার তো খুব খুশি লাগে, খুব ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা, এই টাকাটা কিভাবে কাজে লাগান?
1: কিভাবে আবার চাষবাসের ভিতরে লাগাই,
0: চাষবাসের কাজে
1: লাগাই।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা তো যা উন্নত, এটা দিয়ে কোন রকম চলন আর কি, এটা আমাদের কোন আর এই 6,000 টাকা কিন্তু অনেক খুঁটি করে,
0: অনেক খুঁটি হয়, বা খুব ভালো। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি কিষাণ বাহিনী অনুষ্ঠান শুনেন?
1: হ্যাঁ শুনি।
0: কেমন লাগে অনুষ্ঠান?
1: অনুষ্ঠান খুব ভালো লাগে।
0: ভালো লাগে কেন?
1: ভালো লাগে কেন, যাই যত কৃষকের দিয়ে যে উন্নত যে বীজ গুণার
0: নেই,
1: খুব যথেষ্ট উন্নত মানের বীজ করে বিএলডব্লিউ হাতের মাধ্যমে, এটাই ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা,
1: আগে যেসব বীজ করতো এইসব বীজ কিছু ডিস্টার্ব আছে।
0: আচ্ছা আচ্ছা, আর এছাড়া যে কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান এবং যারা কৃষি আধিকারিক যে বিভিন্ন আলোচনা করেন, আলোচনাগুলো আপনাদের কেমন কাজে লাগে?
1: আমাদের খুব ভালো লাগে।
0: কাজে লাগে তো সেগুলো?
1: কাজে লাগে,
0: কাজে লাগে। আচ্ছা, এখন সামনে এই যে এখন বলছেন মিষ্টি কুমড়া আছে আর বলছেন অল্প আলু আছে, ঠিক আছে, এই যে আলুর ফলন, আলু চাষটা কখন শুরু করেছেন?
1: আলুর চাষটা আগস্ট মাসের
0: প্রথম থেকে শুরু হয়েছে। আলু চাষটা শুরুটা কিভাবে করেছেন যদি একটু বলেন?
1: ট্রাক্টর দিয়ে সবাই বীজটা কিনা লাগে আর কি, নিজেও রাখি যে এখন এরকম বল নাই যে রাখতে পারি না, বা হেমন বেশি চাষও করতে পারি না।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এছাড়া আপনারা আলু চাষ করার আগে মাটি শোধন করেন, জমির মাটি?
1: মাটি শোধন করে, মাটি লই যায় সরকার, তারপরে যাই শোধন করে।
0: আচ্ছা আচ্ছা, মাটিতে চুন প্রয়োগ করেন?
1: চুন
0: মাটি শোধন করার জন্য,
1: শোধন করার জন্য।
0: আচ্ছা আচ্ছা, এছাড়া আপনি যে গত বছর বলছেন আলুর মধ্যে যে জ্বলে যাওয়া বা আলু গাছটা মরে যাচ্ছে, তার জন্য প্রতিকার ব্যবস্থা কিভাবে করেন?
1: প্রতিকার ব্যবস্থা, মরে গেলে তো রোগে ধরে গেলে এটার কোনোদিন আর সমস্যার সমাধান খুব কষ্ট হয়।
0: আচ্ছা, আর যেগুলো থাকে সেগুলো রক্ষা করার জন্য কি করেন?
1: রক্ষা করার জন্য ওষুধ যা ফাই করি।
0: আচ্ছা আচ্ছা,
1: ওষুধ যা কিনি যা ধরে আর কি।
0: আচ্ছা
1: আচ্ছা, তো আর নাই।
0: আচ্ছা, এই আপনার রোগ প্রকাশ যখন সমস্যা হয় তখন কোথায় যোগাযোগ করেন? সরাসরি ওষুধ দোকানে যান?
1: বিএলডব্লিউ সাথে যোগাযোগ করি, আর ওষুধের তো অন্ত আনি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে রোগ প্রকাশ সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনার বিএলডব্লিউর সাথে যোগাযোগ করেন? আচ্ছা, ওনাদের সাথে যে যোগাযোগ করেন, ওনারা যে ওষুধের প্রেসক্রাইব করে সেই ওষুধগুলো দিলে আপনার কাজ হয়নি?
1: কাজ হয়।
0: কাজ হয়, বা খুব ভালো। আচ্ছা, তো আপনার তো বয়স যথেষ্ট বয়স হয়েছে, সামনে কি আর চাষবাস আরো চালিয়ে যাবেন না বন্ধ করে দেবেন?
1: যতদিন রোদ বল আছে ততদিন চালা যাইতে হইব।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনাকে চাষবাস ভালো লাগে না? ভালো লাগে না,
1: না চাষ না করলে তো আমরা চলবে আর কোনো রাস্তা নেই।
0: একদম, আপনার চাষ না করলে আমরা কোত্থেকে খাবো? ঠিক আছে, তো আমি আশা করব আপনি চাষবাস করুন, চাষবাস করে আরো এগিয়ে যান, এবং আপনি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনা আপনি যে আপনার কাগজপত্র যে কিছুদিন পর পর যে আপডেট করতে হয়, আধার আপডেট, হ্যাঁ, সবগুলো সময় মতো আপডেট করে নেবেন, তাহলে আপনি সেই যোজনার সুফল আপনি যতদিন বেঁচে থাকবেন আশা করি ততদিন হয়তো পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, যারা এখনো এই যে পিএম কিষাণ সম্মান নিধির যোজনা আসেনি তাদের

0: কি বলবেন?
1: তাদের উচিতে বলবো, প্রায় মানুষের তো ভাইতে আছে, কোন বাদ এরকম দেয় না। তবে কিছু কিছু লোকের যদি হাইও কয় হাই না, তাহলে তো এটা আর কিছু করার
0: নেই। আর যারা পায়নি তাদেরকে কি বলবেন? ঠিক আছে, আপনার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনার সাথে কথা খুব ভালো লাগবে।
2: শুনলেন পিএম কিষান যোজনার যে সাফল্যভোগী দুলাল মজুমদারের সঙ্গে একটি সাক্ষাৎকার। এর সঙ্গে শেষ হল খেতে খামারে অনুষ্ঠান। আকাশবাণী মিলনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, এর আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী।

বিজ্ঞাপন বিরতির পর শুনবেন অনুষ্ঠান সূচি, 7:05 শুনবেন সারগম, অনুষ্ঠান শুনবেন হংসধ্বনির আগে বাঁশুরি বাজিয়ে শোনাবেন হরিপ্রসাদ চৌরাশিয়া, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:35। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, ফোন করবেন 8731875545 এই নম্বরে। 5 মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন রাত 9টায়। 9:30 শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন পার্থ ঘোষ এবং ঘড়ি ঘোষ। হারানো দিনের গান শুনবেন রাত 10টায়। আজ শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে কিছু গান। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সারাগাম শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন হংসধ্বনির আগে বাঁশরি, বাজে শুনবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া।

এতক্ষণ শুনলেন বংশীবাদন শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, রাগ হংসধ্বনি। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: পরে আগরতলা কেন্দ্রের ককপুরক এবং স্থানীয় বাংলার সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2,400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
2: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা আপনি পহলি নোকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। 2,000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যায়। ইয়ে রাশি কেবল আর্থিক সহায়তা নহিং হ্যায়, ইয়ে উনকে পরিশ্রম কা সম্মান হ্যায়।
1: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড

0: রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকেল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরের রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লার বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটেলিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে

বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখন কার মতো এ পর্যন্ত, এর পরে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, ককটমা পড়িও অমৃতা দেববর্মা। তিনি ককটমা বুবাক রকমখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া বারত বিনে বসং নাহার মং নই সাই ব্রিজি সিনি বিশিনি সেকাং সিকেল সেল বিমার সকমারানো মন্ত্রীপক্ষরক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ পুলে সেবক মানে খরক শ্রী রাশাই শিকলা রং ব্যাংক অ্যাকাউন্ট আলাদাকে খা বসারে নৈশুবাসনী রং ইয়াফারকা মন্ত্রীকর প্রফেসর ডক্টর মানিক শাহা সাকা নুই সাই নৈশিদক নৈচিসী রং বিশিনি সিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখাম নক চেংজাগানো উত্তর সালকা আর রেলওয়ানের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দক্ষিণ আগরতলানের সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন খাইজাগানো রাষ্ট্রবখরক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া বারত বিনি বসং নাহার মং নই সাই ব্রিজি সিনি বিশিনি সেকাং সিকেল সেল বেমার সকমরানো ব অথৈনি বেমার তুই আলাই দেখে জনজাতি দফানি বিশিং হজব বাঘ নিন বাকি থাংসাকে সাইতংনানি কবখা রাষ্ট্রবখরক তিনি মধ্যপ্রদেশ ওমকরেশ্বর হায়ং সিকলা সিকেল সেল সালন তুই কক নারগে ব ম কক শাখা পান্ডাও রাষ্ট্রবখরক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমনা মিশন নই সাই ব্রিজি সিনি বাইসনামজাক কাইসা আলাদা ফুনুমুং নাইকলখা অ ফুনুমুং সিকেল সেল বেমারনি কাসুনাতে বেমার নাইমুং তুই জুদা জুদা লুয়াজিমুং নাহারজাখা মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ পুইলা সেবুক মানাই খরকসি রাশাই শিকলা শিকলি রংনি ব্যাংক অ্যাকাউন্টে তিনি দাদক সিদাকে আলাইদাকে খা বাসারিনাই শুভাচনে রাং গ্যাফারকা পান্ডাও মন্ত্রীবাখরক শাখা অ তাং বুতাংনি বিশিংটি অ ক্ষেপণ হাকতর কায় সিনিচি রাশাই কতাল সামং তাঙ্গর সুনামজাখা অম রাংনি শুভাচয়া অবচিনি শিকলা রংনি সামং তাংমানে বরম তাই বরমনি কুচুক থিনাংনি শাখা হাকতনু পুইটু ফুনুকমু বতাইব শাখা অ তাং বুতাং শিকলা হদাতে জুদা জুদা সুনাম খরংনি বিশিং করাক জাইজর অঙ্গে সামুং তাঙানো মন্ত্রীবখরক ফান্ডেউই সাকা থাংনাই বিশি চিনিও হাকতনে তাং বেক্রেপনি সিমি চেঙ্গে স্টার্ট আপ মেক ইন ইন্ডিয়া তে ডিজিটাল ইকোনমি হাইজুদ জুদা থাইয় সামুং তাংখনে সেভ খ্লাই রেজাখা
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর पहली नौकरी पाने वाले युवा के सपनों को शक्ति देने वाली योजना है। यह युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: আবনতে আগরতলা টাউন হল সংসদক পান্ড জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা মন্ত্রীপক্ষরক বিকশিত ভারত রোজগার যোজনা শিকলা রং সামং তাঙ্কর সামনার লগেলগে কতাল খাবাসারি মুংতাই পৈতক খ্লাইতিনে চুবাওয়ানো পান্ডাও ককনারকার সাংসদ রাজীব ভট্টাচার্য ইপিএফ রিজিওনাল কমিশনার লিও জোসেফ মারান্ডি মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদী শাখা হামসাজক ভারত সংসাইতি সানাওয়া শিকলা দফানো কবাংমা সেবরে ওইচুকজা খ্লাইনানো হাপাংনি নাহার মংবুবাক শিকলা হামক্রাই মন্ত্রী মনসুখ মন্দবিয়ানি কক খাল শেয়ার খ্লাই মন্ত্রীবাখরক শাখা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কতর বেরম সামুং মানথগ্রিমুং সেব সামনানতে শিকলা দফানো বসং খানাও মানজাকনা খা বাসারিওয়ানো কক খালো মনসুখ মন্দবিয়া খুরসাকা নৈসাই সিতাম বিশিনি সিলাই ভারত তাবক হায়ুনি দজাক রাং থংকরাকতাই স্টার্ট আপ ডিজিটাল পাবলিক টাং বেক্রেপনি সেবক খুরসাজাক থাই হামক্রাই কেন্দ্র হাপাংনি বেখাক্রি সাজাকা মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদীনি তুই দুলমুংবাই থাংনাই বিশি চিনিয় সালসি সালকা আমসায় খুরসজাক থক হামক্রাই ইংখা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস রায়দান বুসকাঙ্গ তনিউই ভারত খুরসজাক থক সাইমুং নুকজাখা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি বিশিং খক ব্রিজি সিনি সাই নৈরা সিনিচি রোজাক রং সবাই কিলোমিটার ব্রিজি দক সাই নৈরা চুকুসিনি কবাং কামি লাহার সুনাম তিসাজাখা আবনো কারিব কাইসার কতার গ্রিনফিল্ড বীরখুম খোলা ফ্লাইওভার তাং বতাং চুকুসি রুট চলটাই কিলোমিটার ব্রিজ সাই ছাড়া সিনিচিনি কবাং রেল লামাও সং ফেরং সেব মানজমুং সামু পাইরি জাখা সালসি সালকা আমসাই হামক্রাই খ্লাইনাও পি এম দিবাইন টাং বতাং বিশিং খক ডক সাই ডগরা রোজাক সুক সংজাখা হাফাংনি খাকামং অচেতনি সেব বাই সালসি সালকা আমসাইনি কাইসার হাস্তে অষ্টলক্ষ তাও হামক্রাইনি কতাল লাম্পিয়ক জাগাই তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকটমা খনাই তঙ্গায়ও আকাশবাণী ককটমানে আপডেট মানানি বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই জানি নাঙানো মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহসাকা নই সাই নই চেদক নই চেসিনি রং বিশি নিসিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখামনক কায়দক সে আসক্তে তুই স্যাং জাগানা ভারত হাপাংনে আয়ুর্বেদিক ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন কায়দক সে আসক থাই তুই অ কলেজ স্যাংনানি বাকে হাস্টে হাপাংনে কইমুঙ্গ গসিমুং লিখা হদালামনি বিশংথি মন্ত্রক শাখা আবনি বাকে কুচুক ওয়ানসুমং গনাং স্রংনাই রংনি বাকে কতাল সেপ সুনাম জাগানা তাই হাস্টেনি লোকরংনি বাকে শাখাম সেপসাবো হামক্রাই ইংানো ভারতনি ফরজা হুকুমতে মুকুমনা হায়ুনি দামসাওয়াতি সানা বাগে থাকাই বিশ্বপুরে গবাংমা নাংকুক মাইয়াপ্রি নাহরকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বাই তৈদুলজাক এন ডি এ হাফাং কাহামকুক সেলাইমং নুকজাখা মুকুমনি থাইতে টংঠানি নিকুমনি তাং বেখ্রব কক ঠুমকাইসা
2: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী হাকত নিতে কুনি আমচাইনি হাইন সাজি সালকা আমচাইনি হামক্রাই নব আলাইদা ফান বক্সিনী সামু তাঙ্গি তঙ্গু তৈ অ ওয়ানসক মূ বক্রগতনি সালচি সালকা আমচাইনি অ কাইচার হাস্তেন অষ্টালক্ষী মূ রেখা থাই বিশি চিনি অ মানজুমুং তাংবেখ্রেব রং তৈ তাং সামু মানথগ্রমা বংরমা ও কবংমা চেতন নাহারমানি সেবাই সালচি সালকা আমচাইনি হামক্রাইন তৈ ব ক্রাক খাইজাখা বুসকাঙ্গি থাকমানি অ লামচেং জাখা পি এম ডিভাইন তাংব তাংনি সেবাই আবনি বিশিংতৈন সালচি সালকা আমচাইনি আলাইদাকাই হামক্রাই রেকজাক তাংবতাং তাং সামুং বাংরমুং শিকলা হদান সামুক্রং খাইমানী বাংরমুং তৈ হদানী তাং বেকরে ফানক্রাক খাইনও নাংমানী ইয়াপ্রি নাহারজাখা অষ্টালক্ষী সেপন ফানসলায়ী হামক্রাই সবই রেজাগৈ তঙ্গ বেবাক আমচাই গতাল ভারত ফানক্রাক ভারত সালচি সালকা আমচাই হামক্রাই ইংমা এন ডি এ হাপাংনি বিশি চিনৈনি চাইতক মুংনি ফুনুকমারী কক্তমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: উত্তর শাখা আর রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব শাখা দাক্তিন আগরতলা নিসিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগানো ভারত রেলওয়ে কতালক ও কোস্ট হাংলাইসু খাইনা রংনি কেবং মঙ্গি সেবরিনা তাই বড় কবং রগানি ফান তঙু তিনি আগরতলা রেল স্টেশন ককটমা থুমনা রংনি থুম মকক শাখা ব শাখা অমৃত ভারত তাংব তাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে সামতি সাজাখা নই সাই নই চেসিনি বিশিনি মার্চ তালনি বিশিঙ্গন অসামু পাইরে জাগানো কতাল স্টেশন কতাল জরানি যত সেপসাপ তঙানো হায়ুং বিরেমনা স্টেশন থাংলাইসু খাইনা রংনি বাকে তঙ সেব তঙানো রেল স্টেশন প্লেটফর্ম মারিব বাংরি জাগানো পান্ডাব জি এম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে লামডিং বেদিং ডি আর এম সমীর লোহানিব মানজাখা আগরতলা সিপিআইএম হাস্টে কমিটিনি সালিনী কগলাম পান্ডা তিনি পাইখা সালিনী পান্ডা পাইথাক আগরতলানী দশরথ ভবন কক্টমা থুমনা রংনি পান্ডাব সিপিআইএম যত ভারত তাঙ্করা এম এ বেবি হাকতনি ফাতার হা রাজন তৈ সেজাউ শাখা হাপাং রাংরি গনাং রংনি বাকে সিমি সামং তাঙি তঙ্গ হাকতর থগৈয়াক সি লুকু ফানকরা খাইনা বাকে সিপিআইএম সামং খাইন পান্ডাব হাস্টে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী শাখা সালিনী পান্ডাব এডিসি আমচৈ সিপিআইএম নে মতানে ফান তৈ শুক্রবী সালে জাকা আবনকারী সিপিআইএম আগ সালচিও শ্রমক কেরং কেবেংজাক সবা খায়ন পান্ডব মানজাখা সিপিআইএম পলিট ব্যুরো আদম মোহাম্মদ সেলিম হাস্টে বামফ্রন্ট কবক নাই মানিক দে আকর্ষণ উনগুটি হাঙ্কর তিন সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 চ্যাংজাখা আবতঙ্গানো বিস্কাং জুলাই থামচিসা জরা শাখাম বেদিং যোগালি মাই কৈলাসর সাকিট হাউস ও তাংবতাং চ্যাং রেখা উনগুটি জেলা পরিষদ নি সভাধিপতি অমলেন্দ্র দাস নই সাই নিষিদ্ধ ফুটবল হায়ং কাপ নি পাইথক থুমঙ্গ মেক্সিকো সাহা বুকজা গোল বাই দক্ষিণ কোরিয়ান মেচেন খা ভারত নিয়ে জরা তিন হর্নি দামচিনি তামি সতী থামচি গ্রুপ দিয়ে নিকোপ্লাই দল নেই বদল মার্কিন যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া থুমুঙ্গানো খোসা তাই কলাইয় পুলিয়া থুমুঙ্গ প্যারাগুয়ানো ব্রিসা গোল বাই মেসেন মানি যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নই বুকসা গোল বাই তুরস্কনো মেসেন মানি আবনে ওলো খানা আইসুগো দাম থাম স্কটল্যান্ড থানো মরক্কোনা কেবং তাই খানা ফুনি দাম দগো ব্রাজিল বাই বাতায় না হাইটি বুসকাং দামনি সিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্গকে কবাংখে ওয়াতি ওয়াই ওয়ান হিনি হজাক মুং রেখা নবর্তি বেনাই খনা সালনি তোমারি সাকাও থামচিতম ডিগ্রি সেলসিয়াস তে খামো নিশেব ডিগ্রি সেলসিয়াস নে গানা গিনো তোমি মানো তিনি সালনি তোমারি তোমারি সাকাও থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তে খামো নিশেব ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাঞ্জানি সঙ্গে কক্টমা বুবাগ্রক তাওয়েশে সাফিরো রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু খাকলাইকে ভারত বিনি বসং নাহারমং নই সে ব্রেজিসিনি বিছিনি সেকাং সিকল সেল বেমার সকমরানো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশঙ্গ পুইলে সেবক মানে খরচি রাশে শিকলা রঙী ব্যাংক অ্যাকাউন্ট আলাদা খাবাস রেনে সুবাসনে রাং ইয়াফারকা মন্ত্রীপক্ষ প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা নই সাই নিশিদক নিশিনি রং বিশিনি সীমা উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তে শাখামনক চেং জাগানো উত্তর সালকা আর রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা ডাক্তিন আগরতলা নিসিমা করিমগঞ্জ সং ফেরং মেমো ট্রেন চল খাই জাগানো কক্টমা তিনি বাকে অরণ্য পাখিয়া উল্লি কক্রমা আওয়াই এঙ্গানা খনা ফুং দামসিনী সচিব রিচিবাওয়া

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেশে প্রায় 70 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের যুবকদের পরিশ্রমের সম্মান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দেশের বিশ্বাসের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই প্রকল্প যুব সমাজ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এক মজবুত সেতু হিসেবে কাজ করছে। যে সমস্ত প্রতিষ্ঠান নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, সরকার তাদেরও উৎসাহ প্রদান করছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলি নৌকরি পানে ওয়ালি যুবাকে সপনো কো শক্তি দেনে ওয়ালি যোজনা হ্যায়। ये युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: এ উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা যুবাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথমবার চাকরি পাওয়া 10 জন এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ইপিএফ আঞ্চলিক কমিশনার লিও জোসেফ মারান্ডি। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সিপাহীজলা জেলার বিশালগড়ের কৃষ্ণকিশোর নগরে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ে একদিনের কৃষক কর্মশালার উদ্বোধন করেন। মধুমালা এসবি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব। কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমাতে প্রাকৃতিক ও জৈব চাষের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা সমাহর্তা ডক্টর বিশাল কুমার আজ জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আরডি ব্লক স্থিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির, স্বাস্থ্য উপকেন্দ্র সহ একাধিক স্থানের পর্যবেক্ষণ করেন। জেলাশাসক বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবার গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন 60টি আসন নিয়ে এই কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের আবেদন অনুমোদন করেছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যের জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবাও উন্নত হবে। ঊনকোটি জেলায় আজ থেকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এনডিপিএস মামলার অধীনে পুলিশের সাব ইন্সপেক্টরদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদার পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আজ দক্ষিণ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এনডিপিএস মামলার কার্যকর তদন্তের জন্য অনুসরণীয় সর্বোত্তম পদ্ধতি ও আধুনিক তদন্ত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। আজ আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে ভারতের রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। নতুন স্টেশনে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বিশ্বমানের এই স্টেশনে যাত্রী সাধারণের থাকার জন্য সুব্যবস্থাও থাকবে। রেল স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো হবে। অমৃত ভারত যোজনা উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। জিএম শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং বিভাগের ডিআরএম সমীর লোহানিও উপস্থিত ছিলেন। আগরতলায় সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে আগরতলা দশরথদেব ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের বিদেশ নীতি সমালোচনা করে বলেন, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। গোটা দেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিপিআইএম কাজ করবে। শ্রী বেবি আরও বলেন, দুদিনের সম্মেলনে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দুদিনের বৈঠকে এডিসি এলাকায় সিপিআইএমের সাংগঠনিক শক্তি বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। শ্রী চৌধুরী বলেন, গ্রাম ত্রিপুরায় অর্থনৈতিক সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সিপিআইএম জেলা শাসকদের কাছে ডেপুটেশন প্রদান করবে। তাছাড়া সিপিআইএম 10ই আগস্ট শ্রম কোডের প্রতিবাদে আইনমান্য আন্দোলন করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় 5টি স্কুল ও 2টি সংস্থা থেকে শিশু নাট্য দল অংশ নেয়। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিগত 12 বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইতিবাচক পরিবর্তন এসেছে ঐতিহ্যপূর্ণ স্থান এবং ধর্মীয় ঠিকানার পরিকাঠামোতে। একটি প্রতিবেদন।
2: দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত পরিবর্তন সম্ভব হয়েছে। ধর্মীয় স্থানগুলিতে গড়ে উঠেছে আধুনিক বিভিন্ন সুবিধার পরিকাঠামো। হৃদয় প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহাসিক শহরগুলোর সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে প্রসাদ প্রকল্পে উন্নত হয়েছে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করে মহাকাল মন্দির, অযোধ্যা, দ্বারকা, রাজ্যের ত্রিপুরা সুন্দরী মন্দির এবং দেশের বহু ঐতিহ্যবাহী স্থানে হয়েছে ব্যাপক উন্নয়ন। এর ফলে শক্তিশালী হয়েছে পর্যটন ব্যবস্থা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ এবং সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। ঐতিহ্যের সংরক্ষণ উন্নয়নের এই ধারাবাহিক উদ্যোগে আজ ভারত বিশ্ব দরবারে নিজের সাংস্কৃতিক গৌরবকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলা খবর। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে মেক্সিকো 1-0 গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। ভারতীয় সময় আজ রাত 12:30 গ্রুপ ডির 2 জয়ী দল মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। উল্লেখ্য, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছিল আয়োজক যুক্তরাষ্ট্র, আর তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে আত্মবিশ্বাসী উজ্জ্বল অস্ট্রেলিয়া। এরপর আগামীকাল ভোর 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে, আর আগামীকাল সকাল 6:00 ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলার বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী বিলোনিয়া, আপনারা শুনছেন 103.7 মেগাহার্জে প্রচারিত আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রের অনুষ্ঠান। এবারে শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা, এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল নিয়ে নিলাম। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোন ছবি?
1: বাবু এ মেরা জীবন।
0: এ মেরা জীবন, কোন ছবি বললেন? বাবু না?
1: বাবু,
0: আমি দেখে নিচ্ছি, লাইনে থাকুন।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: নমস্কার দাদা,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সঙ্গীতা ডেভেলপ কলেজ থেকে বলছি।
0: ছবি
1: ছবির নাম অধিকার
0: হুম
1: আর গানের কলি হচ্ছে মেয়ের দিল তুই ধরতে।
0: হুম ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: আর সবাইকে নিয়ে শুনবো, আমিও শুনবো।
0: অবশ্যই অবশ্যই, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার স্যার। বলছি বিক্রমশীল মহরিপুর থেকে।
0: ছবি?
1: তো ছবির নাম হচ্ছে মুস্কান, আর গানের লাইনটা হলো, জিস দিন তেরে মেরে বাত নেই হতে।
0: আচ্ছা, তো বাত না হলে কি হয়?
1: বাত না হলে তো একটু ভালো লাগে না, তার
0: ও ও আচ্ছা, ঠিক আছে,
1: মানে
0: যাচ্ছে।
1: বাত তো হওয়া চাই।
0: আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে,
1: নমস্কার স্যার।
0: নমস্কার।

0: हेलो हेलो।
1: হ্যালো স্যার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার স্যার, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি মাদুরনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার স্যার,
0: ছবি?
1: ছবি রাজা রানী বাদশা
0: আচ্ছা, গালাইকলি,
1: ঢাকা থেকে আল্লাহ মিলি মশলা কলকাতা রেজাল্টটা স্যার।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: স্যার নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি নর্থের জম্পুর জেলা থেকে দুসরে যেগুলো বলছি,
0: সুস্বাগত। কোন ছবির গান শুনতে চান?
1: গান শুনবো স্যার সবই থেকে।
0: আর গানে কলি?
1: আর সামনে দিল কা হার।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: ধন্যবাদ স্যার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার, আমি সুমন বলছি, সুমন মোড়ে আগের পর দেখে বলছি।
0: ছবি
1: ছবি হলো কাটি বাটাং
0: হুম
1: আর গানটা হলো ইয়ে যে মহাব্বতে কিশোর কুমারের অন্তর।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে।
1: ধন্যবাদ।
0: হুম হুম

হ্যালো, নমস্কার। ছবি ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার নেবেন দাদা,
0: কে বলছেন?
1: আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: ছবি
1: ছবির নাম অমর প্রেম,
0: হুম
1: লতাজির বিখ্যাত একখানা গান,
0: হুম
1: এটা হচ্ছে বড়া নাচে খাটে হ্যায়ে
0: হুম হুম
1: কৃষ্ণ কি নাইয়া, আনন্দ বর্ষীজি লিখেছেন আর রাহুল বদলমঞ্জি সুর দিয়ে সাজিয়েছেন। গানটা আপনাকে ডেলিগেট করবো নেটওয়ার্কের সব বন্ধুদের।
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।
1: নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার
0: হ্যাঁ, হ্যালো।
1: জি, নমস্কার। মে রাতে কি বাত করাও?
0: কাহাঁ সে ভাই?
1: শিমলা।
0: শিমলা সে কেসে হো ভাই?
1: বড়িয়া হ্যায় বড়িয়া।
0: আর ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি কে গানা আপ শুননা চাহ রহে?
1: দিল হ্যায় কি মানতা নেই।
0: দিল হ্যায় কি মানতা নেই? তো কাহাঁ গিয়া দিল?
1: আরে তো হ্যায় তো ইয়াহ, লেকিন মানতা নেই। এটা ভি তো আপকে প্রোগ্রাম মে কল লাগায়া।
0: ও কিয়া মেরা পাস চলা হ্যায় কি আপকা দিল?
1: হ্যাঁ জি জি জি
0: হ্যাঁ।
1: বিলকুল।
0: আর ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি? আচ্ছা, মুভি তো ফরমাইশ। আর গানা গানা বলে
1: টাইটেল সং।
0: টাইটেল ঠিক হ্যায়, যা রায়।
1: জি বিলকুল।
0: হ্যাঁ, নমস্তে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার নিবেন।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ, ছবি
1: আজকে আমাকে গান শুনে দিন। ছবির নাম হচ্ছে আপন হলো পর। আর কুমার শানু গেয়েছেন গানটি, সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয়। আর এই গানটি আমি
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।
1: হুম হুম।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার স্যার। আমি কলকি থেকে গোপাল মহাজন বলছি।
0: ছবি
1: আজকে ছবি হলো বিয়ের ফুল,
0: বিয়ের ফুল।
1: ডাঙার, হ্যাঁ বিয়ের ফুল।
0: আচ্ছা
1: আর ডাঙার লাইন হলো আজ কি যে আনন্দ শুভলগ্নে।
0: আচ্ছা, এখনো স্বপ্ন দেখেন নাকি?
1: না না, এটা গানের মাধ্যমে
0: ও আচ্ছা আচ্ছা,
1: অনেকদিন আগে বইটা দেখেছিলাম,
0: ও আচ্ছা আচ্ছা,
1: এই জন্য মনে পড়লো।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে আপনার
1: সবাই
0: কাছে।
1: কিন্তু শুনবো, আপনার শুনবেন,
0: হুম হুম হুম হুম হুম নমস্কার।
1: শ্রোতা কিন্তু সবাই আছে। নমস্কার স্যার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, আমি শান্তি অনুষ্ঠু।
0: কোন ছবির গান শুনতে চান?
1: আমি শুনতে চাই সদাগর, ও
0: হুম
1: সদাগর, ও সদাগর, কবিতা কৃষ্ণমূর্তি।
0: আগে রেডিও ভলিউমটা কমিয়ে দিন।
1: হ্যাঁ, রেডিও ভলিউমটা একটু কমিয়েছি।
0: হুম হুম
1: আর শ্রোতা বন্ধু, তিনজনের নাম বলছি,
0: হুম
1: কৃষ্ণমোহন মুরা সিং,
0: হুম
1: গোপাল মহাজন, নারায়ণ দাস।
0: ঠিক আছে,
1: থ্যাংক ইউ।
0: নমস্কার। হুম হুম

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার, আমি নয়াগড়া থেকে
0: আচ্ছা, বলুন কোন ছবি?
1: বাদল
0: করে
1: নাম এলো অংশু বাবা।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার স্যার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি বিশ্বনাথ থেকে বলছি।
0: আর ছবি
1: সবই অন্ধা কানুন।
0: গানেকুলি, ঠিক আছে, যাচ্ছি আপনার গানটি। নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো লাইভ ফোন ইন মনের মতো গান। উপস্থাপনা ছিলাম আমি সুখব, আকাশবাণী পিলোনিয়া। এবারে শুনবেন অনুষ্ঠান পাঁচ মেশালি, নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন এখানে ভক্তিগীতি, পরিবেশনায় আশা ভোঁসলে।

0: এতক্ষণ পরিবেশিত হলো নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মেশালি। অনুষ্ঠানের সবশেষে শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন স্বাগততে আকাশবাণী মিলনিয়া। এবারে শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ।
1: বিদায় অভিশাপ। দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ। আজি গুরুগৃহবাস সমাপ্ত আমার, আশীর্বাদ কর মোরে। যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে অন্তরে জাজ্জ্বল্য থাকে উজ্জ্বল রতন। সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ।
2: মনোরথ পুরিয়াছে, পেয়েছো দুর্লভ বিদ্যা আচার্যের কাছে। সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি। আর কিছু নাহি কি কামনা, ভেবে দেখো মনে মনে।
1: আর কিছু নাহি,
2: কিছু নাই।

0: তবু আর বার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান। অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর, তবু তীক্ষ্ণতম।
1: আজি পূর্ণ কৃতার্থ জীবন, কোনো ঠাই মোর মাঝে কোনো দৈন্য কোনো শূন্য নাই সুলক্ষণে।
0: তুমি সুখী ত্রিজগৎ মাঝে, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চ শিরে গৌরব বহিয়া। স্বর্গপুরে উঠিবে আনন্দ ধ্বনি, মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ, সুরাঙ্গনা গণ করিবে তোমার শিরে পুষ্প বরিষণ, সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জরি। স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরী কিন্নরী দিবে হুলুধ্বনি। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে, নাহি ছিল কেহ স্মরণ করায় দিতে সুখময় গেহ নিবারিতে প্রবাস বেদনা। অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি দরিদ্র কুটিরে যাহা ছিল দিয়ে, তাই বলে স্বর্গসুখ কোথা পাব, কোথা হেথা অনিন্দিত মুখ সুর ললনার। বড় আশা করি মনে আতিথ্যের অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে সুখ লোকে।
1: সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজ দিতে হবে দাসে।
0: হাসি? হায় সখা, এ তো স্বর্গপুরী নয়, পুষ্পে কীট ও সমহেথা তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে। বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতে রে ঘিরে, লাঞ্ছিত ভ্রমর যথা বারম্বার ফিরে মুদ্রিত পদ্মের কাছে। হেথা সুখ গেলে স্মৃতি একাকিনি বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে, হেথায় সুলভ নহে হাসি। যাও বন্ধু, কি হইবে মিথ্যা কাল নাশি, উৎকণ্ঠিত দেবগণ যেতেছ চলিয়া, সকলি সমাপ্ত হল দু কথা বলিয়া, দশ শত বর্ষ পরে এই কি বিদায়।
1: দেব জানি কি আমার অপরাধ।
0: হায়, সুন্দরী অরণ্য ভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া, পল্লব মর্মর শুনাইছে বিহঙ্গ কুজন, তারে আজি এতই সহজে ছেড়ে যাবে। তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হেরো আজি কার বনচ্ছায়া গাঢ়তর শোকে অন্ধকার, কেঁদে ওঠে বায়ু শুষ্কপত্র ঝরে পড়ে। তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম।
1: দেব জানি এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি, হেথা মোর নবজন্ম লাভ, এরপরে নাহি মোর অনাদর, চিরপ্রীতিভরে চিরদিন করিব স্মরণ।
0: এই সেই বটতল যেথা তুমি প্রতি দিবসে গোধন চরাতে এসে পড়িতে ঘুমায়ে মধ্যাহ্নের খরতাপে, ক্লান্ত তবকায়ে অতিথি বৎসল তরু দীর্ঘ ছায়াখানি দিত বিছাইয়া, সুখ সুপ্তি দিত আনি ঝরঝর পল্লবদলে করিয়া বিজন মৃদুস্বরে। যেও সখা, তবু কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো শেষবার, নিয়ে যাও সম্ভাষণ এ স্নেহ ছায়ার, দুই দণ্ড থেকে যাও, সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি।
1: অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে, এই সব চিরপরিচিত বন্ধুগণে, পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে করিছে বিস্তার সবে ব্যগ্র স্নেহ ভরে, নূতন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি। ওগো বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার, কত পান্থ বসিবেক ছায়ায় তোমার, কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায় তলে নীরব নির্জন তৃণাসনে পতঙ্গের মৃদু গুঞ্জস্বরে করিবেক অধ্যয়ন। প্রাত স্নান পরে ঋষি বালকেরা আসি সজল বলকল শুকাবে তোমার শাখে, রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা। ও গো তারি মাঝে এ পুরানো বন্ধু যেন স্মরণে বিরাজে।
0: মনে রেখো আমাদের হোমধেনুটিরে,

0: স্বর্গসুধা পান করে সে পুণ্য গাভীরে ভুল না গরবে।
1: সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তারে পাপক্ষয় হয়। মাতৃরূপা শান্তিস্বরূপিণী শুভ্রকান্তি পয়স্বিনী, না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি তারে করিয়াছি সেবা। গহন কাননে শ্যাম সস্পস্রোতস্বিনী তীরে তারিশনে ফিরিয়াছি দীর্ঘদিন। পরিতৃপ্তি ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তটপরে অপর্যাপ্ত তৃণরাশি। সুস্নিগ্ধ কোমল আলস্য মন্থর তনু লোভিতরু তল রোমন্ত করেছে ধীরে শুয়ে তৃণাসনে সারা বেলা। মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ। মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল পরিপুষ্ট শুভ্র তনু চিক্কণ পিচ্ছল।
0: আর মনে রেখো আমাদের কলসনা স্রোতস্বিনী বেনুমতি,
1: তারে ভুলিব না। বেনুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধু কণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসেছে শুশ্রূষাবহী গ্রাম্য বধূ সম সদা ক্ষিপ্র গতি প্রবাস সঙ্গিনী মম নিত্য শুভপ্রতা।
0: হায় বন্ধু, এ প্রবাসে আরও কোনো সহচরী ছিল তব পাশে, পরগৃহ বাস ও দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে। হায় রে দুরাশা,
1: চিরজীবনের শনে তার নাম গাঁথা হয়ে গেছে।
0: আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথায় কিশোর ব্রাহ্মণ, তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঠালা, চন্দনে চর্চিত ভাল কণ্ঠে পুষ্পমালা পরিহিত পট্টবাস, অধরে নয়নে প্রসন্ন সরল হাসি হোথা পুষ্পবনে দাঁড়ালে আসিয়া।
1: তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্রকে সজালে নবশুক্লাম্বরি জ্যোতিস্নাত মূর্তিমতি উষা, হাতে সাজি একাকি তুলিতেছিলে নবপুষ্পরাজি পূজারও লাগিয়া, কহিন করি বিনতি তোমারে সাজে না শ্রম দেহ অনুমতি ফুল তুলে দিব দেবী।
0: আমি সবিস্ময় সেইখানে সুধানু তোমার পরিচয়, বিনয়ে কহিলে আসিয়াছি তব দ্বারে তোমার পিতার কাছে শিষ্য হইবারে আমি বৃহস্পতি সুত।
1: শঙ্কা ছিল মনে পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া।
0: আমি গেনু তার কাছে হাসিয়া কহিনু, পিতা ভিক্ষায় কাছে চরণে তোমার, স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদুভাষে কহিলেন, কিছু নাহি অদেও তোমারে। কহিলাম, বৃহস্পতি পুত্র তবদারে এসেছেন শিষ্য করি লহ তুমি তাঁরে এ মিনতি। সে আজি কে হল কত কাল, তবু মনে হয় যেন সেদিন সকাল।
1: ঈর্ষা ভরে তিনবার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে ফিরায় দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায় রবে চির কৃতজ্ঞতা।
0: কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই, উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান ও প্রতিদান। সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনো দিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসে পুষ্প বনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যাপ্ত করে দিয়ে থাকে সায়াহ্ন আকাশ ফুটন্ত নিকুঞ্জ তল, সেই সুখ কথা মনে রেখো, দূর হয়ে যাক কৃতজ্ঞতা। যদি সখা হেথা কেহ গেয়ে থাকে গান চিত্তে যাহা দিয়েছিল সুখ, পরিধান করে থাকে কোনোদিন হেন বস্ত্রখানি যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজের দেখায় সুন্দর, সেই কথা মনে করো অবসর ক্ষণে সুখ সর্ক থামে। কতদিন এই বনে দিকে দিগন্তরে আষাঢ়ের নীল জটা শ্যামস্নিগ্ধ বরষার নব ঘন ঘটা নেবেছিল, অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন

0: নানা ভারে পীড়িত হৃদয় এসেছিল কতদিন, অকস্মাত বসন্তের বাধা বন্ধহীন উল্লাস ইল্লোলাকুল যৌবন উৎসাহ সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যাপ্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার, কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার, পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে। তারই মাঝে হেন প্রাতঃ হেন সন্ধ্যাবেলা, হেন মুগ্ধ রাত্রি হেন হৃদয়ের খেলা, হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা, যাহা মনে আকার হবে চিরচিত্র রেখা চিররাত্রি চিরদিন। শুধু উপকার শোভা নহে প্রীতি নহে কিছু নহে আর।
1: আর যাহা আছে তাহা প্রকাশে নয় সখী, বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমনে দেখাবো।
0: জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষেরও পলক পাতে, তাই আজি হেন স্পর্ধা রমণীর। থাকো তবে থাকো তবে যেও নাকো, সুখ নাই যশের ও গৌরবে। হেথা বেনুমতি তীরে মোরা দুইজন অভিনব সর্কলোক করিব সৃজন, এ নির্জন বনচ্ছায়া সাথে মিশাইয়া নিভৃত বিশ্রব্ধ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল বিস্মৃত। ও গো বন্ধু, আমি জানি রহস্য তোমার।
1: নহে নহে দেব জানি,
0: নহে মিথ্যা প্রবঞ্চনা, দেখি নাই আমি মন তব। জানো নাকি প্রেম অন্তর্যামী, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়। কতদিন যেমনি তুলেছ মুখ চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া, নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া আলোক তাহার, সে কি আমি দেখি নাই। ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে, এ বন্ধন নারীবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে।
1: শুচিস্মিতে সহস্র বৎসর ধরি এ দৈত্যপুরীতে হেরি লাগি করেছে সাধনা।
0: কেন নহে, বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে জগতে, করেনি কি রমণীর লাগি কোনো নর মহাতপ, পত্নী বর মাগি করেননি সম্বরণ তপতির আশে, প্রখর সূর্যের পানে তাকায় আকাশে অনাহারে কঠোর সাধনা কত। হায় বিদ্যাই দুর্লভ শুধু, প্রেম কি হেথায় এতই সুলভ, সহস্র বৎসর ধরে সাধনা করেছ তুমি কি ধনের তরে আপনি জানু না তাহা, বিদ্যা এক ধারে আমি এক ধারে, কভু মোরে কভু তারে চেয়েছ সৎসুকে, তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নে আরাধন সঙ্গপনে, আজ মোরা দোহি একদিনে আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও বলো যদি সরল সাহসে, বিদ্যায় নাহিক সুখ নাহি সুখ যশে, দেব জানি তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি, তোমারই করিনু বরণ, নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাহে, রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন।
1: দেব সন্নিধানে শুভে করেছেন পন, মহাসঞ্জীবনী বিদ্যা করে উপার্জন, দেবলোকে ফিরে যাবো এসেছেন তাই, সেই পণ মনে মোরে জেগেছে সদাই, পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার, চরিতার্থ এতকাল পরে জীবন, কোন স্বার্থ করি না কামনা আজি।
0: ঠিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে গুরুগৃহে আসি, শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে, শাস্ত্রগ্রন্থে রাখি আঁখি রত অধ্যয়নে অহরহ, উদাসীন আর সভা পরে ছাড়ি অধ্যয়ন শালা, বনে বনান্তরে ফিরিতে পুষ্পের তরে, গাঁথি মাল্যখানি সহাস্য প্রফুল্ল মুখে, কেন দিতে আনি এ বিদ্যাহীনারে, এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো। প্রভাতে রহিতে অধ্যয়নে আমি আসি, শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াতে হাসি। তুমি কেন গ্রন্থ রাখি উঠিয়া আসিতে, প্রফুল্ল শিশির সিক্ত কুসুম রাশিতে করিতে আমার পূজা। অপরাহ্নকালে জলসেক করিতাম তরুয়াল বালে, আমার হেরিয়া শ্রান্ত কেন দয়া করি দিতে জল তুলে, কেন পাঠ পরিহরি পালন করিতে মোর মৃগ শিশুটিকে। স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে কেন তাহা শুনাইতে, সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নামিত নীরবে, প্রেমনত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো। আমার হৃদয় বিদ্যা নিতে সে কেন করিলে হরণ স্বর্গের চাতুরী জালে, বুঝেছি এখন আমারে করিয়া বশ পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে, কৃতকার্য হয়ে আজ যাবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা, লব্ধ মনোরথ অর্থি রাজোদ্দারে যথা দারি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনেরও সন্তোষে।
1: হায় অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ, ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাধিয়া সন্তোষ, সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তার শাস্তি দিতেছেন বিধি, ছিল মনে কব না সে কথা। বল কি হইবে জেনে, ত্রিভুবনে কারো যাকে নাই উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা, ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব, স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মরে চিত্ত বিদ্ধ মৃগ সম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম সর্বকার্য মাঝে, তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে, দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে, তার পূর্বে নাহি মানে আপনার সুখ। ক্ষম মোরে দেব জানি ক্ষম অপরাধ,
0: ক্ষমা কোথা মনে মোর, করেছ এ নারী চিত্ত কুলিশ কঠোর হে ব্রাহ্মণ, তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে সর্বদুঃখ শোক করি দূর পরাহত, আমার কি আছে কাজ কি আমার ব্রত, আমার এ প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল কিসের গৌরব, এই বনে বসে অবনত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা, যেদিকেই ফিরাইব আঁখি সহস্র স্মৃতির কাঁটা বিঁধিবে নিষ্ঠুর, লুকায় বক্ষের তলে লজ্জা অতি ক্রূর বারম্বার করিবে দংশন, ধিক ধিক কোথা হতে এলে তুমি নির্মম পথিক, বসি মোর জীবনের বনচ্ছায়া তলে দণ্ড দুই অবসর কাটাবার ছলে, জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে, যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে, লুটাইল ধুলি পরে এ প্রাণীর সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ।
1: আমি বর দিন দেবী তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বক্লানি বিপুল গৌরবী।

যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর মরুগুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখন সম্মুখে রয়েছে সুচির সরবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরি, স্তব্ধ বাসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহবন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গম, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা।

শুনলেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ। আবৃত্তি করলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। আকাশবাণী মিলনীয় শ্রোতাবন্ধুরা এখন শুনবেন হারানো দিনের গান, পরিবেশনায় হৈমন্তী শুক্লা।

এতক্ষণ পরিবেশিত হলো হারানো দিনের গান, পরিবেশন করলেন হৈমন্তী শুক্লা, আকাশবাণী মিলনিয়া।

আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 20 জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী। অনুষ্ঠান

40 মিনিটে, গীতালীন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45 মিনিটে, শিল্পী ছবি রায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ শুনবেন সকাল 8টায়, 8:15 মিনিটে শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবিটি গান। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে 10:05 মিনিটে। 10:30 মিনিট শুনবেন ভজন, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 মিনিটে, এবং বেলা 1:40 মিনিট শুনবেন আকাশবাণী উজ্জ্বলের কাকবরক অনুষ্ঠান। দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ অসীমান্তিক, 2:15 মিনিটে অনুষ্ঠান শুনবেন বাঁশপদুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আব্দুল করিমের সঙ্গে একটি সাক্ষাৎকার। আমি নারী, দুপুর 2:30 মিনিটে অনুষ্ঠান শুনবেন প্রথমে আমার কথা, আমার কথা রয়েছেন গৃহিণী রূপা ঘোষ, পরে শুনবেন দুপুরের আড্ডা। 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 মিনিটে শুনবেন বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল 23তম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অর্থ উন্মোচন করবেন, শুনবেন এর উপর বিশেষ অনুষ্ঠান। বিকেল 3:55 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। বিকেল 5টায় এবং 5:55 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ অবকাশ রঞ্জনী, শুনবেন বিকেল 5:10 মিনিটে শুনবেন একই সুরকারের গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:55 মিনিটে। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথমে শুনবেন ককাহাম, ককাহামে শুনবেন মহাভারত থেকে পাঠ, পরে শুনবেন হাসুকনি খরাং, অনুষ্ঠানে শুনবেন চাকমা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কিষাণবাণী সন্ধ্যে 6:30 মিনিটে, 7:05 মিনিট শুনবেন কীর্তন, বিষয় বৃন্দাবন লীলা। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 মিনিটে এবং 7:55 মিনিটে। লাইভ ফোন ইন মনের মতো গান শুনবেন রাত 8:05 মিনিটে। 9টায় যুববাণী, 9:30 মিনিট শুনবেন সারগম, অনুষ্ঠান শুনবেন সত সরাং রাগে বেহালা বাজে, শুনবেন ভিজি যোগ। 10টায় শুনবেন হারানো দিনের গান, শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শেষ হল আমাদের অধিবেশন, আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করে দেখুন সময় রাত 10:30 হয়ে 48 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।